আকাশবাণী কৈলাসহর। আজ রবিবার, 8ই ভাদ্র ১৯৪৮ শকাব্দ, 12ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, 30শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে 5টা বেজে ৫৮ মিনিট হয়ে 40 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে এবং নিউজ অন এআইআর এপে।

0: আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন অমৃতবাণী অনুষ্ঠানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: চন্দ্রাকারে অবস্থিত এই পঞ্চগ্রামের বিস্তীর্ণ মাঠখানার প্রান্তে ধনুকের ছিলার মতো বহিয়া গিয়াছে পাহাড়িয়া নদী ময়ূরাক্ষী। পাহাড়িয়া মেয়ের মতোই প্রকৃতি, সাধারণত বেশ থাকে, জল বাড়ে কমে, কিন্তু বন্য প্রকৃতির উচ্ছ্বাসের মতো বন্যা আসে অকস্মাৎ হু হু করিয়া, আবার তেমনি দ্রুতবেগেই কমিয়া যায়, তাহাতে বড় ক্ষতি হয় না। পঞ্চগ্রামের মাঠের প্রান্তে বন্যারোধি বাঁধ আছে, তাহাতেই বন্যাবেগ প্রতিহত হয়। বাঁধটি মাত্র পঞ্চগ্রামের সীমাতেই আবদ্ধ নয়, নদীকূলের বহুদূর পঞ্চগ্রামের প্রান্তসীমা অতিক্রম করিয়া চলিয়া গিয়াছে। কবে কে এই বাঁধ বাঁধিয়াছে কেহ বলিতে পারে না। লোকে বলে পাঁচের জাঙ্গাল বা পঞ্চজনের জাঙ্গাল, লোকে ব্যাখ্যা করিয়া বলে পঞ্চজন মানে পঞ্চপাণ্ডব। মা কুন্তিকে লইয়া যখন তাহারা আত্মগোপন করিয়া ফিরিতেছিল তখন এই অঞ্চলে ময়ূরাক্ষীর বন্যা আসিয়াছে, দেশঘাট ভাসিয়া গিয়াছে, ধান ডুবিয়াছে, ঘর ভাঙিয়াছে, দেশের লোকের দুঃখ দুর্দশার আর সীমা নাই। রাজার মেয়ে, রাজার রানী, পঞ্চপাণ্ডব জননীর চোখের জল আসিল লোকের এই দুর্দশা দেখিয়া। ছেলেরা বলিল, কাঁদো কেন মা? মা আঙুল দিয়া দেখাইয়া দিলেন লোকের দুর্দশা। যুধিষ্ঠির বলিল, এর জন্য কাঁদো কেন? তোমার চোখে যেখানে জল আসিয়াছে সেখানে কি লোকের দুর্দশা থাকে না থাকিতে পারে? এমন প্রতিকার আমরা করিতেছি যাহাতে আর কখনো বন্যায় এই অঞ্চলের লোকের ক্ষতি না হয়। বলিয়াই পাঁচ ভাই বাঁধ বাঁধিতে লাগিয়া গেলেন। বাঁধ বাঁধা হইল। পঞ্চপাণ্ডব চাষিদের ডাকিয়া বলিয়া গেলেন, দেখো বাপু, বাঁধ বাঁধিয়া দিলাম, রক্ষণাবেক্ষণের ভার তোমাদের। প্রতি বৎসর বর্ষার প্রারম্ভে রথযাত্রা, অম্বুবাচী, নাগপঞ্চমী প্রভৃতি হলকর্ষণের নিষিদ্ধ দিনগুলিতে প্রত্যেকে কোদাল ঝুড়ি লইয়া আসিবে। আপন আপন গ্রামের সীমানায় বাঁধে প্রত্যেকে পাঁচ ঝুড়ি করিয়া মাটি দিয়া যাইবে, তিন দিনে তিন পাঁচ পনেরো ঝুড়ি মাটি দিবে। সেই প্রথাই প্রচলিত ছিল আবহমানকাল। যখন হইতে জমিদার হইল গ্রামের সর্বময় কর্তা, হাসিল পতিত খাল বিল খানা খন্দ ঘাসকর বনকর জলকর ফলকর পাতামহল লতামহল এমনকি ঊর্ধ্ব অধ দরবস্ত হক হুকুমের মালিক, তখন হইতেই বাঁধ হইয়াছে জমিদারের খাস সম্পত্তি। জমিদারের বিনা হুকুমে কাহারও বাঁধের গায়ে মাটি দিবার বা কাটিবার অধিকার রহিল না। যখন এ প্রথা উঠিয়া গেল তখন জমিদার বেগার ধরিয়া বাঁধ মেরামত করাইতেন। আলামলে বাঁধ ভাঙিলে সেই রেওয়াজ অনুযায়ী বাঁধ বাঁধিবার খরচের কতক দেয় জমিদার, কতক দেয় প্রজা। বৎসরে বাঁধে মাটি দেওয়ার দায়িত্ববোধ লোকের চলিয়া গিয়াছে। বাঁধ ভাঙিলে ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত যাইবে, তদন্ত হইবে, এস্টিমেট হইবে, জমিদার প্রজাকে নোটিশ হইবে, তারপরে ধীরে সুস্থে বাঁধ মেরামত হইতে থাকিবে। বিস্তীর্ণ পঞ্চগ্রামের মাঠ জলে প্রায় ডুবিয়া গিয়াছে। দেবু ঠাহর করিয়া আলপথ ধরিয়া চলিয়াছিল। রাত্রে আকাশে যে ঘনঘটা জমিয়াছিল সেই ঘনঘটা এখন অনেকটা কাটিয়া গিয়াছে। প্রখর রৌদ্র উঠিয়াছে। রৌদ্রের ছটা জলে পড়িয়া বিস্তীর্ণ মাঠখানা আয়নার মতো ঝকমক করিতেছে। ধানের চারাগুলি বড় দেখা যায় না। জল কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর। বর্ষার জল নিকাশের যে দুইটা নালা আছে সেখানে জল এক বুক, স্রোত প্রচণ্ড। বাকি মাঠের মধ্যে জলস্রোত মন্থর, প্রায় স্থির রহিয়াছে বলিয়া মনে হয়। মধ্যে মধ্যে সেই মন্থর জলস্রোত চিরিয়া একটি রেখা অতি দ্রুত বেগে ছুটিয়া চলিয়াছে। সেই রেখার পেছনে পেছনে লোক ছুটিয়াছে,

0: হাতে পলুই অথবা কোঁচ। ওগুলি মাছ, বড় মাছ, মাঠের মৎস্য সন্ধানী লোক অনেক, নারী পুরুষ শিশু বৃদ্ধ।
1: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ শুনলেন অমৃতবাণী অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন ভক্তিগীতি।

আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল সাতটায় সুপ্রভাত, 7:10 ভক্তিগীতির অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 7:45 শুনতে পাবেন রবীন্দ্রসঙ্গীত। সকাল 8:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত, 8:15 সকালের সংবাদ, 8:30 আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। সকাল 8:40 শুনতে পাবেন আধুনিক গান। সকাল 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ, 9:00 বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 11:00 মন কি বাত আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 12:30 হ্যালো অনুরোধ, 1:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1:05 পুনরায় হ্যালো অনুরোধ, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 মা ও বোনদের জন্য অনুষ্ঠান মহিলা মহল, 2:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 আধুনিক গান, 2:30

রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি 2:45 বিকেল 3টে আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থির আসর, 7টায় আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8টায় আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে মন কি বাতের অনুবাদ রিলে করে শোনানো হবে। 9টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 আধুনিক গান, 9:35 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10টায় আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 লোকগীতি, 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি, 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর, সুপ্রভাত। এতে আজ শুনবেন যোগী আর রাগ, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে।

শুনলেন যোগিয়া রাগ, আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর শুনছেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে যোগিয়া রাগ। এবারে ভক্তিগীতির অনুষ্ঠান ভক্তিসুধা।

0: শুনলেন ভক্তিগীতি আকাশবাণী।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। দুই নেতা একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নতুন করে বৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কার মধ্যেই নেপালে হড়কাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675, 2500 মানুষ এখনও নিখোঁজ। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুধবার নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর এখনও পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। 275 জন ভারতীয় এখনও নিখোঁজ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ লখনউয়ে একটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন। গতকাল তিনি তার নির্বাচনী ক্ষেত্রে বহু কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। রাষ্ট্রপতি প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে উজবেকিস্তানে যোগ ফেডারেশন আয়োজিত একটি যোগব্যায়াম কর্মসূচিতে যোগ দেবেন এবং এরপর সরাসরি উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের প্রাসাদে যাবেন। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। রাষ্ট্রপতি প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন।

রক্ষা খেতে দুদেশের মধ্যে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তবে খনিজ শিল্প, বিশেষ করে বিরল মৃত্তিকা খনিজ, সোনা এবং অন্যান্য প্রয়োজনীয় ধাতু এবং চিকিৎসা, কৃষি ও দক্ষতা উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতেও দুই দেশ বিশেষ গুরুত্ব দেবে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ফলে গত 10 বছরে দুদেশের মধ্যে বাণিজ্য 300% বৃদ্ধি পেয়েছে। আগামী বছরগুলিতে বর্তমানে $1 বিলিয়ন বাণিজ্যকে দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে দুই দেশ যৌথভাবে কাজ করছে। এ বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। নতুন করে বৃষ্টিপাত এবং আরও বন্যার কারণ আশঙ্কার মধ্যেই নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675। অন্তত 320 জন বিদেশি নাগরিক সহ প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ। 4400 জনেরও বেশি মানুষকে উদ্ধার বা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া

এই অনুষ্ঠান শোনা যাবে। নতুন করে বৃষ্টিপাত এবং আরো বন্যার কারণ আশঙ্কার মধ্যে নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675। অন্তত 320 জন বিদেশি নাগরিক সহ প্রায় 2500 মানুষ এখনো নিখোঁজ। 4400 জনের বেশি মানুষকে উদ্ধার বা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া 261 জন বিদেশি পর্যটকও রয়েছেন। নেপাল পুলিশ জানিয়েছে 8টি জেলা থেকে মোট 675টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতওয়ান, পূর্ব নাওয়ালসে এবং পশ্চিম নাওয়ালসে জেলায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। 15,000-এর বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য হেলিকপ্টার করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বন্যা বিধ্বস্ত রাসুয়া জেলায় বৃষ্টি ও কুয়াশার কারণে সাময়িকভাবে স্থগিত থাকার পর গতকাল সেখানে অনুসন্ধান ও উদ্ধারের কাজ পুনরায় শুরু হয়েছে। চীন জানিয়েছে নেপাল চীন সীমান্তে চীনা অংশ 7 জন মারা গেছে এবং 550 জনের বেশি মানুষ নিখোঁজ। নেপালের প্রধানমন্ত্রী বলেন শাহ বলেছেন সরকার বন্যা দুর্গত নাগরিকদের পাশে রয়েছে এবং সমস্ত সরকারের সম্পদ কাজে লাগিয়ে প্রতিটি নাগরিকের জীবন বাঁচানোই তাদের প্রধান অগ্রাধিকার। রাজধানী কাঠমান্ডুর সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগকারী প্রধান সড়ক মুগলিং কাঠমান্ডু মহাসড়ক বুধবার থেকে বন্ধ থাকার পর গতকাল পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে আরও বেশ কিছু সড়ক এখনও অবরুদ্ধ বা চলাচলের অনুপযোগী হয়ে আছে। নতুন করে বৃষ্টিপাত পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। নেপালের আবহাওয়া বিভাগ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে আরও বৃষ্টিপাত ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে বুধবার নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর এ পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন আগে যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না এখন প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে 275 জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভারতীয় বংশোদ্ভূত অন্য দেশের নাগরিক প্রায় 128 জন নিখোঁজ। স্থানীয় সরকারি সূত্রে খবর অনুযায়ী গত 2 দিনে 598 জন ভারতীয় নাগরিক চীন থেকে নেপালে প্রবেশ করেছে। এদিকে চীন থেকে এখনও রওনা হননি এমন 900 জন ভারতীয় নাগরিক নিরাপদেই রয়েছেন। বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস সরাসরি অথবা স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। নেপাল উদ্ধার ও তল্লাশি অভিযান সহায়তার জন্য ভারত সরকারের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স NDRFকে প্রস্তুত রেখেছে। পাশাপাশি জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর বিমান পাঠিয়ে অবিলম্বে মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থাও করা হয়েছে। এর মধ্যে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন গতকাল কাঠমান্ডুতে 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমান হিসেবে একটি C-130J হারকিউলিস পাঠানো হয়েছে। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজে সহায়তার লক্ষ্যে ভারতের 11 সদস্যের একটি কারিগরি দল গতকাল নেপালের বন্যা দুর্গত এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিও সরজমিনে পরিদর্শন করেছেন। চিকিৎসক, প্যারামেডিক এবং ট্যানেল ইঞ্জিনিয়ারদের দল শুক্রবার কাঠমান্ডুতে এসে পৌঁছয়। গতকাল তারা নুয়াকট জেলার ত্রিশুলিতে এটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের উদ্ধারের কাজে হাত লাগায়। নেপাল সরকার জানিয়েছে যে চিলিমে ও লাটাং এলাকায় আকাশপথে জরিপ চালানোর পর ভারতীয় দলটি সুড়ঙ্গ এলাকায় প্রয়োজনীয় উদ্ধার কাজ শুরু করেছে। নেপাল সরকার ভূতে কোশে নদীতে বন্যার নতুন সতর্কতা জারি করেছে এবং নদী তীরবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নদীতে জলের প্রবাহ বৃদ্ধির কথা জানিয়েছে। রাসুয়া, নোয়াকট এবং ধাদিং এলাকায় ভূতে কোশে নদী সংলগ্ন এলাকাবাসীদের সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও অত্যন্ত ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। IMD তথ্য অনুযায়ী আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে।
লখনৌতে তিন দিনের সফরের তৃতীয় শেষ দিনে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন। পিএম সেতু যোজনার আওতায় আয়োজিত এই সম্মেলনে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং বৃত্তিমূলক শিক্ষার মতন বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মন কি বাত অনুষ্ঠানটি শুনবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে তিনি লখনৌ ক্যান্টনমেন্ট এলাকায় 101 কোটি টাকা মূল্যে 12টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর প্রধান মোহন ভাগবত বলেছেন যে যেসব হিন্দু মনে করেন ভারতে মুসলমানদের কোনো স্থান থাকা উচিত নয়, তিনি আর হিন্দু থাকেন না, কারণ হিন্দুত্ব প্রতিটি মানুষের মর্যাদাকে স্বীকৃতি দেয় এবং একই সত্যে পৌঁছানোর বিভিন্ন পথকে মেনে নেয়। নিউ ইয়র্কে আয়োজিত ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি শীর্ষক ধর্মীয় নেতাদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, হিন্দু পরিচয়ের জন্য ধর্মীয় বৈচিত্র্য এবং প্রতিটি ব্যক্তির সমান মূল্যকে স্বীকার করা আবশ্যক। প্রতিটি মানুষের মর্যাদা রয়েছে এবং মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। শ্রী ভাগবত আরও বলেন, বিভিন্ন আক্রমণ নেমে আসা এবং সভ্যতার ঐতিহ্যের অনেক উপাদান হারিয়ে যাওয়া সত্ত্বেও ভারতের সহাবস্থানের ঐতিহ্য টিকে রয়েছে। বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে দলিত সম্প্রদায়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র ডক্টর গুরুপ্রকাশ পাসোয়ার অভিযোগ করেন, দলিত সম্প্রদায়কে অপমান করার একটি ইতিহাস কংগ্রেসের রয়েছে। তিনি বলেন, এর বিপরীতে নরেন্দ্র মোদী সরকার বিআর আম্বেদকরের স্মৃতি বিজড়িত স্থানগুলিকে তীর্থস্থানের মর্যাদা দিয়ে তার ঐতিহ্যকে সম্মান জানিয়েছে। বাংলাদেশের উত্তর পশ্চিমে জেলা রংপুর একটি হিন্দু পরিবারকে হত্যার ঘটনায় পুলিশে দেওয়া ব্যাখ্যার বিষয়ে সিভিল সোসাইটির একাংশ অসন্তোষ প্রকাশ করেছে। গতকাল তারা এই হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রে এবং সংখ্যালঘু অধিকার বিষয়ক সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উভয়ে ওই পরিবারটিকে হত্যার ঘটনায় পুলিশের ভাষ্য নিয়ে প্রশ্ন তোলার দুদিন পর রংপুর সিটি সিভিক সোসাইটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। মহিলা ক্রিকেটে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত তাদের টি টোয়েন্টি এশিয়া কাপ অভিযান শুরু করবে। ভারতীয় সময় রাত 8:30 ম্যাচ শুরু হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্ডে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাবকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। খবর শেষ হলো, স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি মন কি বাতের 137তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শুনবেন। রাজ্য পুলিশের উদ্যোগে বিশালগড়ের গোকুলনগরে টিএসআরের প্রথম ব্যাটেলিয়ানের সদর দপ্তরে গতকাল রাখি বন্ধন উৎসব আয়োজিত হয় পুলিশ ও টিএসআর মহিলা কর্মীরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাতে রাখি পরিয়ে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাখি বন্ধনের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় হয়, এতে আত্মবিশ্বাস বাড়ে। বর্তমানে পুরুষদের তুলনায় মহিলারাও কোনো অংশে পিছিয়ে নেই। ত্রিপুরা পুলিশ ও টিএসআরের মহিলা কর্মীরাও ভালো কাজ করছেন, তাদের উপর মানুষের আশা আকাঙ্ক্ষা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী দুদিনের সফরে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে গেছেন। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে গিয়ে পৌঁছলে সে দেশের রাষ্ট্রপতি সফকত মির্জিয়েভ তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি সফকত মির্জিয়েভের দ্বিপাক্ষিকভাবে গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চতুর্থবারের জন্য উজবেকিস্তান সফরকে কেন্দ্র করে ও তাকে স্বাগত জানাতে পুরো তাশখন্দ শহরকে ভারতীয় জাতীয় পতাকা ও হোর্ডিংয়ে সাজিয়ে তোলা হয়েছে। তাশখন্দে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ও প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন বিমানবন্দরে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আজ ও আগামীকাল 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস নারেঙ্গি থেকে ছাড়বে সন্ধ্যে 6:30 মিনিটে। আজ 01

666 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আগরতলা থেকে ছাড়বে সন্ধ্যে 7:20। আগামীকাল 20501 আগরতলা আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস আগরতলা থেকে ছাড়বে সন্ধ্যে 7:00। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যে গত 3টি অর্থ বছরে পর্যটকের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত অর্থ বছরে রাজ্যে পর্যটকের সংখ্যা ছিল 7,29,414 জন, এর মধ্যে বিদেশি পর্যটক ছিলেন 19,171 জন। রাজ্য বিধানসভায় তিনি একথা জানান। তিনি জানান, রাজ্যে বর্তমানে আনুমানিক 400 কোটি টাকা ব্যয়ে 5টি পর্যটন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। সরকার জানিয়েছে, দেশে চিনির কোনো ঘাটতি নেই এবং যুক্তিসঙ্গত দামে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি চিনির কারখানা মূল্য প্রায় 20% কমেছে এবং খুচরো দামও নিম্নমুখী। কৃত্রিম সংকট রুখতে আগামী মাস থেকে মাসিক কোটার পরিবর্তে পাক্ষিক চিনি বণ্টন ব্যবস্থা চালু করা হবে। সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক CBN এর মধ্যপ্রদেশ ইউনিট 66 লাখেরও বেশি নেশাজাতীয় ওষুধ সাইকোট্রপিক ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় একটি লরিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে জানানো হয়, অপারেশন বজ্র 2.0 অনুযায়ী আন্তঃরাজ্য পাচারচক্রের বিরুদ্ধে এই সাফল্য পাওয়া গেছে। NDPS অ্যাক্ট অনুযায়ী এইসব নেশাজাতীয় ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। এইসব সাইকোট্রপিক ওষুধের পাচারের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তি এবং সংস্থাগুলোকেও চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবলে জয় পেল এগিয়ে চলো সংঘ। গতকাল সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত খেলায় জুয়েলস অ্যাসোসিয়েশনকে 5-1 গোলে পরাজিত করেছে। এখন আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সবকটি জেলায়। এছাড়া পশ্চিম ত্রিপুরা, খোয়াই, ধলাই, সিপাহীজলা, গুমতি ও দক্ষিণ জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। এদিকে IMD-র পক্ষ থেকে আগামী 2 দিন উড়িষ্যা রাজ্যে ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। তাছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড় ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায়।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব সমৃদ্ধ বর্মা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী মিয়া সানজাও সালনাইনি উজবেকিস্তান বেরেমাও আরনি রাজাখর তাসখন্দ থাং সৈকা উজবেকিস্তাননি প্রেসিডেন্ট মন্ত্রীপক্ষ লামসখা তিনি উজবেকিস্তাননি রাষ্ট্রপক্ষক বাই মন্ত্রীপক্ষক লুকুয়া দং বেরেমনি ককলাম সালেমা ওয়াজুগান অব মন্ত্রীপক্ষকনি ওয়াইব্রী উজবেকিস্তান বেরেমা থাংমা বেরেমা জরাও বানিয়া রং বক্সিনমু রং কনৈ হাকতরনি বিশিং মানজুমু বং রানো খবৈ জুদা জুদা হামক্রাইনি দিখিলন তুই কগলাম সালায়ন আপনি লগেলগি হামসাসাক ভারত নৈসাই ব্রৈশিসিনি তাই উজবেকিস্তান নৈসাই থামসিনি হামক্রাই রেগজাক ওয়ানসুকমুংনি বিশিং চুবাচুনি লামফুয়ার নানো তুইব খরক নৈ অজা কগলাম সালায়ন নেপাল তাই তিব্বত কিরমা সিংসা তৈ লম্মা পাতিমু থৈজানাই রগনি বংমারি বাঙিংখা খরক দগ্রা নৈসি দক কমাজা খরক নৈ সাইনি গবং লুকরক নেপালনি দেরামু কলাইজাক আমচাই রগ রুতুকমুংনি সামু তাঙ্গজাগি টঙ্গ পুলিশ আমচাইনি টংনাই তাই জুদা জুদা মথা কমানাই রগ্ন তাই কচাজাক লুকরগ্ন রুতুগৈ নাইমথাক রেগজাক থায় নর্মানি সামু টাঙ্গি টঙ্গ আবনি লগি মথাকজাক লাহার রক সরাই সরাই খেলায়ী থাংলাইসু সেব কাহাম খেলাইনিয়া সাইটকজাগি টঙ্গ নেপালনি রুতুকমুংনি সামু তাই চুবামু ভারত বাসিসিনি দশমিক দক টন মানি রহরকা কাঠমান্ডুনি কবক মুংবাই সাকনাইনাই তাই টানেল কচাজাক রগ্ন কারিনা কৃন খবৈ খরক সিসা আদং বদল ভারতনি রহরজাক্ষা নেপাল ইয়াং বুইহা নাইখুংনি দামনৈ সিব্রী ফিয়কজাক কন্ট্রোল রুম তাই কাঠমান্ডু তাই বেজিং ভারতনি ফুরাইনকনি সেব বাই হেল্পলাইন চলটনি ওই শুভামুটাই রতুমুনি সামু টাঙি টঙ্গ মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী তিনি ফুং দাম সিসাও আকাশবাণী মন কি বাত পান্ডারি বিশিং

0: হাকদর তাই বৈহা কতনি লোকরক বাই কগলাম সালায়না ও মেল আকাশবাণী তাই দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী ককটমা ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এআর মোবাইল অ্যাপও খানাই মানানো ও পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রী বক্রকনি নাইখুং এবার ককথুম তাই আওয়াই মুং নাইখুং ইউটিউব চ্যানেলও খানাই মানানো পান্ডা পাইদ্রপনও আমচাইনি কক বাই আওয়াই খালাইজাগানো তাই হরনি দামচারও আমচাই বেরেমনি কক বাই তাই বৈশা আওয়াই খালাইজাগানো তিনি হাস্তিনি মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন কি বাত পান্ডা খানাওয়ানো আগরতলানি মুক্তধারা অডিটোরিয়াম সেন্ট্রাল ব্যুরো অব নার্কোটিক্স সিবিএন নি মধ্যপ্রদেশ ইউনিট কাইদক সিদক রাসায়নিব গবাং ফেকজাকাই বেরেমনি বিথি সাইকোট্রপিক ট্যাবলেট রমখা অ পাটিমুঙ্গল লরি মালখুনক হবই খরকসান রমজাখা কেন্দ্রনি রাংকক সংলাইন অগ্নিবখাক তৈ সাজাখা অপারেশন বজ্র নই দশমিক বুকচা রগৈ হাকতর বারৈ ইয়াকতুন খালাইনি রগ্ন কেবেং অসামং মানখা নার্কোটিক্স ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট রাইজানো রগৈ ও বেবাক ফেকজাকাই বিথি রগ্ন রমজাখা অ সাইকোট্রপিক বিথি নাকতুন খালাইনি রগ বাই গরংজাক তৈ কমুনি বরক তাই মথারক নব নাইটুকজাগী দ হাস্তেও থাকায় বিশিকাম রং বিশি ও বেড়াই রকম বাংমারি বাংখা হই সাকা বেড়াইখি মন্ত্রী সুরেন্দ্র চৌধুরী থাকায় রং বিশি হাস্তে ও বেড়াই রকম বাংমারি টংমানী খরকসিনী রাসায়নী চিচুকু সাই ব্রেরা চিচার আবুনি বিশিং বৈহা কতরনি বেড়াই রকম বাংমারি এংখা খরক চিচুকু সাই সারা সিনিসা হাস্তে বিধানসভা ও এমএলএ অন্তরা সরকার দেবনি সুমুংনি ককফিল ও ককঠুম রক্ষা বেড়াইখি মন্ত্রী ফেক মুংবাই চালই টংনা ও সিকলা হদানতাইব গবাংখাই থাই গরংরা কবক মূ নারকা মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া বাদারঘাটনি দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স বসং থং সালনরগৈ সংসারজাক হাস্তে বেরামনি পান্ডাও কক নারকমা ও কবক মূ নারকা মন্ত্রকরা পান্ডাও মন্ত্রকরা হকি থংক্রং মেজর ধ্যানচান্দনি মাংথং আচুগ্রখা পান্ডাও মানজাকা থং মন্ত্রী টিংকুরাই মেজর ধ্যানচান্দনি বেসাজলা এবার অলিম্পিয়ান তাই অর্জুন সকান মানজাক হকি থংক্রং অশোক কুমার আকসং পান্ডাব খরক সিবা থংক্রং রাংনি চুবাচুব ইয়াফার জাকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই সংসাজাক চন্দ্র মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ফুটবল কপ্লাইংখা এগিয়ে চলো সঙ্গ মিয়া সানজাও উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক থংমুঙ্গ জুয়েলস এসোসিয়েশন বা সা গোলনি ফেরবাই মেসেনখা তাবুক নবার টিবানী ককতমা তিনি দ্বীপর জরা নবার তৈবার নাইখুনি বুখাকি সাজাকা নখা মনাকজাক টানো ফেরাঙ্কগে কিসিমিসা ওয়াতে ওয়াউই মানো হাস্তিনি কিসাস খাঙ্কর আবনো কারিব সালথাং হাং সালথাং ত্রিপুরা খুয়াই ধলাই সিপাইজলা গুমতি তাই সালগ্রা হাঙ্করনি কিসাসক থাইরগ গবাংখা ওয়াতে ওয়াউই মানো হই হজাক মুরখা আগর তলব তিনি ফুংনি খামানি তুমরি টংমানি নৈশিদক ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি তুমরি টংানো সাকাও থামশিবরি ডিগ্রি সেলসিয়াসনি গানা গিনিব ককটমা তাউনি বাকি অরণ পাইখা উল্লেখ ককটমা আবাই অঙ্গানো তিনি সানজাব
1: আকাশবাণীর কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ঋতু গুহ।

ঋতু গুহের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত সকালের সংবাদ এবং পরে আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

ইন্দ্রনীল সেনের কণ্ঠে শুনলেন আধুনিক গান আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: জরুরি সেবা 112, শিক্ষিত কন্যার শক্তিশালী সমাজ। চলুন একসঙ্গে গড়ি বাল্য বিবাহ মুক্ত সমাজ। প্রচারে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের এই নতুন পর্বে আজ আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে এটি এমন একটি মঞ্চ যেখানে আমরা নতুন প্রচেষ্টাগুলোকে সামনে নিয়ে আসি, দেশবাসীর উদ্ভাবনী ভাবনা নিয়ে আলোচনা করি। এগুলোর মধ্যে এমন কত ভাবনা রয়েছে যাদের পেছনে মানুষ অক্লান্ত শক্তি ব্যয় করেছেন। বন্ধুরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছিলেন, আষাঢ়ী একাদশীর পবিত্র লগ্নে এটা বলতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে ইতিহাসকে আকর্ষণীয় করে তোলার নিজস্ব প্রয়াসের শুভারম্ভ করছি। তিনি আরও জানান, এই ভাবনাটি খুবই সরল, এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটি বছর বেছে নিন আপনি। এখানে আপনারা সহজেই জেনে যাবেন যে সেই সময় ভারতের কোন অংশে কার শাসন ছিল। আমার কাছেও বেশ আকর্ষণীয় মনে হয়েছে এটা। আমি ভাবলাম যে এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাক। আমি জানতে পারলাম যে এই কাজটি মুম্বাইতে থাকা শ্রীমান কৃষ্ণা শেষাদ্রিজি করেছেন। মজার বিষয় হল, কৃষ্ণাজি ওয়েবসাইটের নামও খুব সহজ রেখেছেন, www.bharatraja.com। তিনি যে উদ্যোগ নিয়েছেন তার তথ্য আপনাদের কাছেও পৌঁছানো উচিত।

তাই আমি ভাবলাম যে সরাসরি শ্রীকৃষ্ণাজির সঙ্গেই কথা বলে নিই। বন্ধুরা, কৃষ্ণাজি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, প্রধানমন্ত্রী। কৃষ্ণাজি নমস্কার। কৃষ্ণা শেষাদ্রি নমস্কার স্যার। নমস্কার প্রধানমন্ত্রী ভাই। আমি জানতে পেরেছি যে আপনি না প্রযুক্তি দুনিয়ার মানুষ, না আপনি ইতিহাসের শিক্ষক, তবুও আপনি প্রযুক্তি ব্যবহার করে ইতিহাসের সাইট বানিয়ে ফেলেছেন। তাই আমি খুব কৌতূহলী, এইসব হলো কীভাবে? কৃষ্ণা শেষাদ্রি ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে কথা বলা আমার খুব বড় সৌভাগ্যের ব্যাপার। তাই স্যার, আমার সম্পর্কে যদি আমি একটু বলি তাহলে স্যার, আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, তারপর আমি MBA করি, তারপর আমি মার্কেটিং ক্ষেত্রে চলে গেলাম। কিন্তু এসব যখন করছি, আমি তখনও ছোটবেলায় পড়া ইতিহাসে খুব আগ্রহ ছিল আমার, তাই আমি সবসময় ইতিহাস নিয়ে কিছু করতে চেয়েছি, কিভাবে এটিকে আকর্ষণীয় করা যায়। এবং এও মনে হতো যে আমরা যেভাবে ইতিহাস শেখাই তাতে আমরা অনেক উন্নতি করতে পারি, তাতে আমরা অনেক পরিবর্তন আনতে পারি, ইতিহাসকে গল্পের মতো করে পৌঁছে দিতে পারি মানুষের কাছে। প্রধানমন্ত্রী, কৃষ্ণাজি ভারতীয় ইতিহাসের এমন কোন দিক আছে যার সম্পর্কে আপনার মনে হয়েছে যে সেই ব্যাপারে আরও বেশি বেশি করে মানুষের জানা উচিত? কৃষ্ণা শেষাদ্রি, স্যার ভারতীয় ইতিহাস যেভাবে আমাদের স্কুল বা কলেজে শেখানো হয়, যেমনটা দেখেন আপনি, তা কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটি রাজ্যের দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে শেখানো হয় এবং সেই সাম্রাজ্যগুলোকে অসম গুরুত্ব দেওয়া হয়। এর ফলে বাকি অনেকগুলো সাম্রাজ্য যা আমাদের ছিল, সেই সব মহান সাম্রাজ্য, যেমন চোল পল্লব ছিল, কার্কট বংশ কাশ্মীরে ছিল, অহমরা ছিল, যারা অন্তত 600 বছর অসমে নিজেদের সংস্কৃতি, নিজেদের মূল্যবোধকে বজায় রেখেছিল, এগুলো সম্পর্কে আমরা জানি না। তাই আমি ভাবলাম এমন কোনো সাইট বানানো যাক যা এইসব মহান সাম্রাজ্যকেও পরিচয় করিয়ে দেবে মানুষের সঙ্গে। প্রধানমন্ত্রী, কৃষ্ণাজি আপনি এত পরিশ্রম করছেন, আমি আপনাকে এমনই একটা কাল্পনিক প্রশ্ন করছি। যদি আপনি ভারতীয় ইতিহাসের যে কোনো 3 জন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান, তাহলে আপনি কাদের সঙ্গে কথা বলতে চাইবেন এবং কেন? কৃষ্ণা শেষাদ্রি, হ্যাঁ স্যার, প্রথমে আমি কথা বলবো রাজা রাজা চোল বা রাজেন্দ্র চোলের সঙ্গে। তিনি চোল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে একজন ছিলেন। আমি তার থেকে এটা জানতে চাইব যে তাদের এই ভিশন বা দৃষ্টিভঙ্গি কিভাবে এলো। যেমন তারা বৃহদীশ্বর মন্দির বা গঙ্গাইকুণ্ডা চোলাপুরম, এরকম বড় বড় মন্দির, শিবজির মন্দির নির্মাণ করেছিলেন, সেগুলো এক্সিকিউট করার ভিশন কিভাবে এলো, প্ল্যানিং কিভাবে করলেন, তাদের এই ভাবনাটা কিভাবে এলো যে আমরা এমন কিছু একটা তৈরি করব যা আগামী 1000 বা 2000 বছর ধরে অন্যদের প্রেরণা যোগাবে, সেটা তাদের থেকে আমার জানার ইচ্ছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলবো, তিনি আমার মত অনুযায়ী ভারতের ইতিহাসে একজন অত্যন্ত আন্ডার রেটেড পার্সোনালিটি, স্যার তার নাম হিমু। আমরা তার সম্পর্কে ভারতীয় ইতিহাসে খুব বেশি হলে 2-3 লাইন পড়ি। আমরা এটা জানি না যে হিমু একজন কমন ম্যান, সাধারণ মানুষ ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন, সেখান থেকে উনি একটা সাম্রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সাম্রাজ্যের স্থপতি নন, একজন সমর চিন্তাবিদও ছিলেন, যিনি মিলিটারি জিনিয়াস ছিলেন, নিজের জীবনে 23টি যুদ্ধ লড়েছিলেন যার মধ্যে 22টিতে জয়লাভ করেন। তার থট প্রসেস কেমন ছিল, তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে এত বড় সম্রাট হয়েছিলেন, এই যে তার যাত্রা, সেটা জানতে আমি অত্যন্ত আগ্রহী স্যার। আর তৃতীয় যিনি, তিনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব, তিনি একজন নারী, ত্রিভুবন মহাদেবী। ওড়িশাতে এক সাম্রাজ্য ছিল যার নাম ছিল ভৌমাকাড়া রাজবংশ, এর কাহিনী অত্যন্ত আগ্রহ উদ্দীপক। 850 খ্রিস্টাব্দের আশেপাশে ওদের রাজ্যের উপর প্রতিবেশী পাল রাজ্য আচমকা আক্রমণ করে, আর তাতে ওর স্বামী, যিনি রাজ্যের রাজা ছিলেন, তিনি শহীদ হন। ফলে তার রাজ্য অনেক ছোট হয়ে যায় এবং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করেন। তখন ত্রিভুবন মহাদেবী নামের মহিলা রাজ্য সামলান এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম স্বাধীন শাসকদের অন্যতম হয়ে ওঠেন। তিনি রাজ্যকে শুধু স্থিতিশীল করেননি, তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে পরবর্তী 100 বছর পর্যন্ত কলিঙ্গ অঞ্চলে তারা সাম্রাজ্য চালিয়ে যান। এই 3 জন ইন্টারেস্টিং ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার,
প্রধানমন্ত্রী, কৃষ্ণাজি মনে হচ্ছে আপনি যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছেন, আপনি পুরোপুরি ইতিহাসে ডুবে গেছেন। দেখুন, আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনার সাইট দেখেছি, আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনার সাইটে এমন একটা ট্যাব আছে যেখানে মানুষ কারেকশন এবং সাজেশন দিতে পারেন। এভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্বাগত জানানো, এটা খুব বড় একটা বিষয়। আপনি কি মানুষের কাছ থেকে পরামর্শ পেতে শুরু করেছেন, আর সেগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করছেন? কৃষ্ণা শেষাদ্রি, হ্যাঁ স্যার, মানুষের থেকে অনেক পরামর্শ আসে। পরামর্শগুলো দু ধরনের। একরকম পরামর্শ হয় যাতে তারা কারেকশন সাজেস্ট করেন, অমুক প্রদেশ অমুক সময় অমুক দেশে অমুক রাজা ছিলেন, কিংবা অমুক সময় অমুক যুদ্ধ হয়েছিল, এরকম কিছু সাজেশন আসে। দ্বিতীয় প্রকারের সাজেশন আসে যে আপনি এই ওয়েবসাইটে এই ফিচার দিতে পারেন বা ওই ধরনের ফিচার দিতে পারেন। আমি দু প্রকারের সাজেশনই গ্রহণ করি। যেমন একটা সাজেশন এলো যে এই রাজ্যে এই রাজা অমুক সময়ে রাজ্য শাসন করেছেন, তখন আমি ওই সাজেশন নিই, আমাদের যে সোর্স আছে সেগুলোর সঙ্গে যাচাই করি। যেমন আমাকে একজন সাজেশন দিয়েছিলেন যে আপনি ভারতকে তো দেখিয়েছেন, কিন্তু রাজ্যস্তরেও দেখতে পারেন, তাহলে আরও ভালো হবে। আমি সেই ফিচার ইমপ্লিমেন্ট করেছি। তারপর আরেকটা ফিচার এসেছিল যাতে আমরা একটা ট্রাম্প কার্ডের মতো বানিয়েছিলাম সব এম্পায়ারের ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে, যাতে সেগুলো শিশুদের কাছে পৌঁছতে পারে। কেউ একজন সাজেশন দিয়েছিল যে এগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসুন যাতে আমরা সবাই ডাউনলোড করে শেয়ার করতে পারি। আমি সেই ফিচারও ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এটা মাথায় রাখা জরুরি যে আমরা ভুল করতে পারি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নই। আর যেটা মাথায় রেখেই আমি কারেকশনের ট্যাব রেখেছিলাম, কারণ এটা আমাদের সবার সাইট, আর ভবিষ্যতের সমস্ত কন্ট্রিবিউশন মাথায় রেখে আমরা এমন একটা সাইট বানাবো যা আগামী কিছু বছরের মধ্যে ইতিহাসকে এক মনোগ্রাহী আগ্রহদীপক বিষয় করে তুলবে। প্রধানমন্ত্রী, কৃষ্ণাজি আপনি সত্যি অত্যন্ত বড় একটা কাজ করেছেন। আচ্ছা, ইতিহাস ছাড়া আপনার নিশ্চয়ই আরও বেশ কিছু শখ রয়েছে, আর অনেক কিছু কাজ আপনি করেছেন নিশ্চয়ই। কৃষ্ণা শেষাদ্রি, হ্যাঁ না স্যার, আমি একটু বোরিং টাইপের মানুষ স্যার। প্রধানমন্ত্রী, কৃষ্ণা শেষাদ্রি, আপনি টেকনোলজি নিয়ে খুবই আগ্রহী এবং ইতিহাসের বিষয়ে উৎসাহ রয়েছে। এখন যখন টেকনোলজি এবং ইতিহাস মিলেমিশে গেছে, এখন এর মধ্যেই ডুবে থাকি সারাদিন। প্রধানমন্ত্রী, চলুন কৃষ্ণাজি, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি একটা খুবই সুন্দর সূচনা করেছেন, এবং আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। তাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, কৃষ্ণাজির এই প্রচেষ্টা শুধু ইতিহাসের শিক্ষার্থীদের জন্যই নয়, এতে আমরা সকলেই নিজেদের অতীতকে চমৎকারভাবে জানার সুযোগ পাব। আপনাদের কাছেও যদি এই ধরনের প্রচেষ্টার বিষয়ে কোনো তথ্য থাকে, তাহলে তা অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, নেশামুক্ত যুবা বিকশিত ভারতের জন্য এ অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট, নেশামুক্ত যুব সমাজ বা ড্রাগ ফ্রি ইন্ডিয়া। অনেক মানুষ বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতের যুব সমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সামগ্রিক সংকল্প। বন্ধুরা, নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না, এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশামুক্ত ভারতের জন্য আপনারা কোনো পাওয়ারফুল স্লোগান তৈরি করতে পারেন, আমাদের ইয়াং মিউজিশিয়ানরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা থাকবে, ছাত্রছাত্রীরা এবং থিয়েটারের দলের লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোনো ছোট নাটিকা লিখতে পারেন যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথা বলা থাকবে। আমাদের দেশে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কন্টেন্ট তৈরি করেন, তাহলে সমাজ এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। কখনো কখনো ক্রিয়েটিভ এফোর্ট ফর্মাল ক্যাম্পেইনের থেকে বেশি কার্যকরী হয়। আসুন, ভারতের যুবশক্তিকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশামুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি।
আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশামুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে

সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, আগস্ট মাসে আমরা চারদিকে দেশভক্তির নানা রং দেখতে পাই। এ সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরও প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরও বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডের মতো দিন প্রত্যেক দেশবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরও মজবুত করে। বন্দে মাতরম দর্শী বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরও বিশেষ হয়ে উঠেছে। এইবার 8 কোটিরও বেশি তিরঙ্গা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে। তিরঙ্গা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষে সীমাবদ্ধ থাকেনি। এই বছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের তিরঙ্গা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্যগ্রহণের সঙ্গে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকা সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্টে পতাকা উত্তোলন করা হয়। আপনারা কল্পনা করুন এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমনভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকল, সেরকমভাবেই ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকল। এরকম প্রচেষ্টাই সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর হয়। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন। আমার প্রিয় দেশবাসী, আমাদের শহর এবং মফস্বলের রাস্তায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল, কেউ চায়ের দোকান দেন, আবার কেউ ফুল, প্রদীপ এবং পূজা সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লাখ লাখ মা বোনেরা PM স্বনিধি যোজনা থেকে নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয় না। PM স্বনিধি যোজনার লাভার্থীর মধ্যে প্রায় 46% মহিলা, অর্থাৎ সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, গাজিয়াবাদের ববিতা শর্মাজি হলেন এর এক উত্তম উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর একটি ছোট্ট স্টল চালাতেন। ফুল, প্রদীপ, ধূপকাঠি, নারকেলের মতো সামগ্রী বিক্রি করে তিনি নিজের সংসারে সাহায্য করতেন। অনেক পরিশ্রম করতেন, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির অভাব ছিল। PM স্বনিধি থেকে তিনি আর্থিক সাহায্য পেলেন। তিনি নিজের স্টলে সামগ্রী বাড়ালেন, ব্যবসা বিস্তার করলেন, গ্রাহক বাড়ল, উপার্জন বাড়ল, আর ধীরে ধীরে রাস্তার ধারের ছোট্ট স্টলটি একটি দোকানে পরিণত হল। বন্ধুরা, বেঙ্গালুরুর TS নিঙ্গামাম্মা জির উদাহরণ খুব প্রেরণাদায়ক। আবার বলি বন্ধুরা, বেঙ্গালুরুর TS নিঙ্গাম্বার জির উদাহরণও খুব প্রেরণাদায়ক। নিঙ্গাম্বাজি আর ওনার স্বামী মিলে একটি ইডলি, দোসা আর সাম্বার বিক্রি করার কাজ শুরু করেন। দোকান শুরু করল, কিন্তু একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুঁজির প্রয়োজন ছিল। নিঙ্গাম্বাজি ও PM স্বনিধি থেকে সাহায্য পেলেন। তারা নিজের কার্ড আরও উন্নত করলেন, থোকে জিনিসপত্র কিনতে শুরু করলেন আর মেনুতেও কিছু নতুন জিনিস যোগ করলেন। গ্রাহক বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল এবং পরিবারের আর্থিক পরিস্থিতিও উন্নত হল। আজ তারা নিজেদের 3 সন্তানকে আরও ভালো শিক্ষা প্রদানে সক্ষম হয়েছেন। বন্ধুরা, মহিলাদের ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতের অগ্রগতি হয়, বাচ্চাদের শিক্ষার উন্নতি হয়, ঘরের প্রয়োজন পূরণ হয় আর নারীদের ভেতর আত্মবিশ্বাস আরও মজবুত হয়। এটাই তো হলো নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। আমি ফুটপাতের ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত বোনেদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতার একটি অনেক বড় গুণ আছে। যখন কোনো জায়গাকে পরিষ্কার রাখার সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়। দেশের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার এই প্রয়াস আমাদের নিরন্তর প্রেরণা দেয়। উত্তরপ্রদেশের রামপুরে পাটুয়াই নামে একটি গ্রাম আছে। ওখানে আকাশ এবং রোহন নামের দুই বন্ধু দেখলেন যে তাদের চারপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। ব্যাস তারপর আর কি, আকাশ এবং রোহন আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আস্তে আস্তে অন্য যুবরাও তাদের সাথে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয় যার নাম হয় ক্লিন আপ পাটুয়াই। এই যুবরা আজ

পর্যন্ত 4টি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন, 1 টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এনারা বেশ কয়েকটি পুকুর এবং সার্বজনীন স্থান পরিষ্কার করেছেন। বন্ধুরা, এবার শ্রী অমরনাথজির যাত্রাতে স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী দিবারাত্র সেবা প্রদান করে চলেছেন। এবছর যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে, স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরা অংশীদার হন। 16,000-এরও বেশি যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছেন, 10,000-এরও বেশি যাত্রীদের রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেটও দেওয়া হয়। এখানে একটি অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে, যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকে বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে স্বচ্ছ জ্যোতি প্রজ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বরফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও সেবা ও আস্থার রূপ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গ্রাম হোক বা শহর, আমাদের নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সেই স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো আমাদের এক ক্ষুদ্র শখ জীবনের বড় কোনো সম্ভাবনার রাস্তা খুলে দেয়। নাগাল্যান্ডের ফেক জেলার বিশালী পুরোজির পথ চলাও সেরকম। বিশালুজি কৃষক পরিবারে বড় হয়েছেন। ছোটবেলায় তিনি তার মা বাবাকে চাষ করতে দেখেছিলেন এবং তার নিজেরও ফুলের প্রতি খুব টান ছিল। 2021 সালে তিনি শখ থেকে ছোট্ট স্তরে ফুল উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে এর মধ্যে এক সম্ভাবনা দেখা দিতে থাকে। তিনি লক্ষ্য করেন, বিয়েবাড়ি হোক বা অন্য উৎসব, ফুলের চাহিদা সবসময় থাকে। বিশালুজি নিজের এই শখকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই সফরে তিনি স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ফুলের বৈজ্ঞানিক চাষের ট্রেনিং নেন এবং তারপর তিনি কেবলমাত্র 1/4 একর জমিতে গ্লেটিলিয়াসের কয়েক হাজার চারা রোপণ করেন। প্রথম প্রচেষ্টাতেই 5,000-এরও বেশি ফুল ফোটে। বন্ধুরা, এই সাফল্য বেসালজির জন্য এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। তিনি ফুলের চাষকে আরও এগিয়ে নিয়ে যান। যে ফুল কখনো স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল, আজ তা নাগাল্যান্ডের সীমানা অতিক্রম করে দিল্লি মুম্বাইয়ের মতো শহরে পৌঁছে যাচ্ছে। বেসালু পুরোজির এই যাত্রা আমাদের বলে যে শখ যখন পরিশ্রম আর সঠিক পথ প্রদর্শনের সাথে যুক্ত হয়, তখন তা নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছেন যারা একটি ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করেন আর দেখতে দেখতে তাদের প্রয়াস অনেক লোকেদের জীবনে পরিবর্তনের রাস্তা তৈরি করে দেয়। ওড়িশার দেবরিগড়ে একটি গ্রাম আছে ধোরকুসুম। কয়েক বছর আগে পর্যন্ত এই গ্রামের মৈথিলি ভুয়েজি প্রায় প্রতিদিন জঙ্গলে যেতেন, কখনো জ্বালানির কাঠ আনতে, কখনো মহুয়া বা কেন্দু পাতা তুলতে, তো কখনো বাঁশের কোপলা এবং অন্যান্য বনজ সামগ্রী আনতে। তার এবং ওখানকার অনেক পরিবারের বহু চাহিদা এই জঙ্গল থেকে মিটত। কিন্তু তারপর মৈথিলিজি দেবরিগড় ইকোট্যুরিজমের সঙ্গে যুক্ত হন। এখান থেকে জঙ্গলের সাথে ওনার সম্পর্ক এক নতুন মোড় নেয়। এখন জঙ্গলের রক্ষণাবেক্ষণও তার জীবিকার মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, মৈথিলিজির জীবনে আসা এই পরিবর্তন অন্য মহিলাদেরও প্রেরণা দিয়েছে। আজ 60-এরও বেশি মহিলা জঙ্গল সংরক্ষণের কাজে যুক্ত হয়েছেন। কেউ বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কেউ তৃণভূমির বিকাশের সঙ্গে যুক্ত হয়েছেন, আবার কিছু মহিলা ইকোট্যুরিজম অ্যাক্টিভিটিতে যোগদান করেছেন। বন্ধুরা, মৈথিলিজি ও দিবিগড়ের এই বোনেরা দেখিয়েছেন যে প্রকৃতিকে রক্ষা করা যায় আর জীবনের সমৃদ্ধি আনা যায়। এই সমস্ত বোনেদের প্রচেষ্টা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। বন্ধুরা, আজ আমাদের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছড়িয়ে মহাকাশে পৌঁছচ্ছে এবং আপনারা জেনে গর্বিত হবেন যে ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের হাজার হাজার মেয়েকে এক সুতোয় বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি সাট। এর মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 23 আগস্ট জাতীয় মহাকাশ দিবস, ন্যাশনাল স্পেস ডে, এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয় মিশন শক্তি সেট এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও ভারত থেকে আসা প্রায় 100 জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল।

একটা উদ্যোগের লক্ষ্যটি অত্যন্ত বিশেষ। বন্ধুরা, সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল অ্যাভোকাডো ফলের খুব রমরমা। আগে এই ফলটি হয়তো খুব কম মানুষই চিনতেন, এর চাহিদাও ছিল কম এবং কদরও ছিল কম, কিন্তু আজ ডাইনিং টেবিলে একে প্রায়শই দেখা যাচ্ছে। আজ এটি স্বাস্থ্য সচেতন মানুষ ও প্রিমিয়াম মার্কেটের বিশেষ পছন্দের ফল হয়ে উঠছে। আমাদের কৃষক ভাই বোনেদের জন্য এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের কাডাপার বরদরাজ্জির কথাই ধরা যাক, তিনি বহু বছর ধরে নিজের জমিতে টমেটো এবং কলার চাষ করছিলেন। একদিন তিনি বন্ধুদের খামারে অ্যাভোকাডোর ফলন দেখতে পান এবং তিনি ইউটিউব থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পর্যন্ত তিনি প্রায় 4 টন অ্যাভোকাডো উৎপাদন করে ফেলেছেন। আজ তিনি স্থানীয় দোকানগুলিতে সরাসরি এটি সরবরাহ করছেন। নতুন ধরনের ফসল, বৈজ্ঞানিক পরামর্শ এবং সরাসরি বিপণনের মাধ্যমে তার ছোট্ট খামারের আয় সম্পূর্ণ বদলে গেছে। তামিলনাড়ুর কোডাইকানালে কৃষক চন্দ্রশেখরঞ্জি আধা হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন। তিনি এর খুব ভালো দাম পাচ্ছেন এবং তার উপার্জনও বেশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকের চিকমাগলুর বেশ কিছু কৃষক ভাই বন্তু কফি বাগানের মাঝেই অ্যাভোকাডো গাছ লাগিয়েছেন, এর ফলে কফি ও গোলমরিচের পাশাপাশি তারা বাড়তি উপার্জন করতে পারছেন। বন্ধুরা, আমরা শহরের রেস্তোরাঁগুলোতে প্রায়ই অ্যাভোকাডোর টোস্টের কথা শুনি, কিন্তু এই অ্যাভোকাডোর মাধ্যমে আমাদের উদ্ভাবনী কৃষকরা আয়ের এক নতুন পথ খুঁজে পাচ্ছেন। অর্থাৎ নিজের দেশের অ্যাভোকাডো দিয়ে আপনার টোস্টের স্বাদও বাড়ল, আবার কৃষকদের আয়ও বেড়ে গেল। আমার প্রিয় দেশবাসী, কিছুদিনের মধ্যেই 3রা সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করব। বন্ধুরা, উত্তম কুমার একজন ভার্সেটাইল অ্যাক্টর ছিলেন। তিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ফিল্ম লাভাররা মানেন যে শ্রী সত্যজিৎ রায় ফিল্ম নায়ক দ্য হিরো পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তার মধ্যে ডিগনিটির সাথে অসাধারণ ইমোশনাল ডেপ্থ ছিল। চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলান্থ্রফির জন্য পরিচিত ছিলেন। তার জীবন থেকে কখনো হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তার শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন। এরই ফলস্বরূপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন। বন্ধুরা, মনে আছে যখন আমি কলকাতা রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তার একটি ছবি উপহার দিয়েছিলেন। আমি আবার মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে বিরাজ করবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উৎসবগুলি পরম্পরার সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগও দেয়। আসন্ন দিনগুলিতে আমরা আরও কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ উৎসব পালন করতে চলেছি। 4ঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ, সেপ্টেম্বরেই আবার বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময় আমাদের আশেপাশের কারিগরদের, শিল্প কারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলি আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরশুমে আমি আরও একবার আপনাদের ভোকাল ফর লোকালের অনুরোধ করছি। ভোকাল ফর লোকালের অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়, এর ভীষণ খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি, সেটিকে একবার অবশ্যই দেখে নিন যে তা ভারতে তৈরি হয়েছে কিনা। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে বড় ভূমিকা আছে। আমার অনুরোধ, আপনি নিজেও ভোকাল ফর লোকালকে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রাণিত করুন। বন্ধুরা, আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনছেন। আপনি তাদের সম্বন্ধে মন কি বাতে অবশ্যই লিখুন। আপনার পাঠানো অভিজ্ঞতা দেশের কোনো একটি জায়গায় কারোর জন্য নতুন প্রেরণা হয়ে উঠতে পারে। আমি আপনাদের পরামর্শ, অভিজ্ঞতার প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।

0: এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর শুনছিলেন। আমাদের এই অনুষ্ঠানের ককবরক রূপান্তর শুনবেন একটু পরেই।
1: উমার সকসুগিয়া চেরাই ন কাইনা নিয়া রংমারি সে নাঙ্গো চিচার বিশে উমর নিশ্চয় কাংবরী রক তাই নিচিসা বিশে নিশ্চয় কাং চেলা রক কাইচাকমানি কেরংতি মাজরা বেড়চাক নাই উমর সকসুগিয়া রক ন কাইনাই রক এবা কাইনানি কক চাপনাই রক এবা কাইনানি কক সুরনাই এবা খে পত্রে পদ খে চুবা চুখলাইনাই রক বরক যত ন গেরাক মাজরা এবা রাং জরিমানা হায়া খে কাইনি ন রেজাক নাই তিনি সিমি ন হজাকং দি সেমাইতাং দি চ উমর কাশগিয়া কাইমানো গসিয়া উমর কাশগিয়া কাইমানি কক চাপলাইমানি এবা পাতিমং রক মুখে কেবিং দি তাই কল খাইতি চাইল্ড হেল্পলাইন নাম্বার 1098 এবা এসেনশিয়াল সার্ভিস নাম্বার 112 রুংমারি গনাং বুড়ি রক্ন গ্রাক দফানি ফান উমর সকসুগিয়া চেরাই ন কাইনা নিয়া রংমারি সে নাঙ্গো চিচার বিশে উমর নিশ্চয়কাংবরী রক তাই নিচিসা বিশে নিশ্চয়কাং চেলা রক কাইচাকমানি কেরংতি মাজরা বেড়চাক নাই উমর সকসুগিয়া রক ন কাইনাই রক এবা কাইনানি কক চাপনাই রক এবা কাইনানি কক সুরনাই এবা খে পদ্রে পদ খে চুবা চুখলাইনাই রক বরক যত ন গেরাক মাজরা এবা রাং জরিমানা হায়া খে কাইনি ন রেজাক নাই তিনি সিমি ন হজাকং দি সেমাইতাং দি চ উমর কাশগিয়া কাইমানো গসিয়া উমর কাশগিয়া কাইমানি কক চাপলাইমানি এবা পাতিমং রক মুখে কেবিং দি তাই কল খাইতি চাইল্ড হেল্পলাইন নাম্বার 1098 এবা এসেনশিয়াল সার্ভিস নাম্বার 112 রুংমারি গনাং বুড়ি রক্ন গ্রাক দফানি ফান।
0: এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের ককবরক রূপান্তর।
2: আনি খাপাংনি হানি লুকরক খুলুমকা মন কি বাত নি অকতাল এপুসিদ নরক যতন আং হাইন হাই লামসগো নরক যতন সাইমানো অব অবহাই কাইসা দাংসা জেও চাল সাকামুং রক্ন বুসকাঙ্গ তুবু হানি লুকরকনি ইনোভেটিভ আইডিয়া নতই কক সালায়ু অবরকনি বিসঙ্গ বুসক আইডিয়া রক অবহাইতং জে নি উকলুগ লুকরক লাংমানি খাতুংমা ফান ফনাঙ্গই রুও কিচিং চং জরা কিসা সকাং সোশ্যাল মিডিয়াও খরকসা সৈকা আষার একাদশী তেরনি জরাও আং অবনো খনার নানি বেলাইন খাতুংকা লাইবুমাও খনাতক রানী আনি সাকথার মুংনি চ্যাংমুং কাহাম চ্যাংকা ব অবনি সকাং সাকা অ আইডিয়া বেলাইন কলাই নং অ ওয়েবসাইটও হাবদি তাই জেসা কাইসা বিসঙ্গ সাইদি আরো নং কলাই খেন সাইমানাই অ জরা বারতনি ব বখাগ সাব হাফাং তৈ দুলৈতং আংব অবন বেলাইন হামজাকা আংওয়ানসুকা অবনতৈ তাইব কাহামকে সিনানি নাঙ্গ আং সাইমানকা অ সামুং মুম্বাইনি মসাং কৃষ্ণ সশদ্রী খ্লাইতঙ্গ মসাংমানি ককে অবশ্যই কৃষ্ণাজি ও ওয়েবসাইটনি মুংবো বেলাই কলাই খ্লাই রেখা www.bharatrajya.com অব যে সাকথারকা অবনি কথমা নরকনি থানিব যে সাকেফানো সগৈনা নাঙ্গ অবনি বাকে আং ওয়ানসুকা তামনি বাইথাং কৃষ্ণজি বাই কক সায়া তংনাই কিসিং চং কৃষ্ণজি ফুনতৈ চাই গরং হরকা কৃষ্ণজি খুলুমকা
3: খুলুমকা স্যার খুলুমকা
2: তাকুক আং সাইমানকা নং টেক হায়ুংনি বুয়া লাইবুমা ফরংনাই বুয়া হাইফন নং টেকনোলজি নো সামঙ্গ থেপাই হিস্টোরিনি সাইট সনামুই রেখা আং বেলাইন খনানা মুসুংখা অবরক বাহাইকে ওংখা
3: হামবাই স্যার নং বাই কক মা সামানি আনি বাকি বেলাই কপাল কাহামনি কক হংকে স্যার আং আনি বাই থাংনি কগ্ন সানানি হিংকে সানা ক্লায়ো আং খরকসা ইঞ্জিনিয়ার আবুনি উলো MBA খ্লাইখা উলো মার্কেটিং হায়ুঙ্গ হাবখা ফিয়া ও যত খ্লাই তংফ্রু ফানো চেরাইনি সিমিন আং হিস্ট্রিনি ফাইসিং আনি বেলাই সিনা মুচুংমা তঙ্গ আবুনি বাকি আং জেফ্রু ফানো হিস্ট্রিন তুই মংসাসক খ্লাইনি নায় বাহাইকে আবনো তাইব খাতুংজাকনাই

0: তেতঙ্গ আরো লুকুরক চাফিপুং তাই ককবিটি রহিমানো অবহে কাহাম ককথুম ইয়াসাকনা গছি মানিন কাইসা খোসাজাকাই চাসারমু নুকুরকি ইয়াকি ককবিটি মানা দে চেঙ্কা
1: নি স্যার চাবুক লুকুরকি কবংমা ককবিটি মানো ডাল নাই ককবিটি সকফায়ো ডালসা ককবিটি এখা সিনি সামুং চাপফিনানি রমদি অ হাস্তে অ জরা অ হাও আুবাগ্রা টংমানি এবার অ জরাও আবতৈ চবা অংখা অবহাই কিসাস ককবিটি সফায়ো কবুনি ককবিটি রকা নেবসাইট ফিচার ন ঠেপাই মানো হে যাল নাই ককবিটি মানো অবহাই ককবিটি মংসা সঙ্গে অ হাস্তে ও আবহাই জরাও আুবাগ্রাসে তৈফাং হে যিনি ককবিটি ইয়াসাগো আবুনি বাকি চিনি যে সৈমুক টংমানি রমদি যেব ককবিটি রেখা নরক অব ভারত ফুনুকা তুমুং হাস্তে বেরাম ফুনুক মানকে তৈব হামনাই আবুনি বাকি যাবনব চেঙ্কা আবুনি অল যাই খাকসাবখা তুবুখা জেঠানি যত হাক্তরনি ককথুম রক্সাওই ট্রাম কার্ড সামকা জেতিকে আব চেরাইরকনি থানি সগিনাতই খরকসা বরক ককবিটি রেখা লাই থাংজাক ককথুমন গরংসা থাই তনিথাই জেতিকে যতন ডাউনলোড তাই শেয়ার খাই মাননাতই আবুনি বাকিন যানসুমুন মুখ্রাং খাইখা আবুনি বাকি যবন সাইমানা নাঙ যায়া খাইমানো যাহাম থাক ইয়াবা তাই আবো সাইমানৈন যাফিজাকাই টেপ ন আবাই মানজুখা যেদিকে আ সাইড যতনি বাকি অংনাতই তাই থিনাঙ্গ যতনি গদাল মূলনি সাকাহিমই যাবতৈ কাইসা সাইড সামনে আবো বসকাং কিসাসু বিশি রগৈ লাইবুমানো কাইসা মু নাংজাকাই খাই তিসানাই
0: কৃষ্ণজি নবৈন কাইসা বেলাই সামুং কাহাম খাইকা হিস্ট্রি ন কারিব নিতেই কবুনি মুসুমা টংনা তাই নবংমা সামুং ব খাই টংনা
1: আও স্যার আংখে বেলাই সিরিং সরব টংনাই বড় টেকনোলজি তাই হিস্ট্রি ন আং বেলাই হামজাগো তাই তাবুক টেকনোলজি তাই হিস্ট্রি ফানজাঙ্গি থাকাবা আং আরো গলগী টঙ্গ
0: কাহাম ন কৃষ্ণজি নিনি বাকি আনি রুয়াই টঙ্গ নং বেলাই কাহামকে চেঙ্কা তাই নিনি নাহান মুংব অবহাই লুকুরক আরো গদাল নাই অবলে আং সাইমানো নিনি বাকি আনি বুকাতই বেলাই বেলাই হামবাই কিচিংস কৃষ্ণ জিনি অ সাক্তারমা লাইবুমাতই সরংনাই রকনি বাকি সিমিয়া যত চিনি লাই থাংজাক জরানতই খাতুঙ্গুই সিনানি বাকি জবানাই নিনি থানি তুমুং অবতৈ সাক্তার মুংনি ককটুমা তংখে যে সাকে ফেন শেয়ার খাইজাদি খাপাংনি হাক্তনি লুকুরক কিয়কজাক ভারতনি বাকি ফেক মুং কারজাক শিকলা হদা আওয়াই মুং তাবুক হাক্ত গনাঙ্গই কদকে সকাঙ্গই থাঙ্গই টঙ্গ অবনি নাহার মুং সরাইসা ফেক মুং কারজাক শিকলা হদা ফেক মুং কারজাক ভারত গবংমা বরক আলাই দেখে চিনি শিকলা হদা গবং মারি বাইকে আরো গদালখা যত বখাক্তৈ ভারতনি শিকলা হদানি সাকাম টংটকমুং তাই থিনাং গসংনি বাকি অব অংকা চিনি পালনি সমাই কিচিংসং ফেকলাইমানি খরকসা বরকনু সিমিন কবলিয়া অবনি হামিয়ামারি নুখুংতাই হদানি যত মানজাগো আং বরকনু হামবাই রনা মুচুঙ্গো জেরক ফেকমুং কেবেঙ্গই সিচারিমুং তুবুও তাই ফেকমুং কেবেঙ্গই সবা খাইনাই বরকরকনু চুবানা সকাঙ্গই ফাইনাই রকনো নরক ফেকমুং কারজাক ভারতনি বাকি গরাক স্লোগান সনামই দেমান চিনি শিকলা রসাব গরং রক অবহাই রসাবমুং রসাবই দেমান ফেকমুং গরৈ লাগমানি ককতুমা তলাঙ্গই থাংনাই সরংনাই রক থুংনুক মশানাই রক অবহাই বখা নাইনাই চিকন থুমনুক সৈদামান ফেকমুংনি জঞ্জাল তাই ইয়কমুংনি লামা ফুনুকনানি চিনি হাও কাহাম কন্টেন্ট ক্রিয়েটারনি বিয়ালক্রেই আং অবরকনো জুদা

যদা কক বাই অবহাই কন্টেন সামনানী ককবু হদানো লামা ফুনুক নাই চুবনাই আং বরকন জুদা জুদা কক বাই অবহাই কন্টেন সামনানী কবগু হদানো লামা ফুনুক থানি চুবানানী নরবু জেসা কে ফানো হ্যাশট্যাগ তুই সোশ্যাল মিডিয়া তুই নরকনি সাক্ষার মংন শেয়ার খালাইদি গবাংমা জরা চংজাক আওয়ৈ মংনি সলাই কথুক সাক্ষার মংনি গবাং সামুগো নাঙ্গো ফাইদি চং যত গথাই ভারতনি শিক্ষা হদানো ফেক মংনি ইয়াকনি চালরুই ফেক মং গরিখে তরনানি অ সামুং গথারো সাক সাকনি পজা হলাইয়ান নরক জেসা কেফানো হ্যাশট্যাগ ড্রাগ ফ্রি ইয়োট হ্যাশট্যাগ তুই সোশ্যাল মিডিয়া ও নরকনি চাইটু মংন জেসা কেফানো শেয়ার খালাইদি খাপাংনি হাতুনি লুকর অগস্টাল রুগী চং যত থায়ন হানো হামজাংনানি জুদা জুদা বুমুল নোখা অজরা যত বরকন হা হামজাকমানি মারি তাইব গরাক অঙ্গো বসং ইয়াক থান্তি সাল তাই বারত ইয়াকার দি চবানি বিশিংনি পান্দানি সিমি চেঙ্গই হাক খাকমানি সাল কসম মুইতো সাল জরা অ পান্ডারক অ তালন জুদা খালাই তিসাও ইয়কসমা সাল তাই বসং নখয়ুং সাল যত বরকন কুং চুগ্রি তিসারব হারগা তিরঙ্গা তাংবো তাঙ্গো মুসুমানো তৈব ক্রাক খালায়ও বন্দে মাতরমনি বিশি সারা বাচি পুংমা বাকি অ বিশি তাইব চনা সাকা তাকলাই কাইসা রাকনি গবাং তিরঙ্গা সেলফিও আপলোড খালাই যাকা তাই অ পালিকথাম নি তের ভারত সিমিন মথাকজাক হাইয়া অ বিশিও সূর্যপথ তিরঙ্গানি বিশিংতুই চিনি পালিথাম বানা হায়ুং গনাঙ্গই কাইসা জুদা কুক হিমং চেঙ্কা সালনি পুইলা পহর পামা লগি লগিন ফিজিনি আইসিসির ও পালিথাম বানা তিসা জাকা আবুনি উল এশিয়া আফ্রিকা ইউরোপনি ফুরাই নক তাই কুবুনি আমসাই রগ তাই আবুনি উল আমেরিকানি সেন ফ্রেসকু জরা পালিথাম বানা তিসা জাকা নর ওয়ানসুগুইনাইডি অ নুকমুংরক বসুক কাহাম ওখানা হায়ুং গনাগৈ জেফ্রু সাল কাসাকা আফ্রো ভারতনি পালিথাম বানাবো কবন সাকা অমহাই সাক্তার মু হাদানো থানসা খ্লাই তিসাও অবরক হাক্তর বাই চিনি হালকনো তাইব ক্রাক খ্লাইরো অ সাক্তার মু বাই গদাল জাক যতন বেলাই বেলাই হামবাই আনি খাপনি হাক্তুনি লুকরক সাল বুরুম ফুংনি সিমি সারিক জরা চিনি দলিতাই আগুলি রকনি লাম খরক রাসাই রাসাই বরি রক বরকনি সামুংবাই পাইলা উংলাইটঙ্গ কেববা মৈখুতিং ফালো বাক্সাকে বথাই কেববা চা ফালো কেববা কুম্ববা চাতি সহনাং মতাইনি মানৈ খনৈ ফালো গবাংমা জরা কিসিসা রাংনি বিয়ালবাই বরকনি বানিয়ানি সকাংমুঙ্গ কেবেংমুং সফায়ু পিয়াতাবু পি এম স্বনিধি তাংবতাং নিসিমি খরক রাসাই রাসাই আমা হানক সং কতাল ফানমানে তঙ্গ বরি রক্ন ফানরুমুং অ বখাগ জেসুক কক সালাই জাকনা তংমানি আসুক সালাই জাগ্যা পি এম স্বনিধি তাংবতাংনি সেব মানাই রকনি বিসিংগ ইয়া হিনফান রাও বরিচি দক ন বরি রক আবুনি ককমাং অংখা হাক্তর গনাঙ্গই অংয়াখেন থামচি বা রাসাই বরি রক অ তাংবতাঙ্গ গদালৈ বরকনি বানিয়ান সকাঙ্গই তলাঙ্কা কিসিংসং গাজিয়াবাদনি ববিতা শর্মা অবনি কাইসা কসাম হুনুমারি ববিতা মতাইনি মানৈ ফালনানি কাইসা চিকুনসা ফালনক তঙ্গ খুম চাতি সহনাং সাতরাই নারিকারাহাই মানৈ ফালৈ বিনি নখুন চুবাউই তঙ্গ ববেলাই কসারাং তাই সামুং গ্রাক খালায়ো ফিয়া বানিয়া ফুয়ানা বাকে বিনি রাং নাঙ্গো ব পি এম স্বনিধি তাংবতাংনি সিমি রাং সুবাসু মানখা ব বিনি ফাল নগ মানৈ বাংরুই বানিয়ানো ফুয়ারকা বিনি আরো পাইনাই বাংখা তাই

কাডো বথাইনো লুকরক বেলাই খা ফুরুই তঙ্গ অবথাইনো আগি সিনাই সিকুরুই বিনি বেলু তাই ডিমান কিসা তংমানি ফিয়া তাবুক অবন সামুং রেম বেলাইন নুকজাগো তাবুক অব হেল তাই প্রিমিয়াম মার্কেটও লুকো হামজাকমুং বথাই ঐ কাসাকা চিনি হুকবার খাইনাই তাকুক বুকুক সঙ্গে বগৈব চুবামুং ঐ টংকা অন্ধ্রপ্রদেশ নি কাদাপানি বারা দারাজি নি ক কাইসা সুজাক থতক ব বিশি গবংমা রমই মকই ফান্তক তাই থালি কাই টংমানি সালচাকে ববিনি বাইপনি এভোকাডো ফার্ম নুগৈখা আবনি উলাও ব ইউটিউব নি বিশংতৈ অবনি সিমারি রত্ন থমকা তাবুক সৌজরা ব টন বরে এভোকাডো ফলে রেখা তাবুক ব সিদ্ধা সিদি ফালনগ সাফলাই রুই টঙ্গ গতাল কাইমং সাইন্টিফিক রাইডা তাই ডাইরেক্ট মার্কেটিং বাই বিনি চিকনসা ফার্ম আজিমং সলাইজাগৈ থাকা তামিলনাড়ুনি কোদাই কানালনি হুকবার খাইনাই চন্দ্রশেখরণ

0: অবনতই খাবাসার দি কিচিংসং নরংনি গাহানা গিনে অবো অমহাই কবাংমা বরক তংনা যে বাইথংনি চিকন চিকন চাইতুমুং বাই হত কত সেলাইমুং তুবুই তঙ্গ নরক নরংনি ককনো মন কি বাত শেয়ার খালাই দি নরকনি রহরজাক সিমুং রক হাক্তনি যে সাবো বেসর তংনাই খরকসা সুখনি খাবাসারুই মানো আং নরকনি কক বিটি তাই সিমুংনি কক রংন নাশিনি টংগানো বেলাই বেলাই হামবাই খুলমকা
1: এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী
2: নরেন্দ্র মোদী কর্তৃক মন কি বাত শুনছিলেন। এর অব্যবহিত পরেই আঞ্চলিক ভাষার রূপান্তর রিলে করে শোনানো হলো।

শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। হ্যালো অনুরোধ, হ্যালো অনুরোধে আজকের সিক্রেট কোড, নেশামুক্ত থাকি সুন্দর জীবন গড়ি। নেশামুক্ত ভারত অভিযান হলো ভারতের একটি জাতীয় উদ্যোগ, যার মূল লক্ষ্য দেশকে নেশামুক্ত করা। সামাজিক ন্যায় বিচার ক্ষমতায়ন মন্ত্রক এই অভিযান পরিচালনা করে। তাই আজকে হ্যালো অনুরোধ অনুষ্ঠানে আমাদের সিক্রেট কোড, নেশামুক্ত থাকি সুন্দর জীবন গড়ি। শ্রোতা বন্ধুরা, হ্যালো অনুরোধ লাইভ ফোন অনুষ্ঠানে সরাসরি ফোন করুন 03-824-29-5192 এই নম্বরে।

0: Halo, Nurut. হ্যালো নুরুদ,
1: হ্যাঁ, নমস্কার দাদা ভাই,
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস। তো
0: আজকের
1: দাদা ভাই, আপনি কি সিক্রেট বলেছেন? আপনার তো শুনতে পাইনি, রেডিও চলে গেল। হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ আমাদের
1: সিক্রেট কোডটা শুনতে পাইনি দাদা ভাই।
0: আমাদের সিক্রেট কোড, নেশামুক্ত থাকি সুন্দর জীবন গড়ি,
1: নেশামুক্ত থাকি সুন্দর জীবন করুন
0: গড়ি
1: গড়ি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা ভাই, আমি তো শুনতে পাইনি, রেডিও চলে গেছিলো।
0: তো আপনার পছন্দের গান কানি বলুন।
1: দাদা ভাই, আমি একটি গান শুনবো, নদিয়া কে পার ছবির নাম।
0: নদিয়া কে পার ছবির নাম,
1: হ্যাঁ,
0: হুম,
1: গান হলো কোন দিশা মেয়ে লেকে,
0: কোন
1: কোন দিশা মেয়ে লেকে।
0: যে কোন দিশা মেয়ে লেকে,
1: ও
0: ঠিক আছে,
1: ছবির নাম নদিয়া কে পার দাদা ভাই।
0: হ্যাঁ হ্যাঁ ছবির নাম নদিয়া কে পার।
1: দাদা ভাই, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: দাদা ভাই, খুব ভালো হয়েছে, আপনি অনেক দিন পরে এসেছেন,
0: হ্যাঁ
1: ভীষণ ভালো লাগছে।
0: তো
1: নমস্কার দাদা ভাই, ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুনতে থাকুন আপনার পছন্দের গান।

0: ঠিক আছে,
1: হ্যাঁ হ্যাঁ হাম গানে বলে কাগজ কলম দবাতলা লিখে দিন চল যা।
0: মাসে সব

0: নমস্কার নেবেন?
1: হুম,
0: আমি আশুতোষ দেবনাথ চন্দ্রপুর কৈলাস থেকে বলছি।
1: হ্যাঁ হ্যাঁ
0: আপনি নিশ্চয় ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আর প্রথম কলার বুলটি বোন ঠিকই বলেছিলেন আপনি, আপনি কিন্তু অনেকদিন পর এসেছেন,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে। তো সিক্রেট কোডটা বলে ফেলি, নেশা মুক্ত থেকে সুন্দর জীবন গড়ি, এরকম না?
1: হ্যাঁ, নেশা মুক্ত থাকি, সুন্দর জীবন গড়ি।
0: আপনি সিক্রেট কোডটা বলার ঠিক কিছুক্ষণ আগে কিন্তু রেডিওটা চলে গেছিল, যার ফলে আমরা শুনতে পারি।
1: আচ্ছা,
0: তো আজকে আমাকে একটা গান শুনিয়ে দেবেন,
1: হ্যাঁ বলুন।
0: সেই স্বর্ণ যুগের সর্বকালের শ্রেষ্ঠ একখানা গান, ছবির নাম ঘর। আর ছবিখানি 1978 রিলিজ হয়েছিল, আর গানটা হচ্ছে আপো কি আঁখো মে কুছ, কিশোর দা লতাজি গেয়েছেন গানটি।
1: আচ্ছা,
0: আর এই গানটির রূপ দিয়েছেন সঙ্গীত জগতের সব থেকে বড় রাইটারদের মধ্যে একটা নাম গুলজারজি। আর সবার আদরের পঞ্চম দাস সুর দিয়ে, অলংকার দিয়ে সাজিয়েছে।
1: আচ্ছা, তো
0: আর এই গানটা আমি শুনবো আপনাকে নিয়ে।
1: আচ্ছা,
0: শুনবেন জহরলাল বর্মন মহাশয়, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, অবিনাশ তেলি, বুলটি ভুন, বরুণ ভাই, আর শুনবেন আমার সহধর্মী সঙ্গীতা দেবনাথ, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবেন।
1: তো শুনতে থাকুন আপনার পছন্দের গান।
0: ধন্যবাদ।

আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি ক্যান্ডের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: কাঠমান্ডু থেকে বলছি।
1: হ্যাঁ নমস্কার দাদা।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ।
0: ধর্মনগর থেকে?
1: অবিনাশ আলী।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবিনাশ বাবু বলুন, আজকের সিক্রেট কোড।
1: হলো নেশা মুক্ত থাকুন আর সুস্থ জীবন গড়ুন।
0: আচ্ছা, হ্যাঁ
1: তো প্রথমে গানের কথা বলে ফেলি।
0: হ্যাঁ হ্যাঁ
1: আজকে আমাকে বিচ্ছু ছবি থেকে শুনে দিলেন, দিল টোটে টোটে হয়ে গেল।
0: আচ্ছা
1: কারণ এই গানে, এই গানের মাধ্যমে কিন্তু নেশা ছাড়ার একটা সুন্দর মানে একটা রয়েছে মেসেজ।
0: আচ্ছা আচ্ছা, তো বিচ্ছু ছবির গান।
1: এটা বিচ্ছু বিচ্ছু
0: হ্যাঁ হ্যাঁ বিচ্ছু ছবির গান।
1: হ্যাঁ হ্যাঁ
0: গানের গানের কোয়ালিটি বলুন।
1: গানের কোয়ালিটি হলো দিল টোটে টোটে হয়ে গেল।
0: দিল টুটে টুটে হো গেয়া।
1: হ্যাঁ হ্যাঁ
0: তো আপনার সঙ্গে কি কেউ আছেন?
1: হ্যাঁ হ্যাঁ আমার সাথে রয়েছেন অনুপ দা রয়েছেন, সমীজিৎ দা রয়েছেন, জহর দা রয়েছেন, আশুতোষ দা রয়েছেন, সঙ্গীতা দি রয়েছেন, বলিষি দি রয়েছেন, নরেন্দ্র ভাই রয়েছেন। আর একটা কথা বলি দাদা,
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: ওই যে আজকে ওই একটা বহিরাজ্য থেকে ফোন করছেন, সেটা অনুষ্ঠানটা পুরোনো অনুষ্ঠানটা নষ্ট করে দিচ্ছেন। কারণ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ তো সেই জন্য কিন্তু আমি বলি উনি মানে ওনার ফোন নাম্বারটা আপনার এখানে যদি দেখা যায় তাহলে আপনি সেটা দেখে রিসিভ করবেন না, কারণ সেটা অনুষ্ঠানের মান্যতা নষ্ট করে দেয়।
0: হ্যাঁ
1: বিশেষভাবে সেটা আপনাকে আর বুঝে নাম ধরে ধরে বলছে যে ওরা বলছেন বা এরা বলছেন,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: কিন্তু সেটা কিন্তু ওনাদের বদনাম করার জন্য সেটা এরকম হচ্ছে।
0: ঠিক আছে, হ্যাঁ শুনতে থাকুন। হ্যাঁ হ্যাঁ শুনতে থাকুন আপনার পছন্দের গান।
1: হ্যাঁ ঠিক আছে।

0: হ্যালো
1: হ্যালো, অনুর থেকে
0: হ্যালো,
1: বলছি। হ্যালো, অনুর থেকে বলছি।
0: নমস্কার নবীন।
1: হ্যাঁ হ্যাঁ, কে বলছেন?
0: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন।
1: হ্যাঁ হ্যাঁ
0: তো বেশ কিছুদিন পর আপনাকে পেয়েছি,
1: হ্যাঁ
0: তো ভালো লাগছে আমাদের সবারই আর কি।
1: তো
0: তো আজকে খুব সুন্দর একটি সিগারেট কুড়ে রেখেছেন আপনারা, নেশামুক্ত থাকলে সুন্দর একটি জীবন গড়ে তুলি,
1: অর্থাৎ
0: তাই না?
1: নেশামুক্ত থাকি, সুন্দর জীবন গড়ি।
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: জীবন সুন্দর একটি জীবন গড়ি। তো
1: তো
0: আজকে আমাকে একটি গান শুনিয়ে দিবেন।
1: হ্যাঁ বলুন।
0: 1978-এ মুক্তিপ্রাপ্ত ত্রিশূল ছায়াছবি থেকে,
1: হ্যাঁ, ত্রিশূল
0: নিখিল
1: ছায়াছবি।
0: মুকেশ ও লতাজির দ্বৈত কণ্ঠে,
1: আচ্ছা।
0: গাপুচি গাপুচি গম গম, কিসি কি কিসি কি কম কম।
1: হ্যাঁ হ্যাঁ
0: অভিনেতা শচীন পিলগাঙ্কর আর পুনর্নন দিলনের অভিনীত সেই ছবিটি।
1: মানে
0: গানটি লিখেছেন মহান গীতিকার শাহীন
1: হ্যাঁ
0: রুদ্দানজি, আর সুর দিয়ে সাজিয়েছেন
1: আচ্ছা
0: খায়ামজি। সেই গানটি শুনিয়ে দিবেন, আর গানটি শুনবো আমাদের শ্রোতা বন্ধুদের নিয়ে। আশুতোষ বাবু রয়েছেন, ভাই অবিনাশ রয়েছে, ভোর বুলটি দাস, কোন সঙ্গীতা আপনার ভাই প্রেমজিৎ চক্রবর্তী রয়েছেন। আর একটি কথা বলতে চাই স্যার, সরি, অবিনাশ ভাই যে কথা বলেছেন সঠিক বলেছেন, কারণ এই যে বাইরে থেকে যে ফোন করেছে হিন্দিবাসী, ওর নাম সতীশ, খুবই দুষ্ট। সে আগেই ভাবে করেছিল আপনার হ্যালো অনুরোধে ছুড়ে ফেলাতে করেছিল, অন্যান্য শ্রোতাদের নাম দিয়ে সে অভিযোগ করেছে যে অমুকে বলেছে আমাকে ফোন করার জন্য, অমুকে বলেছে আমাকে ফোন করার জন্য। এই কথা নিয়ে
1: হ্যাঁ
0: আমি আমা আমাকে বলা হয়েছিল, আমার নাম আমার নাম ধরেও বলা হয়েছিল, আমি নাকি ওকে বলেছি ফোন করো ফোন করো। সেই অভিযোগ আমি আপনাদের সুরের ফেলাতে আমি প্রসেনজিৎ বাবুর কাছে সে অভিযোগটি তুলে ধরেছি। উনি খুব ভালোভাবে অভিযোগটা শুনেছেন আমার। তো এই তুমি দুষ্ট আর কি বলবো,
1: হ্যাঁ
0: যে এই যে একটা সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা সে বিকৃতি করতে চায়।
1: হ্যাঁ হ্যাঁ তো
0: তো আপনারা একটু দৃষ্টি রাখবেন
1: হ্যাঁ
0: স্যার।
1: হ্যাঁ তো জহর বাবু, গানের কোয়ালিটি আবার একটু বলুন।
0: কি গানের লাইনটা, গাপুচি গাপুচি গম গম, কিসি কি কিসি কম কম, নিতিন মুকেশ ও লতাজির দ্বৈত কণ্ঠে।
1: হ্যাঁ তো আজকের, হ্যাঁ হ্যাঁ তো যে যে সিক্রেট কোডটা রেখেছি সেটা সম্পর্কে কিছু বলুন।
0: সেটা তো ঠিকই, নেশামুক্ত থাকলে আমাদের জীবনটা সুন্দর হয়, কারণ নেশামুক্ত যে পরিবারে মানুষ থাকেন বা সদস্য থাকেন, সেই পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে যায়, কিছুতেই শান্তি পাওয়া যায় না। আপনার আর্থিক দিকে হোক বা সেই শিক্ষার অগ্রগতির দিকে হোক, সমস্ত পদক্ষেপে সেটা সর্বনাশ হয়ে যায়। তাই নেশামুক্ত আমাদের থাকতে হবে, নেশামুক্ত যদি আমরা যদি পরিবারে আমরা যদি থাকি, তাহলে আমাদের সমাজ নেশামুক্ত হবে, আমাদের দেশ নেশামুক্ত হবে। ঠিক আছে স্যার, ভালো থাকুন।
1: হ্যাঁ হ্যাঁ শুনতে থাকুন আপনার পছন্দের গান।

0: হ্যালো, আমি থেকে বলছি।
1: হ্যালো,
0: হ্যালো, কে
1: হ্যাঁ, আমি
0: বলছেন?
1: এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণগড় থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: তো আজকে সিগারেট করতে হলো নেশা মুক্ত করে সুন্দর জীবন করি, তাই না?
0: নেশামুক্ত থাকি, সুন্দর জীবন গড়ি,
1: নেশামুক্ত
0: থাকি,
1: সুন্দর জীবন করি, তাই
0: হ্যাঁ
1: না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তো খুব ভালো একটা সিক্রেট করে রেখেছেন। সত্যি অবশ্যই বলতে হয়, আমাদের সমাজ জীবনটা একেবারে কি বলবো, চারিদিকে নেশা ময় হয়ে গেছে, বিশেষ করে ছোট্ট বাচ্চারা আর যারা নব্য প্রজন্ম যারা, তারা বেশিরভাগ নেশার দিকে ঝুঁকছে। তো সেই নেশা থেকে বিরত থাকার জন্য বিভিন্ন মাধ্যম, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: ঠিকই, কিন্তু আসলে নেশামুক্ত জীবন আমরা গড়তে পারি যখন সমাজ, আমাদের পরিবার থেকে, কারণ
0: হুম হুম
1: পরিবার হলো আমাদের আসল কি বলবো, আমাদের আসল প্ল্যাটফর্ম, কারণ চ্যারিটি বিগিনস
0: বিগিনস এট
1: এট
0: হোম।
1: হোম। আমাদের ঘর থেকেই আমরা অনেক কিছু শিখি, তাই পিতামাতারা ছেলে মেয়েদের প্রতি একটা কড়া নজর রাখতে হবে, যাতে ঠিকঠাকভাবে তার নেশাটা যেন তার সুন্দর দিকেই থাকে, সুন্দরের দিকেই থাকে, বিশেষ করে পড়াশোনা বা বিভিন্ন সামাজিক কাজকর্ম করা বা পজিটিভ দিক দিক দিয়ে আমরা তাদের নেশাটাকে যুক্ত করব।
0: হ্যাঁ হ্যাঁ
1: কিন্তু আমরা দেখছি বিশেষ করে এখন বিভিন্ন হাত ছানি আমাদের বেশিরভাগ নব্য প্রজন্মদের, তারা কি বলবো, ক্ষণিক সুখের জন্য বা ক্ষণিক সুখের তাগিদে তারা নেশা
0: নেশা করছে,
1: করে তাদের জীবন ধ্বংস করে
0: ধ্বংস করে ফেলেছে।
1: পড়াশোনা লাশ
0: হ্যাঁ হ্যাঁ
1: দিতেছে,
0: ঠিক আছে অনুপ
1: তাই
0: বাবু।
1: আজকের
0: হ্যাঁ
1: সিক্রেট কোডটা একেবারে হ্যালো।
0: হ্যাঁ হ্যাঁ
1: তো আজকের সিক্রেট কোডটা ঠিকই একেবারে প্রাসঙ্গিক, আর প্রাসঙ্গিক কেন বলবো, এটা সব সময় প্রাসঙ্গিক।
0: হ্যাঁ
1: আমরা নেশামুক্ত থাকবো, ছোট্ট বাচ্চাদেরকে আমরা নেশা থেকে দূরে রাখবো, আর দূরে রাখবো। আমি দেখেছি অনেক পরিবারে বাবা সিগারেট খাচ্ছেন, আর বিশেষ করে ছেলেমেয়েরা দেখছে এমন ভাবে সিগারেট খাচ্ছেন, সিগারেটের ধোঁয়াটা কি বলবো, সেই ধোঁয়াটা মানে চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো আমরা দেখেছি অ্যাক্টিভ স্মোকিং আর প্যাসিভ স্মোকিং, যেটা ধোঁয়াটা বা স্মোকটা আমাদের ছোট্ট বাচ্চাদের চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাদের হার্ম হচ্ছে, যার ফলে আর তারাও দেখছে যে তাদের বাবারা এরকম নেশা করছেন, যার ফলে তাদের মধ্যে সে একটা উদগ্র নেশা কি বলবো গড়ে উঠে। তো সে জায়গায় দাঁড়িয়ে একটা পর্যায়ে আমরা তাদেরকে নেশা মুক্ত করার জন্য সহবত দেব, পাঠ দেব এবং বলবো, নেশা করলে, নেগেটিভ নেশা করলে মানুষের জীবন বিড়ম্বনায় পর্যবসিত হয়, আর পজিটিভ নেশা
0: হ্যাঁ
1: গান বাজনা
0: তো
1: বিভিন্ন

0: ওগুলো তো থাকবেই।
1: হ্যাঁ হ্যাঁ,
0: তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আপনার, হ্যাঁ হ্যাঁ, আপনার আজকের পছন্দের গান বলুন।
1: আর আজকে তো গান শুনতে চাইছি, গানটা হলো, ছবিটার নাম হলো, ছবিটার নাম হলো অন্ধা কানন, মেরে বেহেনা মেরি বেহেনা দিওয়ানি হে, কিশোর কুমার গিয়েছেন। আর তো এই ডেডিকেশন করছি বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু আছেন, অবিনাশ ভাই, তারপর সতীশ ভাই, তারপর দেবজিৎ দাস, তারপর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, সুস্তপা ভট্টাচার্য, আর আমাদের সুমন মোহরি, আর আমাদের সজল দা, সজল মালাকার, কার্তিক মালাকার, আর নাসির ভাইকে নিয়ে শুনবো। তো দাদা ভালো থাকুন, ভালো রাখুন,
0: শুনতে থাকুন আপনার পছন্দের গান।

0: হ্যালো, অনুর থেকে বলছি।
1: নমস্কার দাদা, আমি সঙ্গীতা দেব না চন্দ্রপুর থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আজকে সিক্রেট কোড হলো নেশা মুক্ত থেকে সুন্দর জীবন গড়ি।
0: হ্যাঁ, তো আপনার,
1: আর আমি গান শুনবো রুদালি ছবি থেকে দিল হুম হুম করে।
0: হ্যাঁ হ্যাঁ, রুদালি ছবির গান দিল গুম গুম করে।
1: আর বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
0: হ্যাঁ
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, তো শুনতে থাকুন আপনার পছন্দের গান।
2: হ্যালো, একটা কথা বলতে চাই আপনাকে। হ্যালো।
0: হ্যাঁ হ্যাঁ,
2: এই যে শ্রোতা আমাদের জহরদা ঠিকই বলেছিলেন, দুষ্টু মানে একদম দুষ্টু চূড়ান্ত সীমা আর কি। হ্যাঁ, ভারতের প্রতিটা স্টেশনে কিন্তু যন্ত্রণা করে, ওর কিন্তু একবার ফোন লাগিয়ে ওর তৃপ্তি হয় না, নাম বদল করে তিনবার চারবার এরকম।

জড়িত অনুষ্ঠানে কারিগরি সহায়তা ছিলেন সুদীপ শর্মা, আর আপনাদের সঙ্গে কথা বললাম আমি নেহার। আকাশবাণী কৈলা শহর, কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি মাদক মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার সঙ্গে দেশ জুড়ে প্রায় 35 লক্ষ মহিলা যুক্ত হয়ে আত্মনির্ভর হয়ে উঠেছেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। আসন্ন উৎসবের মরশুমে আরও একবার দেশে তৈরি পণ্য ব্যবহারের কথা শ্রী মোদী স্মরণ করিয়ে দিয়েছেন। উজবেকিস্তান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখান্দে সেদেশের রাষ্ট্রপতি শওকত মির্জিওয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 734। বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে শ্রী মোদী বলেন, মাদকমুক্ত যুব সমাজ ও নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই অভিযানে বহু মানুষ, বিশেষ করে তরুণরা, বিপুল সংখ্যায়

0: সামিল হচ্ছেন। যুব সমাজের সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং উন্নত ভারতের জন্য এই সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেন তিনি। মাদকাসক্তি কেবল একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এর পরিণাম সম্পূর্ণ পরিবার এবং গোটা সমাজকেই ভুগতে হয়। মাদকমুক্ত ভারত গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান শ্রী মোদী।
1: नशा मुक्त युवा फॉर विकसित भारत ये अभियान इस समय पूरे देश में तेजी से आगे बढ़ रहा है। इसका लक्ष्य बिल्कुल साफ है, नशा मुक्त युवा, ड्रग फ्री इंडिया। बहुत सारे लोग, विशेषकर हमारे युवा, बहुत बड़ी संख्या में इसका

0: आगे बढ़ रहा है। इसका लक्ष्य बिल्कुल साफ है, नशा मुक्त युवा, ड्रग फ्री इंडिया। बहुत सारे लोग विशेषकर हमारे युवा बहुत बड़ी संख्या में इसका हिस्सा बन रहे हैं। आखिर यह भारत के युवाओं की हेल्थ, उनकी हैप्पीनेस और उज्जवल भविष्य के लिए ही हमारा सामूहिक संकल्प है।
1: পিএম স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর হয়ে উঠছেন বলে প্রধানমন্ত্রী জানান। দেশজুড়ে প্রায় 35 লক্ষ মহিলাই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছেন। এ প্রসঙ্গে তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ববিতা শর্মা এবং বেঙ্গালুরুর টিএস নিনগাম্বার কথা উল্লেখ করেন। তিনি বলেন, একজন মহিলার ব্যবসার প্রসার ঘটলে তাঁর পরিবারের ভবিষ্যৎ শক্তিশালী হয়, সন্তানরা উন্নত শিক্ষার সুযোগ পায়, সংসারের প্রয়োজনও মেটে। আজকের মন কি বাতে শ্রী মোদী স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বলেন, কোনো একটি স্থান পরিচ্ছন্ন রাখার সংকল্প সেই জায়গার পরিচিতিকেই আমূল বদলে দেয়। দেশের বিভিন্ন প্রান্তে স্বচ্ছতা বিষয়ক যাবতীয় প্রচেষ্টা সকলকে অনুপ্রেরণা যোগাচ্ছে। সম্প্রতি অমরনাথ যাত্রায় 400 মেট্রিক টনের বেশি বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা হয়েছে বলে তিনি জানান।
0: স্বচ্ছতা কি এক বহুত বড়ি খুবই হতি হ্যাঁ, কিসি জায়গাকে স্বচ্ছ রাখনে কা সংকল্প वहां के लोगों का अपना संकल्प बन जाता है, तो बदलाव केवल साफ सफाई तक सीमित नहीं रहता, इससे उस जगह की पूरी पहचान ही बदल जाती है। देश के अलग अलग हिस्सों में स्वच्छता के लिए ऐसे प्रयास हमें निरंतर प्रेरणा देते हैं।
1: বর্তমানে দেশের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তিস্যাটের মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছেন।
0: আজ আমার বেটিয়ো কে স্বপ্নো কি উড়ান ধরতি সে নিকল কর অন্তরিক্ষ তক পৌঁছ রহি হ্যায় আপকো ইয়ে জানকর গর্ব হোগা কি ভারত এসে স্বপ্নে দেখনে ওয়ালি দুনিয়া কি হাজারো বেটিয়ো কো এক সাথ জোড় রহা হ্যায়। ইস প্রয়াস কা নাম হ্যায় মিশন শক্তি সেট। ইসকে মাধ্যম সে 108 দেশো কি 12,000 ছাত্রাও কো স্যাটেলাইট টেকনোলজি সিখনে অর ইনোভেশন কে ক্ষেত্র মে আগে বড়নে কা অবসর মিল রহা হ্যায়।
1: ভারত ছাড়ো আন্দোলন, স্বাধীনতা দিবস, দেশ বিভাজন, বিভীষিকা স্মৃতি দিবস, জাতীয় হস্তশালিত তাঁত দিবস ও জাতীয় মহাকাশ দিবস সহ একাধিক কারণে চলতি মাস বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, এর সঙ্গে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি চলতি বছরকে আরও স্মরণীয় করে তুলেছে। এবছর 8 কোটিরও বেশি তিরঙ্গা সেলফি আপলোড করা হয়েছে। সূর্যপথ তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে চলতি বছরের জাতীয় পতাকা বিশ্বজুড়ে এক অনন্য যাত্রায় সামিল হয়েছে।
0: তিরঙ্গে কা ইয়ে উৎসব কেবল ভারত তক হি সীমিত নাহি রাহা। ইস সাল সূর্যপথ তিরঙ্গা কে জরিয়ে হামারা তিরঙ্গা দুনিয়া ভর কি এক অনোখি যাত্রা পর নিকলা। फिजी के सुआ में सूरज की पहली किरण के साथ तिरंगा फहराया गया। इसके बाद एशिया, अफ्रीका, यूरोप और फिर अमेरिका के सैन फ्रांसिस्को तक इंडियन मिशंस और पोस्ट पर तिरंगा लहराता गया। आप कल्पना कर सकते हैं ये दृश्य कितने अद्भुत रहे होंगे।
1: শ্রী মোদী মুম্বাইয়ের কৃষ্ণা শেষাদ্রির কথা আজকের মন কি বাতে সকলের সামনে তুলে ধরেন। তিনি একটি অনন্য ওয়েবসাইট তৈরি করেছেন, যেখানে কোনো একটি বছর নির্বাচন করলে সেই সময় ভারতে কোন শাসকের রাজত্ব ছিল তা সহজেই জানা যাচ্ছে। www.bharatrajya.com এই ওয়েবসাইটটির মাধ্যমে শুধু ইতিহাসের ছাত্রছাত্রীরাই উপকৃত হচ্ছেন না, সাধারণ মানুষও দেশের অতীত সম্পর্কে জানতে পারছেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 3রা সেপ্টেম্বর কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। তিনি বলেন, উত্তম কুমার বহুদা বিস্তৃত অভিনয় প্রতিভা মানুষের হৃদয়ে চিরকাল বিরাজ করবে। উত্তম কুমারের কথা ভেবেই বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় তাঁর নায়ক সিনেমার চিত্রনাট্য রচনা করেছিলেন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। উৎসবের মরশুমে আরও একবার দেশে তৈরি পণ্য ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভোকাল ফর লোকালের দৃষ্টিভঙ্গি স্থানীয় পণ্যের বাজারকে প্রসারিত করে। উজবেকিস্তান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখন্দে সেদেশের রাষ্ট্রপতি শওকত মির্জিওয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। রাষ্ট্রপতি প্রাসাদে আয়োজিত এই বৈঠকে উভয় নেতা ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করেছেন। বৈঠক শেষে কয়েকটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী আজ প্রথমে যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজনে একটি যোগাসনের কর্মসূচিতে অংশ নেন। এরপর তিনি রাষ্ট্রপতির প্রাসাদে পৌঁছলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে।

0: সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 734। 320 জন বিদেশি নাগরিক সহ প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চিতওয়ান থেকে 259, পূর্ব নাওয়ালপারাসি থেকে 184, পশ্চিম নাওয়ালপারাসি থেকে 82 এবং গোর্খা জেলা থেকে 58টি দেহ উদ্ধার হয়েছে। দুর্যোগ কবলিত জেলাগুলি থেকে 8186 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নেপাল সরকার ভোতেকোশি নদীতে নতুন করে বন্যার সতর্কতা জারি করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে আকস্মিক বন্যা বিপর্যয়ের পর এ পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।
1: दोनों देशों के बीच में एक सामरिक साझेदारी है। आज की बातचीत के बाद इस साझेदारी में और बल मिलेगा, नए नए मुद्दों पर बातचीत होगी। दोनों देशों के बीच में बात ये चल रही है कि
0: हड़प्पा माने क्षतिग्रस्त नेपाले त्राण और उद्धार काजे ভারত নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রদান করছে। 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমানটি কাঠমান্ডুতে পৌঁছেছে। বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একই সঙ্গে উদ্ধার কাজে সহায়তার জন্য কারিগরি দল, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় সরঞ্জামও পাঠানো হয়েছে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নুয়াকোট জেলার ত্রিশুরি এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুরঙ্গে উদ্ধার কাজ চালানোর জন্য এ সংক্রান্ত একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য ভারত থেকে ইতিমধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞ প্রয়োজনীয় সরঞ্জাম সেখানে পৌঁছেছে। বন্যা কবলিত এলাকায় যোগাযোগ ব্যবস্থায় স্বাভাবিক করার লক্ষ্যে 42টি বেইলি ব্রিজ তৈরির জন্য সহযোগিতা চেয়েছে নেপাল। নেপালের কাছে তিব্বতে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। চীনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বেশ কয়েকজন ভারতীয় সহ 546 জন এখনও নিখোঁজ। চীনে ভারতীয় দূতাবাস জানিয়েছে, হড়পা বানে নিখোঁজদের সম্পর্কে তথ্য জানতে বা ক্ষতিগ্রস্ত বিদেশি নাগরিকদের সাহায্যের জন্য তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল কর্তৃপক্ষ দুটি বিশেষ 24 ঘন্টার হটলাইন নম্বর খুলেছে। এগুলি হল 0086-891-681-7165 এবং 0086-183-0802-6705। অবিরাম বৃষ্টির জেরে বালেশ্বরে সুবর্ণরেখা নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উত্তর ওড়িশায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলের উপর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে IMD জানিয়েছে। মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। পুরুষদের FIH হকি বিশ্বকাপের ফাইনালে বেলজিয়ামের ওয়াভরেতে বেলফিয়াস হকি অ্যারেনায় বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি স্পেনের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।
2: এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধুরা, শুরু হচ্ছে মহিলা মহল।

0: بمهي.
1: মা বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহিলা মহল। মা বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো, কি বললেন? হ্যাঁ, এই সমস্যা তো আমরা যারা কিশোর কিশোরীর মা, আমরা কম বেশি সবাই এর মধ্য দিয়ে যাই বা যাচ্ছি। শুধু কিশোর কিশোরী বলবো কেন, এখন খুব ছোট বয়স থেকেই ছেলেমেয়েরা নানা রকম মানসিক চাপে ভোগে। তাদের সাথে কিভাবে ব্যবহার করব, কিভাবে তাদের সমস্যার সমাধানে যাব, এই নিয়ে আমরা কম বেশি সবাই চিন্তিত। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে হয়তো আমরা কিছু সমস্যার সমাধান বের

0: করতে পারবো। সেই জন্যই আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি একজন শিক্ষিকাকে, যিনি একাধারে একজন মাও। নমস্কার রীতা।
1: নমস্কার।
0: আচ্ছা, তুমি তো শিক্ষিকা এবং মা, তুমি তোমার দৃষ্টিভঙ্গিতে শিশুদের মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝো?
1: আমার দৃষ্টিভঙ্গিতে মানসিক স্বাস্থ্য বলতে বোঝায়, শিশুর মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় শিশুর মনকে বোঝা, তার অনুভূতিকে সম্মান করা, তাকে ভালোবাসা, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের পরিবেশ দেওয়া। একজন মা হিসেবে শিশুর প্রতি নিঃশর্ত ভালোবাসা, মানসিক সমর্থন অনেক গুরুত্বপূর্ণ। আমি একজন মা হিসেবে তার ফিলিংস যেটা আছে তার কদর করাটাকে বলছি মানসিক স্বাস্থ্য।
0: বর্তমানে শিশুদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া কেন জরুরি বলে মনে করো? এটা তো তুমি বললেই মোটামুটি করে আমাদের মানসিক স্বাস্থ্য যেটা বোঝালে, তো এখন আমরা কেন এর প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি? আগে তো আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বাবারা অসুস্থ হলে শারীরিকভাবে আমরা অসুস্থ হতাম তখনই মানে চিকিৎসার ব্যবস্থা করতেন, কিন্তু এখন যেমন আমরা মা হিসেবে বুঝি যে মন খারাপ বাচ্চার হয়তো ওর কোনো একটা সমস্যা আছে, তো এই রকম ক্ষেত্রে মানে অনেকেই বুঝছেন এবং আজকাল এটাকে গুরুত্বও দেওয়া হচ্ছে অনেক বেশি করে, তো তুমি মানে তোমার দৃষ্টিভঙ্গিতে গুরুত্ব দেওয়া কেন জরুরি যদি একটু বলো।
1: হ্যাঁ, শিশুর মানসিক স্বাস্থ্যের প্রতি আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব দিতে হচ্ছে। দেখো, আমাদের সমাজ যত বেশি এগিয়ে যাচ্ছে সমস্যাও কিন্তু তত বেশি এগিয়ে যাচ্ছে, এই সমস্যা থেকে সমাধান অত্যন্ত জরুরি। শিশুর মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দেওয়া কেন? অ্যাকচুয়ালি তার হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য। তার মন সুস্থ ও আনন্দময় যদি থাকে তাহলে সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে যদি নিজের অনুভূতিটা প্রকাশ করতে পারে এবং মনোযোগী হয়, তার যদি মানসিক স্বাস্থ্য ভালো থাকে তাহলে সে সঠিকভাবে চিন্তা করতে পারবে, অন্যদের সাথে একটা গুড রিলেশন গড়ে তুলতে পারবে, এমনকি প্রবলেম সলভিং অ্যাটিটিউড যেটা সেটাও সে তার মধ্যে তৈরি হবে। অন্যদিকে যদি আমরা তার মধ্যে চাপ দিই, ভয় দেখাই, তাহলে তার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। অ্যাকচুয়ালি শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মেন্টাল হেলথও সমানভাবে প্রয়োজন, যাতে করে সে একজন আইডিয়াল সিটিজেন হিসেবে গড়ে উঠতে পারে। এইটাই।
0: তুমি তো খুব সুন্দর হিসেবে, শিক্ষিকা হিসেবেও খুব সুন্দরভাবে বললে, তো আমরা যারা মা হিসেবে আছি হয়তো আমরা মানে কি বলবো ঘরের কাজই করছি, আমরা বাইরের জগতের সাথে তেমন কোনো মিল নেই, মা সম্ভব হচ্ছে না যাওয়া, তো সেই সমস্ত মায়েরা যারা ঘরের কাজে ব্যস্ত থাকি তারা আমরা কিভাবে বুঝবো যে মানে তারা যখন তাদের বাচ্চা যখন মানসিকভাবে একটু অসুস্থ, মানে ওনারা কিভাবে সেটা বুঝবেন? আমিও ধরো ঘরে আছি তো কি করে বুঝবো?
1: ঘরে থাকি বা বাইরে থাকি দুই ক্ষেত্রেই কিন্তু শিশুর মানসিক অবস্থা ভালো আছে কি না সেটা আমাদের বুঝতে হয়। কিছু কিছু আচরণ আছে, যেমন ধরো তারা যে দৈনন্দিন কাজকর্ম করছে সেটা দেখলেই অনেকটা বোঝা যায়। মানসিকভাবে সুস্থ শিশু যে শিশু আছে তারা কি করবে, সারাক্ষণ হাসি খুশিতে থাকবে, খেলাধুলা করবে, অন্যদের সাথে মেলামেশাটা অনেকটা ভালো তাদের। তাছাড়া এই যে ফিলিংস এক্সপ্রেস করতে পারবে, তারপরে ধরো পড়াশোনা অন্যান্য কাজে কো কারিকুলার অ্যাক্টিভিটিসে বেশ আগ্রহী থাকে তারা, নতুন কিছু শিখতে অনেকটা উৎসাহী হয়, বা যে কোনো প্রবলেম নিয়ে সে আলোচনা করবে। তাছাড়া তার মধ্যে ঘুম এবং যে খাওয়ার যে ফুড হ্যাবিট যেটাকে বলি সেটা কিন্তু অনেকটাই নর্মাল থাকে। যদি হঠাৎ করে এই আচরণের পরিবর্তন হয়, যেমন ধরো সে চুপচাপ হয়ে গেল, কথা বলছে না, রাগ করছে, অযথা কান্নাকাটি করছে বা একা থাকতে চাইছে, খেলাধুলাতে আগ্রহী নয়, সাধারণত বাচ্চারা খেলাধুলাতে আগ্রহী হয় কিন্তু যদি সে খেলাধুলায় আগ্রহী হয় না বা পড়াশোনাতেও তেমনটা হয় না, ঘুমের বা খাওয়ার অভ্যাসের পরিবর্তন হয়, তখনই বুঝতে হবে যে তার মানসিক স্বাস্থ্যের কোনো একটা কিছু হয়েছে। প্যারেন্টস হিসেবে আমার

0: আমাদের তার প্রতি নজর তো অবশ্যই তখন দিতে হয়।
1: একদম ঠিক বললে। আচ্ছা, পড়াশোনার চাপ, আমরা যতই বলি যে বাচ্চাকে চাপ দেব না দেব না, হয়তো আমিও বলছি তুমিও বলছো, কিন্তু নিজেদের ক্ষেত্রে এলে হয়তো আমরা একটু বেশি চাপ দিয়ে ফেলি, কথা প্রসঙ্গেও বলে ফেলি এই দেখ অমুক তো এটা পারলো তুই পারলি না, এটাও হয়তো বা একটু চাপ ফেলে ওদের ওপর। তো আমাদের যে মা বাবা হিসেবে, বিশেষ করে যেহেতু মহিলা মহল, আমি মায়েদের কথাই বলছি, আমাদের বাচ্চাকে মানসিক যাতে পড়াশোনার জন্য ওরা চাপে না পড়ে বা অন্য কোনো কিছুর জন্যই চাপে না পড়ে, সেই জন্য আমরা তার মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে মানে কি কি ব্যবস্থা নেব, কি করে তাকে ভালো রাখবো যাতে চাপ না পড়ে।
0: মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে ধরো যদি বলি বাড়িতে একটা ভালোবাসাপূর্ণ পরিবেশ দরকার, ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার দরকার, সেটাকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া বাবা মার সাথে শিশু যেন মানে কানেকশনটা মন খুলে কথা বলতে পারে সেই জায়গাটা দেখতে হবে। মা বাবা একদম একদম বন্ধুত্বপূর্ণ আচরণ সেটা তো মানে দেখতেই হবে। তাছাড়া দেখা যায় ধরো যে বাচ্চা কোনো দুষ্টুমি করলো, হ্যাঁ তখন আমরা বকাঝকা দিই, তখন এই সেটা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ আমাদের মধ্যেও তো এসে যায়, রাগ তো মানুষ মাত্রই হয়, কিন্তু কন্ট্রোল করতে হবে আমাদের। সেই যদি সে কোনো ভুল করে তাহলে ভুলটা না দেখিয়ে তাকে বোঝাতে হবে, তাহলে সে সেটা বুঝবে, তার ফিলিংস তার মানে সমস্যাগুলিকে গুরুত্ব দিতে হবে। কিছুটা সময় তো আমরা ওর সাথে গল্প করে কাটাতে পারি, স্কুল থেকে আসার পর তার সারা দিনের যে এক্সপিরিয়েন্স সেটা গুরুত্ব আমার কাছে না থাকতে পারে, কিন্তু ওর কাছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যে মা বাবা আমার সারাদিনের অ্যাক্টিভিটিসটা জানতে চাইছে, তখন আমরা সেভাবে সেটা করতে পারি। তারপরে ধরো এমন পরিবেশ মানে এই রিলেশনটা এই জায়গায় যাবে যাতে একটা নির্ভয়ে যেন সে আমার কাছে সেটা বলতে পারে, এই বিশ্বাসটা তার মধ্যে জাগিয়ে তুলতে হবে। তারপরে সে হয়তো আমার কাছে একটা কিছু সিক্রেট শেয়ার করলো, আমি ওটা অন্যের কাছে শেয়ার করব না, চট করে শেয়ার করব না অন্যের কাছে, তাহলে সে বুঝবে যে মা আমার বেস্ট ফ্রেন্ড বা বাবা আমার বেস্ট ফ্রেন্ড। তো তাকে ভালোবাসা ধৈর্য এবং সহানুভূতির সঙ্গে তার কথাগুলি যদি শোনা যায় তাহলে তার মানসিক স্বাস্থ্য রক্ষাটা অনেকাংশে সম্ভব।
1: আচ্ছা, পরীক্ষার আগে, আমরাও পরীক্ষা দিয়েছি, পরীক্ষার আগে একটু ভয় তো করি, তো এখন সমাজ ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে শিশুদের পরীক্ষার আগে যে উদ্বেগ থাকে বা ভয় থাকে সেটা দূর করার জন্য মা হিসেবে বা একজন শিক্ষিকা হিসেবে তুমি কি উদ্যোগ নাও?
0: পরীক্ষার আগে ভয়, প্রথমত ভয়টা মনে হয় আমরা যারা প্যারেন্টস আছি বা টিচার্স আছি অনেক সময় তাদের মধ্যে আমরাও জাগিয়ে দিই, তুই এটা শিখছিস না তো, দেখিস পরীক্ষার আগে কি সমস্যায় পড়তে পারিস। সমস্যায় পড়ার আগে আমরা তাদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিই। আমার মতে যখন পরীক্ষার আগে না, ভয়টা যখন প্রিপারেশন পিরিয়ডে তখন দেখানো উচিত, যাতে পরীক্ষার আগে ভয়টা অনেকটাই কমে যায়। তারপরেও পরীক্ষার আগে ভয় এসে যায়, তখন তাকে উৎসাহ দিতে হবে, ভালোবাসা দেখাতে হবে। আর রেজাল্ট নিয়ে যে আমরা চাপ পাচাপি করি বাচ্চাদের উপর সেটা তো মোটেই উচিত নয়। তারপরে ভয় কমানোর জন্য আমরা একটা টাইম টেবিল দিতে পারি ওকে, সেই টাইম টেবিল অনুযায়ী যদি তার প্রিপারেশনটা ঠিক হয় তাহলে তার ভয় থাকবে না, রেস্ট থাকতে হবে, কারণ একসাথে এক নাগাড়ে পড়াশোনার কোনো কাজেই আসে না, তখন রেস্ট করতে হবে, খেলাধুলার সময় তাকে দিতে হবে। তারপরে বোঝাতে হবে যে এই যে এক্সামিনেশন সেটা তার জ্ঞান যাচাই করার একটা মাধ্যম, তবে তার সাফল্য বা ব্যর্থতা এটার উপর নির্ভর করে না, তার যে প্রিপারেশন করলো তার যে মানে পরিশ্রম করলো তার জন্য প্রশংসা করতে হবে। শুধু নম্বর কত পেলে না তার জন্য না, অনেক সময় যথেষ্ট পরিশ্রম করে যথেষ্ট প্রিপারেশন ভালো হয় কিন্তু নম্বরটা ভালো হয় না। এই জায়গায় যদি আমরা গার্জিয়ান হিসেবে বা টিচার হিসেবে ওকে একটু কিছু কিছু বলি তাহলে ওর মধ্যে কিন্তু আত্মবিশ্বাসটা একেবারেই কমে যাবে, তো সেই দিকটা আমাদের দেখতে হবে, মানে তাকে উৎসাহ দিতে হবে। তারপরে ধরো পরীক্ষার আগে রাতে পর্যাপ্ত পরিমাণে যেহেতু ঘুমাতে পারে সেই ব্যবস্থা করতে হবে, সঠিক খাবার

0: একদম শান্ত পরিবেশ, সেটাও দেখতে হবে। ফ্রেন্ডলি যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় তার ভয়টা অনেকটা কমানো যাবে।
1: এটা ঠিক বলেছ, কারণ বিদ্যালয়গুলি তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে মানে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সহজ ক্লাস হচ্ছে তাতে কিন্তু অনেক উপকার হচ্ছে। বাচ্চাদের ভয় ভীতি অনেক কমে গেছে, ওরা অনেক বেশি স্ট্রেস ফ্রি হয়ে কাজ করছে।
0: হ্যাঁ, অনেকটা স্ট্রেস ফ্রি হচ্ছে, সেটা তো দেখাই যায়।
1: আচ্ছা, এছাড়াও তোমার কি মনে হয় যে শিক্ষক শিক্ষিকারা বাচ্চাকে মানসিকভাবে যাতে তারা নিরাপদ থাকে সেই ব্যাপারে কি কোনো সাহায্য করতে পারেন বিদ্যালয়ে?
0: হ্যাঁ, অবশ্যই সাহায্য করতে তো পারিনি। ধরো এই যে যেটা আমি বললাম, যেখানে টিচার্সদের বলা হয় ফ্রেন্ড, ফিলসফার, গাইড, সেটা প্রবাদ বাক্যে যদি সীমাবদ্ধ না রেখে আমরা কাজের মধ্যে আনি, তাহলে অনেকটাই তার মানসিক স্বাস্থ্য যে নিরাপদ আছে সেই ফিলিংসটা ওদের মধ্যে আনা যায়। তার জন্য তাকে একটা ভয়মুক্ত পরিবেশ দিতে হবে। অনেক টিচার্সকে দেখলে স্টুডেন্টসটা ভয় পায়, কেন পাবে, আমি সেই জায়গাটা ওকে খুলে করে দিচ্ছে না দেখেই তো ভয় পাচ্ছে। আবার এতটাও আমি ক্লোজে যাব না যে আমার উপরে চলে যাবে, একটা ব্যালেন্সড রিলেশনে থাকতে হবে। সে মানে ধরো টিচার হিসেবে আমি স্টুডেন্টসের কথা শুনবো, তার ফিলিংসকে, তার প্রবলেমসগুলো কি সেগুলোকে আমি একটু ভ্যালু দেব। তারপরে তার তার যে ছোট ছোট ভুল করে থাকে, বাচ্চা মানেই ভুল করবে, স্টুডেন্টস মানে ভুল করবে, তো কথায় কথায় ভুলের জন্য তাকে অপমান করা, বকাঝকা না দেওয়াটাই ভালো। যদিও এখন ক্যানিং সিস্টেম নেই, তারপরে অনেক ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু আমাকে সেটা অ্যাজ এ টিচার অ্যাভয়েড করতে হবে, তাকে বোঝাতে হবে। আর আরেকটা জিনিস, আমরা কম্পেয়ার করে থাকি, ওই ছেলেটা দেখ, ওই রাম ভালো করলো, তুই করলি না, তো ওই কম্পারিজনটা করা উচিত না, কারণ হাতের আঙুল তো পাঁচটা সমান থাকে না, প্রত্যেককে তার জায়গাটা দেখাতে হবে, একজন এক এক রকমভাবে সমৃদ্ধ। তো তাকে আত্মবিশ্বাসী করতে হবে, উৎসাহিত করতে হবে, ক্লাসরুম সিচুয়েশনে তৈরি করতে হবে, যেখানে সে যেটা আগেও বললাম প্রশ্ন করতে পারে, মত প্রকাশ করতে পারে, ভয় যেন না পায়, তারপরে তার সমস্যাগুলি শেয়ার করতে পারে, তারপরে ধরো টিচার্স রাইট ডিসিশন নিয়ে তার বিভিন্ন প্রবলেম সলভ করবেন। তো সেখানে এই সমস্ত যদি করি তাহলে সে স্কুলটাকেও বাড়ির মতো করে মনে করতে পারবে। তো অ্যাজ এ টিচার আমরা এই সমস্তভাবে শিশুর মানসিকভাবে যেন নিরাপদ থাকে এই ব্যবস্থাগুলি আমরা করতেই পারি।
1: হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া তো বর্তমানে ভারতবর্ষে ছোট বাচ্চাদের নিষিদ্ধই করা হয়েছে, তারপরও কিশোর কিশোরী যারা আছেন তারাও ব্যবহার করেন, আর যতই না করা হয় মানে অজান্তে হলেও বা কোনো কোনো ক্ষেত্রে বলবো একদম ছোটবেলা থেকে মা বাবাই অভ্যস্ত করে দিচ্ছেন, মোবাইল ফোনে আসক্ত করিয়ে দিচ্ছেন, তো সেটা বাচ্চাদের কি ধরনের প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে?
0: বর্তমানে আগে ছিল বাচ্চারা শুধু টিভি দেখতো, ঠিক না, কিন্তু এখন এই যে মোবাইল, এটা তো একটা বিরাট সমস্যা, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো ফেলছে। দেখো এই যে মোবাইল সারাক্ষণ সকাল থেকে থামছেই না, এখন বাচ্চারা তো বাইরে যেতে চাইছে না, আউটডোর গেম তো খেলছেই না, এতটাই আসক্ত ভিডিও গেমে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায়, মানে বাড়িতে কে আছে, কে যাচ্ছে আসছে, কোনো খোঁজ খবরই ওদের মধ্যে নেই। তো অতিরিক্ত আসক্তির ফলে তার যে মানে মানে ইম্প্যাক্টটা দেখো, তে পড়াশোনা বা খেলাধুলা সেগুলিতে আগ্রহ কমে যাচ্ছে, ফ্যামিলি টাইম বলতে তার নেই, খাবার টেবিলে বসে সবার হাতে মোবাইল দেখা যাচ্ছে, একজন আরেকজনের সাথে যে গল্প করবে সেটাও নেই, ফলে মনোযোগ তো কমেই যাচ্ছে। আর তার উপর একটা কথা যদি ওকে গিয়ে বলো, খিটখিট করে উঠছে, মেজাজ ওর খিটখিট হচ্ছে, রাগ করছে, অস্থিরতা, শান্তি নেই ওর মধ্যে, অস্থিরতা হচ্ছে। আর যারা স্ক্রিন টাইম বেশি যাদের, তাদের তো ঘুমের সমস্যা হয়, এখনকার বাচ্চারা সকালে একদম ওঠে না, তার কারণ রাত পর্যন্ত মোবাইল দেখছে, মোবাইল দেখার পরে যাচ্ছে বিছানায়, মা গিয়ে জিজ্ঞেস করছেন ঘুম আসছে না কেন, ঘুম আসছে না, ঘুম আসছে না, ঘুম আস্তে আস্তে দুটো তিনটে, তাহলে তো স্বাভাবিকভাবেই সকালবেলা উঠতে দেরি হচ্ছে, তো ঘুমের সমস্যাটা হচ্ছে আর কি। তাছাড়া মোবাইল যদি

0: বাচ্চাদের হাত থেকে সরিয়ে নেওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অস্বাভাবিক আচরণ করছে, অতিষ্ঠ হয়ে মা বাবারা বাবারা আবার দিয়ে দিচ্ছেন। তো আমি সেটা বলবো প্যারেন্টসদেরকে যে মোবাইল ব্যবহারের যে সময়সীমা সেটাকে নির্দিষ্ট করতে হবে, কারণ মোবাইল দেওয়া যাবে না সেটা বললে একটু প্রবলেম হবে। আমি এই কথা কেন বলছি, কারণ আমাদের হাতে যখন মোবাইল দেখবে বাচ্চা তখন কিন্তু একবার ধরবেই। আমার বাড়িতে যদি মোবাইল না থাকে তাহলে ঠিক আছে, ওর কাছে মোবাইল থাকবে না, মার কাছে থাকবে, বাবার কাছে থাকবে, বড়দের কাছে থাকবে, তার একটু অ্যাট্রাকশন তার মধ্যে যাবে। আর একদম যদি না দেই তাহলে জেদটা আরও বেশি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে মোবাইল টাইমটা মানে নির্দিষ্ট করতে হবে, অল্প একটু সময় দিয়ে দাও, তারপরে কিছুক্ষণ পরে নিয়ে নিতে হবে। দেখতে হবে মোবাইলটা যেন ওর জীবনকে নিয়ন্ত্রণ না করে, ও যেন মোবাইলকে নিয়ন্ত্রণ করে। এটাই কথা আর কি, মানে ব্যালেন্সড ইউজ দরকার আমাদের।
1: আর অনেক ক্ষেত্রে আমি একটা মানে ঘটনা শেয়ার করছি, নাম প্রকাশ করব না, তো একটা ছোট বাচ্চা, এখনকার দেখা যায় তো ওরা এই সমস্ত ব্যাপারে বড়দের থেকে অনেক বেশি এগিয়ে আছে। তো ছোট বাচ্চা হয়তো বাবা কোনো কাজে অনলাইন কোনো কাজে বাচ্চার সাহায্য নিয়েছে, তো সাহায্য করেছে সব জেনেছে, হঠাৎ উনি ওনার অ্যাকাউন্টে দেখতে পান যে 75,000 টাকা নেই। কী হয়েছে, ছেলে এটা খেলায় উড়িয়ে দিয়েছে। ছেলের বয়স তখন 13 বছর। তো এই ক্ষেত্রে যখন সেটা অভিযোগ আকারে আসে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এখানে হয়তো বা আমরা মা বাবাও দায়ী। তোমার কি মনে হয়?
0: হ্যাঁ, মা বাবাও দায়ী, কারণ এই কাজটা আমি যদি মোবাইল এক্সপার্ট হলাম না, আমি বাচ্চাকে দিয়ে সেই হেল্পটা চাইবো না। আরেকজন বড় যিনি, ওনার কাছে আমার ফ্রেন্ড থাকতে পারেন বা জানাশোনা কেউ থাকতে পারেন, ওনার হেল্প চাইব, চাইলে হয়তো বা হয়ে যেতে পারেন। কারণ উনি যেটা করবেন উনি তো জেনে বুঝে শুনেই করবেন, আমার বাচ্চা যদি সেটা করে পিনকোড অনেক কিছু জেনে ফেলবে, তো তার বাচ্চা মন কিউরিয়াস থাকে, একটা করতে গিয়ে আরেকটা করে ফেলে, তো তার তো সেই বোধটা থাকে না। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় এই ক্ষেত্রে এইগুলো ক্ষেত্রে একটু প্রাপ্তবয়স্ক হলে সেগুলো শেয়ার করা দরকার, সেই ক্ষেত্রে বড়দের উপরেই বেশি বিশ্বাস করা দরকার, বাচ্চাদেরকে দিয়ে সেই হ্যান্ডলিংটা না করালেই ভালো।
2: এতক্ষণ শুনছিলেন মহিলা মহল, কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: नमस्कार, आकाशवाणी से दोपहर समाचार के साथ मैं मुकेश कुमार।
1: এতক্ষণ আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী লতা মঙ্গেশকর।

এতক্ষণ লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গান শুনছিলেন, আকাশ পানি কৈলা শহর। আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কিশোর কুমার।

এতক্ষণ কিশোর কুমারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন আকাশ বাণী কৈলাসহর। আমাদের এবারের পরিবেশনা নজরুল গীতি, শিল্পী সমীর চক্রবর্তী।

এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থির আসরে রবিবারের আড্ডা। সন্ধ্যে সাতটায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত আটটায় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক মন কি বাত অনুষ্ঠানের স্থানীয় ভাষায় রূপান্তর শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 9:15 রয়েছে আধুনিক জ্ঞানের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 10:10। 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে ছটা। ঘর গৃহস্থির আসরে এখন পরিবেশিত হচ্ছে রবিবারের আড্ডা।

আউশ ধান ফাঁকা আরম্ভ হয়ে গেছে কি আশা করি শ্রোতা বন্ধুরা আপনারা গ্রাম বাংলার এই ছবির সঙ্গে সবাই পরিচিত। সঙ্গে এই আউশ ধানের খড় দিয়া আমরার সারা বৎসরের যে আশা যে অপেক্ষায় বই থাকতাম আমরা দেবী মায়ের প্রতিমা গড়া হইত। বর্তমান সময়ে অনেক কিছু পরিবর্তন হয়েছে, যার কারণে আমরা আর অপেক্ষা করিয়া থাকি না। আমরার মৃৎশিল্পীরা সারা বছর প্রতিমা বানাইতে থাকুন এবং একটার পর একটা প্রতিমা তারা বানাইতেই আসুন এবং বারো মাসে তেরো পার্বণের এই দেশে সারা বছরই কোনো না কোনো উৎসব অনুষ্ঠান পূজা পার্বণ চলতেই থাকে। মোটামুটি আমরার শ্রাবণ মাস থাকিয়াই মৃৎশিল্পীরা ব্যস্ত হইয়া পড়েন, তারা মাটি জোগাড় করা এর আগে থেকে শুরু করেন, মনসা পূজা বিশ্বকর্মা পূজা, এরপরে বর্তমান সময়ে আমরার এই সমস্ত অঞ্চলেও আগে এত ব্যাপক আসিল না, তবে বর্তমান সময়ে গণেশ পূজারও প্রচলন বেশ বাড়ছে। সঙ্গে আমরার সারা বছর ধনী গরিব আমরা সবাই অপেক্ষা থাকি।

0: থাকি, মা কবে আইতা এই আশায় আমরা বই থাকি, মা আইলে একটা আনন্দ আমরা পাই এবং এই অপেক্ষার আর বেশি দিন নাই, মা আইরা। তবে আমরা আজকে যে জায়গাটা বই রয়েছি এটা কিনা নটিং ছড়া নি
1: শান্তিপুর,
0: শান্তিপুর নটিং ছড়া একটু সামনে লগিয়া নটিং ছড়া, এরপরে রাখালতলি। আচ্ছা রাখালতলি জায়গাটা কিতার লাগিয়ে এখানে হয়েছে, এখানে কিতা রাখাল ঠাকুর রাতলানি
1: হয়েছে, রাখালতলি
0: রাখালতলি আছে। আচ্ছা আমরা আজকে যে জায়গা বইছি এখানে এর আগেও বেশ কিছুদিন আগে আপনারা শুনেছিলাম যে বাঁশ বেতের জিনিস তাইন তৈরি করেন এবং দীর্ঘ বৎসর ধরিয়া তৈরি করা ত্রিপুরার বাঁশ বেতের বিভিন্ন জিনিস বিশ্বব্যাপী তার খ্যাতি, বর্তমান সময়ে বিভিন্ন কার্যকারণে অনেকেই কিন্তু এটা ছাড়ি দিছেন, প্লাস্টিক নির্ভর হইয়া পড়ছেন। তবে না, প্লাস্টিক নির্ভর হইয়া পড়িয়া আমরা কোনো লাভ নাই। প্লাস্টিক এমন একটা জিনিস যে জিনিসটা মাটির নিচে গেলেও ফসে না, বর্তমান সময়ে বিজ্ঞানীরা মাটিতে থাকিয়া ফসার এরকম জিনিস তারা আবিষ্কার কররা বার কররা। তবে আমরারও অপরিণামদর্শিতার কারণে নদী নালা খাল বিল সর্বত্রই দেখা যায় প্লাস্টিকের সামগ্রী এখানে এখানে ইতস্তত ঘুরিয়া বেড়াইতে। আগে একটা সময় তান হাস থেকে তান মুখ থেকে শুনমু আমরা দেখতাম আমরার বয়োজ্যেষ্ঠ কাকা জেঠা দাদা তারা মাছের খলৈ লইয়া বাজারও যেতা এবং খলৈত করি এই মাছ আনতা হাঁচা হয়েছে নানি
1: হয়
0: এই যে একটা ব্যাপার। ওখন কিন্তু আমরা বেগে বেগে গেছি গিয়া, ওখানে ব্যাগও নাই, আমরা ব্যাগ লইয়া যাই না, পকেটের মধ্যে টাকা থাকে আর আমরা প্লাস্টিকের খিসার মধ্যে করিয়া মাছ আনি। আগে প্লাস্টিকের খিসার মধ্যে মাছ আনিয়া আপনি যদি বেশিক্ষণ রইদে রইদে রাখুন তাইলে কিন্তু মাছটা অনেকটাই নষ্ট হয়ে যায় গিয়া, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আপনার কাছে আমি জানার চেষ্টা করি আর যে এই যে আজকে যে আপনি আজকে দীর্ঘ বছর দিয়া মোটামুটি কত বছর দিয়া বাঁশ বেতের জিনিস বানাই যা?
1: এটা তো ছোটবেলা থেকে শিখছি,
0: ছোটবেলা থেকে শিখছেন,
1: শিখলে কাজ করছি না, তোমরা তো গৃহস্থ আছো এখন এখানে বই দোকানও।
0: আচ্ছা গৃহস্থ কি তো এখন নাই নি একবারেও?
1: আছে
0: আছে, কতখানি জমি আছে মোটামুটি?
1: কতখানি নাই করে দুই আড়াইখানি জমি জাগাইব।
0: আচ্ছা এই দুই আড়াইখানি জমির ফসলে সারা বছর ঘুরে নি না?
1: ধরেন
0: 10-5 কেজি বিক্রি করা যাইব নি আমার খাইবার ব্যক্তিগত ভাবে আমি খুঁজে রাখি খাইবার খুব আফসোস দীর্ঘ সময় ছোট সময় বাবা কিনিয়া খাবাইতা খাবেরি দুমাই চিংড়ি আপনি আমার কথা শুনিয়া আশ্বাস উঠা বন্ধুরা এই হাসি কিন্তু আমরা আপনারা দেখাইতাম পারিয়ান না, কারণ আমরা এই যে কাবেরির কথা কইলা এই যে সইয়া মরা চিংড়ি দুমাই এই সমস্ত সালের ভাতের যে স্বাদ বর্তমান সময়ে কিন্তু আমরার যে জনসংখ্যা বৃদ্ধির কারণে যে হাইব্রিড বা ওই ধরনের ইয়ে করিয়ার এটার কিন্তু সেই স্বাদ আছে,
1: স্বাদ
0: নাই, খালি খাওয়া জমির মাটিটা কিরকম থাকে আপনারা? মাটিটা কিটা উর্বরা থাকে না আপনারা ইয়ে করেন গোবর টোবর দেওয়া লাগে?
1: গোবর টোবর দেওয়া লাগে,
0: গোবর দেওয়া লাগে। এই যে আপনি যে একটা কাজ কররা ধানের পরে বিভিন্ন ফসল বা ফসল যে পর্যাবর্তন কররা এটা কিন্তু খুব ভালো কাজ। এই শস্য পর্যাবর্তন করলে পরে পরিবর্তন করলে পরে কিন্তু খুবই উপকার পাওয়া যায়। জিগাইয়ার এখানে তো বিভিন্ন রকমের সামগ্রী আপনার এখানে আছে, টুকরি আছে, দুষ্ণি আছে, ফুলের সাজি আছে, লগে ওই যে ছোটো ছোটো ফাঁক ফাঁক করা এটা কিটা সবজি দেওয়ার লাগিয়ে বানাইছো নি না এটা মাছের লাগিয়ে বানাইছো?
1: সবজিও দেওয়া যাইব, শাকপাত দেওয়া যাইব, মাছ দেওয়া যাইব, সবকিছু।
0: এটা মানে বহু উদ্দেশ্য সাধক হিসাবে এটা বানাইছেন। আচ্ছা ওখন আপনার সামনে আমি দেখি আর জাম্বুরাও আছে, পেঁপেও আছে, কলাও আছে। আমরা বর্তমান সময়ের যে একদম ছোটো ছোটো শিশুরা

0: তারা কিন্তু এই সমস্ত জিনিস খাইতে চায় না। তারা আপনার ওই যে প্যাকেটের মধ্যে যে বাজাবুজি এই সমস্ত জিনিস পছন্দ করে। আগে আমরা দেখছি ছোট সময়ে জাম্বুরা দল্য ফরে কাকা জেঠার বাড়ির থেকে অনেকে লুকাইয়া চুরাইয়া ফাড়িয়া আনত, বা অনেক সময় খুইয়াও তারারে দিত। জাম্বুরা জাম্বুরার দিনও জাম্বুরা লুক লুকি, তারপরে বুবি সফরি ইত্যাদি কিন্তু আমরা খাইতাম, আমলকি খাইতাম, বড়ুই খাইতাম, এই ধরনের খাবার আমরা গ্রহণ করতাম। এই যে একটা আনন্দ, এই আনন্দটা এখন কিন্তু আর হুড়ুতার মধ্যে দেখা যায় না। এর কারণটা কি?
1: তারা কুরকুরি মুরকুরি খাইতো,
0: কুরকুরি মুরকুরি খাইতো। আপনার বাড়িতে এটা আসেনি?
1: আছে
0: আছে, হুড়ুরটা আছে,
1: আছে নাতি দুইটা আছে,
0: নাতি দুইটা আছে। তো তারা বায়না ধরে ওটা খাইবার লাগিয়া
1: বায়না ধরে
0: বায়না ধরে। আমি এখন জিগাই, আপনি যে এই যে বাস্টারে ফাররা, এই যে বাচ্চারে ফাটা, এটা দিয়ে কিতা বানাইব? এটা দিয়ে এই জিনিসটা হইব না? এটার বুক দিয়ে আইব? এটা
1: জাহা বানাইব?
0: জাহা বানাইবা বাইরেরটা দিয়া? আচ্ছা, ফাটি উটি বানাইতে পারবেন না? ফাটি বানাইতে পারবেন না, মানে দেখলে ফাড়বা?
1: দেখলে ফাড়া দিত না?
0: দেখলে ফাড়া দিত না এখানে। এই যে জিনিসটা, এটা কারোর শিখাইছুন নি না শিখাইছুন না?
1: এটা কেউ শিখে না, ওহন
0: ওহনই শিখে না, কারণ ও সবাই প্লাস্টিক নির্ভর ইয়া বাদ। একটা ঝাঁকা বানাইছে,
1: আমারে তো যেন বইয়া বানাই, আমার সকল লজ্জা লাগে নি, আমার
0: লজ্জা লাগে নি। দেখুন লজ্জার কিতা আছে, প্রাকৃতিক জিনিস। দেখুন যারা এই সমস্ত কথা কইরা আমরা রেডিওর মধ্য দিয়া সবার কাছে অনুরোধ করিয়া যাই আর, যে এই জিনিসগুলি কিন্তু প্রাকৃতিক জিনিস, মাটিতে ফললে পরে কিন্তু ফসব, আজকে না কালকে ফসিয়া মিশে যাইব। কিন্তু আপনার সামনে এই যে প্লাস্টিকের ব্যাগ যেটা রাখছেন, এটা আজকে পাঁচ বছর যদি আপনি রাখুন, মাটিত ফললে মিশবো নি? কোন
1: মিশতো না,
0: মিশতো না। সঙ্গে আপনি হাঁস মুরগি আছে নি বাড়িত?
1: হাঁস আছে
0: কয়টা?
1: দুইটা
0: দুইটা। এটা কি তার ডিম পারে নি?
1: মুরগি আছে তিনটা, তোর আছে মুরগির ডিম?
0: মুরগির ডিম আছে। আচ্ছা, এখানে বন্য পশুর উপদ্রব কেমন হয়? যেমন হাঁস দরিয়া লইয়া যায় গিয়া, বা মুরগি দরিয়া লইয়া যায়, এরকম আছে নি না নাই?
1: আছে তো, কটার বাঘ আছে।
0: আছে, এটা কি তা ওখানে মারে নি? আইয়াকে
1: খটার বাঘ আছে, আর একটা কিতা খাওয়া যায় গুইল সাপ যে বড় বড় বড় একটা আছে, তো দিকে চোটাচুটি করে,
0: চোটাচুটি করে। গুইল সাপ টিকটিকির মতো তাহে অনেক,
1: টিকটিকির মতো এটা কুম্ভরি হবে বলে।
0: আচ্ছা যাই হোক, তো এটা কোনো সময় নাম টামতে দেখছেন নি?
1: দেখছি, তুই দিকে চলাচল করে,
0: সবসময় চলাচল করে। এরা কিটা মানুষের রূপে মানে আঘাত?
1: এমনি মানুষের আক্রমণ করে না,
0: করে না।
1: ছাগল বাচ্চা, গরু বাচ্চা ইটি ধরে
0: ধরে,
1: হাঁস মুরগ
0: দরিয়া খাইলাইনি মার সাথে। তো এটা ভয়ানক, এটা তো অন্যরকম ভাবে বন্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করিয়া, কারণ এখানে তো এত ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে চলাফেরা করাও বেশ একটু কষ্টকর দেখা যায়। এখানে যে এই যে সফরি খোলা আর একটা ছড়ি দেখা যায়, এটা কিন্তু আপনার বাড়ির সীমানার মধ্যে না? এটা বেসরকারি জায়গার মধ্যে না অন্য কারোর জায়গা?
1: এটা বেসরকারি জায়গা, খাস জায়গা,
0: খাস জায়গা। এখানে উঠছে জঙ্গল
1: লাগা নিয়েছে?
0: আচ্ছা, খুব ভালো কথা। তো এইভাবে লাগাইলে কিন্তু আমরা বেশ ফসল টসলও আমরা পাইমু। একটা ঝাঁকা বানাইতে কয়দিন লাগে, কয়টা বাঁশ লাগে?
1: একটা ঝাঁকা বানাইতে বেত পাইরা হইরা তো প্রায় একদিনে লাগে যায়,
0: একদিন লাগে যায়। তো মানে বেচেন কত দিয়া?
1: কই 100 টাকা, 120 টাকা,
0: এর বেশি নাই। বাজারে নিয়ে বিক্রি হয় না এখান থেকে? এখান
1: থেকে
0: নেই, বাজারে গেলে তো দাম বেশি।
1: বাজারও কই আমি যাই না।
0: না না, আপনি কৈলাসহর ফানি চুকি বাজার টাজারে যাননি?
1: বাজারও যাইতাম না কেন? যাই।
0: আচ্ছা, তো এইখানে কীরকম দাম জিগাইছেন নি কোনো সময় না?
1: এটা এরকম হই,
0: এরকম হই। আচ্ছা, তো এটা কিতা বাঁশ দিয়া বানেন আপনারা?
1: সাধারণ
0: আছে এই বাঁশগুলো?
1: আছে।
0: ওহন জিগাই, আমরা যে প্রায়শই দেখি যে বাঁশ খাটিয়া খাটিয়া নিয়ে একদম নিঃশেষ করে ফেলাই দেয়, এতে করি আপনারা আর এই টুকরি দামা বানানি কোনো অসুবিধা হইব না? কারণ প্রায়শই দেখা যায় বাঁশ করুল,
1: বাঁশ করুলই বাঁশ শেষ,
0: বাঁশ শেষ। এই বাঁশগুলি কিন্তু আপনারা যেমন রুফুই বাঁশ দিয়ে কিতা করুল খাওয়া যায় না? তিতা লাগে
1: রুফুই বাঁশ খায় তো?
0: খায়,
1: প্রথম তো বাইরে রুফুই
0: না। অনেকটা জিজ্ঞাসা করলে কয় কিতা করব, আমরা তো সব বান্দরে খাইলে এর লেগে তারা বলে বাঁশের করুল খাটিয়া লইয়া বলে নিয়া বেশি ভালো দিই। আপনার এখানে বানর উপর
1: না? আমার এখানে বান্দর নাই,
0: বান্দর নাই,
1: খাইতে পারি আছে।
0: বয়স কত হয়েছে এখন?
1: 75।
0: 75, 75 বছর ধরে এই গ্রামের মধ্যে আছেন?
2: না, এই গ্রাম না, আমরা তো আসলাম ধর্মনগর, এর হয়ে গেলাম মাসলি, এর হলো গ্রন্থে ডরে আইলাম ওই শান্তিপুর।
0: তো ধর্মনগর সারিয়া গেলাম মাসলি,
2: মাসলি
0: খেতগিরস্তির লাগিয়া, এরপরে আবার উগ্রপন্থীর ডরে সারিয়া আইস।

0: বের হয়ে গেলাম মরা ধরা, এখানে তিন খানি জায়গায় কিনলাম আর সিরিজ তো করলাম, এসব গ্রহণের আমলায় জায়গা জমি সব পালাই গেছি।
1: যখন তো নাই এখন যাই না, এখন তো সমস্যা নাই
0: না, এখন তো এটা ভাইরা দখল টকল করে দিয়েছি, তখন গেলে আর হিদে ওটা হয়ে যাবে।
1: যখন এখানে কত হান আছে জগা
0: কেন, এটা সরকারি খাস আছে মনে করে দিয়ে আড়াই খাই নিব সরকারি খাস।
1: বাড়িতে খেয়ে খেয়ে আসুন,
0: বাড়িতে আছে আমার পরিবার আছে, দুইটা ছেলে আছে, ছেলের বউ আছে, আমি আছি
1: সাতজন,
0: না পাঁচজন,
1: পাঁচজন
0: হ্যাঁ দুই ছেলে আমরা, আমার আমরা স্বামী স্ত্রী আর পুতের বউ পাঁচজন।
1: পাঁচজন, আচ্ছা পাঁচজনের পরিবারে সবাই কাজ করেননি না, সবাই কাজ করেন না,
0: দুজন তো পুতের বউ আর পুত থাকে বেঙ্গালু, আর আমরা ঘুরা বইবে
1: এটা ছেলের ছেলের বউ বেঙ্গালুর তাই,
0: বেঙ্গালুর তাই
1: বা
0: আর শুধুটা স্কুলে যায়।
1: এখানে যে আপনি যে এখানে যে আছেন, এখানে কি তো সফরি হলা গাছ লাগাইছেন না?
0: নাই দেখি না,
1: কিনা সব
0: কুমার দেখি না,
1: কুমার থেকে কিনে আনছেন,
0: একমাত্র তোলা হইল গাই ভালোই
1: ভালোই
0: সব মরিচ আবার করে
1: মরিচ আর সব হইল কিনা,
0: সব কিনা।
1: আচ্ছা এই যে সফরি হলা কিনে আনছেন, সফরি হলা সরি কত হরি আনছেন কিনিয়া?
0: তিনশো টাকা আনছি,
1: তিনশো টাকা দিয়ে আনছেন, গাড়ি ভাড়া দিয়া মোটামুটি একটা জিনিস জিগাই যে খোলা রাখলে পরে অনেক জায়গা থেকে খোলা নিলে পরে এটা দুই দিন যায় না খালা হয়ে যায়, এবং কলা আপনি খুললে পরে দেখা যাইব গরম হয়ে গেছে, আর জিজ্ঞাসা করলে পরে কইব যে তারা ছোটর বস্তা দিয়ে ডাকিয়া রাখতে আর লাগে বলে যাকে বলে এটা গরম হয়ে গেছে।
0: আমরা এটা পরীক্ষা হয়ে যাবো না, এটা
1: না আমি আমি কি উদ্দেশ্যে হই আর দেখুন আপনার এখানে যে সবজিগুলি আছে, খোলা আছে, বেগুন আছে, লতা আছে, খালুই শাক, মরিচ আছে, মাঝখানেও খালি কুয়াশ দুইটা আছে, এগুলো আমরা দেশের নাই নাকি তা, এই যে ওষুধ সমৃদ্ধ খাবার যে আমরা খাই আর বিষ যে খাই আর এতে করিয়া আমরা দিনে দিনে দিনে দিনে অসুখের দিকে আগে আমরা ধ্বংস
0: নষ্ট হইতে।
1: আচ্ছা এখানে যখন আতলা সামনু মাছলির যখন
0: আতলা,
1: মাছলির যখন আতলা তখন এখানে কি কি ফসল আপনারা ফলাইতা?
0: এখানে আমরা ফলাইতাম আনারস ফলাইতাম,
1: আচ্ছা
0: আম সুবারি ওইটা ফলাইতাম, আর
1: এটা সব পালিয়ে যাইছি,
0: সব পালিয়ে গেছি,
1: ওখানে মাছলির গেলেও ঢুকতে পারতা না,
0: মাছলি জায়গা বিছিয়েছি কম বেশি বিছিয়েছি, আর ওই যে মরা ছড়া গেছিলাম আর বেস্তাম পারছি।
1: আচ্ছা কমলপুর মরা ছড়া,
0: কমলপুর না ওই ডেমছড়া মরা ছড়া,
1: ডামছড়া মরা ছড়া। তো এই যে আপনারা যে বিভিন্ন রকমের আনারস, এখন তো এই বছর দেখছেন নি আনারসে কি পর্যন্ত দাম আছে, এখানেও জমির মধ্যে আপনারা কোনো সময় চেষ্টা করছেন নি যে এটা ফলানির লাগিয়া বা এটা? হ্যাঁ
0: অল্প যাক ওই চেষ্টা করে, আমি তখন বৃদ্ধ সময় পরিশ্রম করতাম পারি না, আমার তো এখন জানো ধরে দিয়েছি,
1: জানো ধরে দিয়েছি। যাই হোক তো আপনি কি তা নিজেই বাজার করিয়া আনেন না খোলা টোলা এটা?
0: না আমার পরিবারে আনি,
1: পরিবারে আনেন গিয়া টাইন গড় সামলাইয়া বাজার হাট করিয়া মোটামুটি এটা সংসার চলে, কোনো রকমে ঠাকুরিয়া যা দিছে। বৃদ্ধ ভাতা বা সরকারি কোনো রকমের সাহায্য সহায়তা আপনারা পাইনি? পাইন, কত টাকা পাইন?
0: দুই হাজার টাকা
1: ভাতা পাইন, আর টাইন কিচ্ছু তো পাইতা না, এক পরিবারে তো দুইজনে মনে হয় পাইতা, টাইন পাইতা না। কখনো আমরা একটা চাক্ষুষ একটা দুর্ঘটনা থেকে অল্পের জন্য একজন রক্ষা পাইলাম, যাই হোক এইভাবে গাড়ি চালানো ঠিক নাই, গাড়ি যখন পিছাইব তখন কিন্তু গাড়ির ড্রাইভারের দেখিয়া পিছানিটা উচিত। এখন সবশেষে আপনার কাছে জানতাম যে আপনি সরকারিভাবে মোটামুটি সব সাহায্য সহায়তা পাইছেন?
0: আমি সরকারি ঘর পাইছি, সরকারি ল্যাট্রিন পাইছি, সাপ্লাই পাইছি, কারেন্ট পাইছি, সব পাইছি।
1: বাহ, এখানে কারেন্টের অবস্থাটা কীরকম? যায়নি কারেন্ট?
0: কারেন্ট তো যায় ওই মাঝে মাঝে একটু আপ ডাউন করে,
1: এটা এটা অল্প সময়,
0: অল্প সময়।
1: আচ্ছা যাই হোক, জল কি তা পায় পরিষ্কার নিনা মোটামুটি?
0: জল আমরা জল পরিষ্কার
1: পরিষ্কার, খাওয়ার উপযুক্ত,
0: খাওয়ার উপযুক্ত।
1: যাই হোক তো এমনি তো মোটামুটি রাস্তাঘাটে কোনো রকমের অসুবিধা নাই
0: না? আমরা
1: এমনি আপনার দুর্ঘটনা কোনো সময় দেখছেন নিয়ে চাক্ষুষভাবে?
0: না এমনি তো

0: করোনাগুলো
1: দেখছেন। আচ্ছা জিগে যার যে সেদিনও আপনার লগে মাতার আমরার সুযোগ হয়েছে না, আপনি দৌড়াদৌড়িত গেত লাগিয়া সেদিনের মুখে কিন্তু খুব সুন্দর আছিল, নিজেই কিতা চাষবাস করবেন?
2: না না আমার করার আমার পরিচিত নাই তো, আমার স্বামী নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, ও আমি একই আমার গরু থাকি।
1: না না মুখে যে এটা নিজে ফলাইছি,
2: না না ইদতে করাম আমি, আমি কিনে আনছি
1: কিনে আনছি। যাই হোক কিনিয়া সবজি বেচিয়া সংসার প্রতিপালন করা না,
2: এমনি ওই তো সারাদিন বইয়া 10-20 টাকা পাই না।
1: আচ্ছা এমনি আপনার কিতা কিতা আছে পরিবারের মধ্যে আর কেউ নাই? আপনি
2: আমি একা পরিবার দিতে
1: গড়ে একলা গড়ে থাকো?
2: ও একলা গড়ে থাকি।
1: এমনি সরকারি পাতাও তো পাইনি? কত টাকা পাই?
2: 2000
1: প্রত্যেক মাসে আইয়া ঢুকের ঢুকের
2: মানুষ ওখানে গিয়ে অন্যরকম দূরে থাকে, কোনো অসুখ বসুখ হইলে আইয়া ফুরিজি আমার গরু রান্দা দেওয়া লাগবো, বাচ্চা রান্দা দেওয়া লাগবো, এই সেই ওই নানান উপদ্রবের
1: উপদ্রবের কারণে চায় না
2: চায় না।
1: যাই হোক আপনি তো আজকে মোটামুটি আপনার বয়স কত হয়েছে?
2: আমার বয়স 65 পড়ছে।
1: 65 পড়ছে,
2: আপনি এটা বলুন।
1: না না 65 পড়ার পরেও আমি জিজ্ঞাসা যে 65 বছর আগে ধরেন 15-20 বছর যখন বয়স আছিল তখন যে মা মাসি দিদা ঠাকুমা বা ঘরে নতুন আইলে পরে কেউ আইলে পরে যে অতিথ্যবগত আইলে পরে যে যে ধরনের সংস্কার বা যে ধরনের মিলমিশ আছিল ইটা কিটা এখনো আসেনি আপনার চোখে পড়ে নি না পড়ে না?
2: ওহন ইটা নাই যাত মিলমিশ ওহন নাই
1: নাই
2: না।
1: আগামী দিন তো আরো সম্ভব
2: আরো সম্ভব
1: আরো সম্ভব
2: আরো সম্ভব,
1: কারণ সব নিজেরে নিজেরে
2: নিজেরা নিজেরা কেউ কেউ যখন চিনে না
1: চিনে না
2: নিজের শরীরও না আপনার না ইয় রুমবাটাই আপনার না।
1: আচ্ছা না দেখুন আপনি যখন বউ আইসুন তখন আপনার শাশুড়ি আপনারে যেভাবে কইসুন তখন এমলান কোনো
2: না এমলান ওখন দেখি না। আরে তা হইলে তো বহুত এখন শাশুড়ি যদি একটু শাসন করে বৌরে যাও গিয়ে আমার ঘর থেকে বাড়িয়া আমার ঘরও বাদ নাই আমার ঘরে কেন হানি নাই, যার ধর শাশুড়িয়ে কিচ্ছু মাতে না বৌরে শাসন করে না
1: মানে মুখ বন্ধ
2: মুখ বন্ধ হয়ে যাবো তাকে
1: মুখ বন্ধ করি।
2: হ্যাঁ ওর শাশুড়ি হয়েছে বউ আর বউ হয়েছে শাশুড়ি।
1: আচ্ছা না এই যে একটা যে ইহ চলে এই জিনিসটাও কিন্তু আগামী দিন কিন্তু এটাও একটা কারণ হইয়া দাঁড়াইব, কারণ আজকে যে বউ আগামী দিন সে শাশুড়ি হইব তো তার উপরেও কিন্তু এর প্রভাবটা পড়ব। তো আগে আপনারা যেমন অনেকে কয় যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিলে পরে কিন্তু শাশুড়িও কিন্তু সমস্যার সমাধান থেকে বাইর করিয়া আনিয়া দিছুন সবরে দিছুন। আগে তো বড় বড় পরিবার আছিল, একান্নবর্তী পরিবার আছিল, ওখানে একান্নবর্তী পরিবার
2: কত মিলমিশ আছিল।
1: হ্যাঁ ওখান তো একান্নবর্তী পরিবার আন
2: গড়ের মাঝে যদি তিন ভাই থাকতো তিন বউ থাকতো তারা দেখো জালে জালে খুব মিল বাইয়ে বাইয়ে মিল মায়ে বাবায় খুব মিল ওখানে তা নাই।
1: আর এক বেলা এইব এক বেলায় হব আর এক বেলা হব তিন বেলা তিনজনে রান্ধিয়া মোটামুটি খাম আটাই দিছে
2: খাম আটাই দিছে
1: এইভাবে চলছে। বাড়িতে জলের ব্যবস্থা অবস্থা
2: আছে? সাপ্লাই সরকারি সাপ্লাই পাইছি,
1: লেট্রিনও আছে,
2: লেট্রিনও পাইছি, গরও পাইছি।
1: এমনি তো আশেপাশে ওষুধ বুষুধ হয় তো এনি না
2: ওই
1: ওষুধ মাঝে মাঝে
2: মাঝে মাঝে?
1: আচ্ছা
2: আচ্ছা।
1: কত বছর ধরে এই গ্রামের মধ্যে আছেন?
3: আছি আমরা আমার বাবা আইজন সুবর্ণ ইংরেজির দলিল আছে।
1: ও সুবর্ণ ইংরেজির দলিল আছে। আচ্ছা দলিলের কথা যখন কইলা জিগাই কয়দিন আগে তো জনগণনা হয়েছে হয়েছে নানি বাড়ি বাড়িতে আইসুন নানি মানুষ কয়জন আছেন না আছেন আইসুন তে
3: এই সময় আমি বাড়িতে আসলাম না
1: আর কই আসলা
3: আমি ক্ষেত আসলাম
1: ক্ষেত আসলা ক্ষেত হইতে কই কিজাত কিজাত জমিন কিজাত কিজাত ক্ষেত করুন
3: ধান খেত করি আলু খেত করি বেগুন করি মরিচ করি
1: আচ্ছা
3: শশা রেঙ্গা
1: সব রকমের
3: সব রকমের
1: যখন যেটা চলে। বর্তমান বয়স কত চলে?
3: বয়স আমার 76।
1: 76 সুবর্ণ ইংরেজির থেকে এই যে অঞ্চলটার মধ্যে আছেন নানি এই অঞ্চলের

0: কিরকম আছে ধরুন আপনার সোয়ানডা যে তখন বয়স কত আছে?
1: এই সময় বয়স আমি
0: ছোট আসলা আচ্ছা ধরুন দশ বছর বারো বছরের ঘটনা মনে আছে
1: সংগ্রামের বছর আমার বিয়া করেছেন
0: আচ্ছা
1: এই সময় চব্বিশ বছর
0: আচ্ছা তে এর আগের ঘটনা বা এর পরের ঘটনা রাস্তাঘাট কিরকম আছিল বন্য জন্তু জন্তু দেখছেন না তো আমরা
1: দেখছি
0: কিতা কিতা দেখছেন
1: আমরা এখানে তো বাঘ উড়ামছে বাঘও আমরা খেতে মইজো ও বাগানের ছয়টা সাতটা গরু মারি দিছে একরাই থই
0: এটা আপনার এখান থেকে কতটুকু দূরে আপনার বাড়ি ওইখানে রাস্তাটার নিচে রাস্তার নিচে রাস্তাঘাট তো আগে আরো ওদিকে
1: সরিয়ে আছে
0: কত হানি জমি নিছে আপনার
1: জমিন তো মনে করে আট দশ খানির মতো নিছে
0: আট দশ খানি জমি নিছে
1: গিয়া নদী
0: জমি রক্ষা করার লাগে পঞ্চায়েত
1: প্রতিবাদ আমরা করলাম না আমরা
0: এখন মোট কতখানি জমি আছে
1: তখন চারি পাঁচ খানির মতো
0: চারি পাঁচ খানির মতোই পরিবারের মানুষ কতজন
1: পরিবারের মানুষ আমার
0: ঘর বাড়ি কিতা ফাঁকা বানাইছিল
1: না একটা ঘর ফাঁকা করছি করতাম পারছি
0: এটা কিতা সরকারি সাহায্য না
1: না
0: মানে জল হইছে না খাইবার জল থেকে জোগাড় করেন
1: খাইবার জল সাপ্লাই
0: যায়
1: সাপ্লাই
0: রাস্তার থেকে না বাড়িতে নাই আপনার আপনারা জিগাই যে আগে যে আপনারা এখানে যে চলাফেরা করছে স্কুল স্কুলে গেছেননি বা পড়াশোনা গেছেন
1: গেলেও আমার সংসারের জামেলায় আমি লেখাপড়া করতাম পারছি
0: সংসারের জামেলা বলতে ছোট থাকতে
1: ছোট থাকতে আমার কাজকর্ম কোনো লাগছে নাহলে পরিবার রক্ষা হয়েছে না
0: আচ্ছা আপনার কাকা যেটা বাবারা
1: বাবা তো বয়স্ক আসলা বাবা মারা গেছে
0: আচ্ছা
1: আর বড় ভাই আসিল বড় ভাইও কোনো কাম কাজ করতো না
0: সেনে
1: না করলে ওর গিটা করবো
0: আচ্ছা আচ্ছা যাই হোক
1: টাইম জুতা মরসুন জুতা দিল মরসুন
0: আচ্ছা যাও মানে একটু বাবু বাবু আচ্ছা এমনি আপনারা কাছে জিগাই যে এই অঞ্চলে তো আমরার এই সমস্ত অঞ্চল তো নদী নদীমাতৃক অঞ্চল তো নদীর তীরবর্তী অঞ্চলে আমরা প্রায়শই যেখানেই যাই এখানেই শুনি নদীয়ে ভাঙ্গিয়া জাগানের গিয়া এই নিয়ের গিয়া সেই নিয়ের গিয়া তো নদীয়ে যে ভাঙ্গিয়া জাগানের এরপরেও তো নদীয়ে তো কিছু দিয়াও যায়
1: নদীর জল তো ও তো স্নান করা
0: যায় এই সময় তো স্নান করার কথা নেই গুলা পানি নানি
1: না
0: এই সময় তো স্নান করেন তখন তো
1: করুন লাগে নানি
0: সাপ্লাই আইসে সাপ্লাই জল দিয়া করেন
1: সাপ্লাইয়ের জল বেশি লাস্টিং করে না খাওয়ার জলই হয় না
0: হয় না মানে টানিয়া টানিয়া
1: টানিয়া টানিয়া হয়
0: আপনি যে চাষবাস করেন জমিতে তো আজকে আপনার এই বয়স অব্দি আপনার হচ্ছেন ছিয়াত্তর বছর বয়স আপনি ছিয়াত্তর বছর ধরিয়া দেখরা জমির থেকে আমরা ফসল নিয়ে
1: ফসল
0: জিঙ্গা নেই মুখি নেই
1: সব
0: কিছু নিতে আসি
1: ইটার দ্বারাই আমার পরিবারও চলে
0: ইটার দ্বারাই কিন্তু আমরা বাঁচি আছি আজকে যদি গাছগাছালি না থাকতো বাতাস থাকলো না আমরা বাঁচতামই পারলাম
1: না
0: জমির মাটিটাটি কোন সময় পরীক্ষা করেছেন নি বা কেউ কইছেন
1: পরীক্ষা করার লাগে একবার নিয়েছিল মাটি
0: আচ্ছা
1: বেলডাবলে
0: আচ্ছা
1: কত
0: বছর আগে এটা না কতদিন আগে
1: এই বছর
0: না আচ্ছা

0: 2-3 বছর
1: আগে আপনারা খবর করছেন না?
0: খবর তো আর করতাম না, কেন ও তো বেলডাবলির গাই এলাকা তৈরি, আমরা তো আর ডাইরেক্ট গাইরা।
1: আচ্ছা, ওখান যে চাষবাস করা আপনি, তো আপনার যে জমিটা আছে সেই জমির থেকে ওই যে 2000 টাকা করিয়া যে একটা পাওয়া যায় কিষাণ মানধন যোজনা, এটা আপনারা পাইলেন?
0: এটা পাইছিলাম অতদিন, ওখান তো ঢুকে না আমি কইছিলাম।
1: তো আপনি খবর করছিলেনি পঞ্চায়েত গিয়া বা আপনার তাইনের সঙ্গে যোগাযোগ করবা, কারণ এটা কিন্তু ঢুকতে লাগে। আপনার বাড়িতে কেউ চাকরিয়ান আসেননি?
0: না,
1: কেউ চাকরিয়ান নাই। তাইলে তো আমরা যেটা শুনছিলাম যে চাকরিয়ান থাকলে এই সমস্ত জিনিস ঢুকতো না, বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়া তারা যারা চাকরিয়ান আছে তার বাড়িতে এটা ঢুকতো না। তো ওই যে চাকরিয়ান না থাকা অবস্থায় ঢুকে না, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই তার সঙ্গে বিএলডাব্লিউর লোকে যোগাযোগ করিয়া ইয়ে করবা যে ধান আউশ করছেন না সাইল করছেন? আউশ করছেন,
0: সাইল হয় না,
1: সাইল হয় না, আউশ ফিরিয়া দিবা গিয়া রবি মরশুমে। আউশে কি যার ধান করছেন?
0: আউশ তো সোয়াবাগি,
1: সোয়াবাগি। আচ্ছা, আগের যে ধান আছিল কাবেরী দুমাই, এটা তো এখন
0: এটা নাই, এখন
1: এটা এখন নাই, এটা ফাইলে আপনারা চাষ করবেন?
0: চাষ করতাম না এখানে।
1: আচ্ছা, ওখানেও যে বাঁশ দিয়া ঝাঁকা টুকরি বানায় একজন আছে না?
0: হ্যাঁ, তাই আমার মামাতো ভাই।
1: আচ্ছা, যে তাইনের সঙ্গে আমরা গল্প করছি, তো তাইনেও কইছেন তান হাসে কাবেরীর ধান তাইন লাগাইছেন, কাবেরীর ভাত খাইতে কিন্তু ফাইজাম টু এর মতোই কিন্তু স্বাদ আছে কিন্তু কাবেরী কাবেরীতে। আমি হচ্ছি বেচুন নানি অন্য, আমি বেশি নাই তো আমার লাগে, মানে ব্যাপারটা হয়েছে গিয়া কাবেরীর ধানের চাল তাইন বেচতা নাই, তাই অন্যটা হয়তো বেচবা, কাবেরীটা যেহেতু স্বাদ আছে এটা নিজে রাখাইবার লাগে রাখবা। আগে আগে ইলিশ মাছ, ইলিশ মাছ কিরকম হয়েছে নিমস?
0: আগে তো ইলিশ আছে, তখন তো নাই।
1: কারণকিটা
0: কারণকিটা ইলিশটা তো বাংলাতে খেয়ে উঠছে।
1: আচ্ছা,
0: তখন তো বাংলার টিকা আয় না কয়, আইলেও আমরা দ্বারা সম্ভব না খাওয়া,
1: দাম বেশি,
0: 1400-1500।
1: এও আপনি 1200-1400 টাকা দিয়ে?
0: ওইটা বলা নাই
1: না, আপনার যে স্বাদ হইব
0: না
1: এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই,
0: নাই
1: নাই। আজকে থেকে ধরেন আগে ধরেন 1970 সাল বা 80-81-2000 পর্যন্ত,
0: আমার বিয়ার পরও আমার পরিবারে ইলিশ মাছ আনা হয়েছে, বয়সে টানাই তো আমার মারে কইছে, মা গো মাছটিকে খালি ফানি বাড়ি রয়, ফানি বাড়ি রয়, টানাই যায় ভাবনে
1: খালি তেল,
0: খালি তেল বাড়িছে, তো কইছে এটা তেল গো ওইটা কয়ে রাখুন লাগবো।
1: এই যে এই জিনিসটা নাই কিন্তু, আর ওখান আনলে ইলিশ আনলে পরেও যে দুইব
0: এটা মাটি মাটি লাখান লাগে,
1: মাটি মাটার লাখান লাগে। আর আরেকটা জিনিস আছে বুঝছেন নি, ইলিশ মাছে কিন্তু চিনারও একটা ইয়ে আছে, ইলিশ মাছের ফেটের দিক আর ফেটার মানে গজের মাঝখানে একটা লাল লাল
0: লাল
1: লাল থাকবো, তারপরে মুখটা চুক্কা থাকবো, ওখান তো দেখা
0: যায় আমরা বুঝলাম চন্দনা ইলিশ,
1: চন্দনা ইলিশ। এখন তো
0: এটা নাই,
1: এটা নাই। আর কবের মাছ
0: এটা
1: এক বছর আগেরও মাছ হইতে পারে, স্টোরের মাছ হইতে পারে, সুতরাং এই মাছ খাই আমরা জিব্বাত লাগার কথাই নাই। ছোট থাকতে সর্বোচ্চ কত কেজি ওজনের ইলিশ খাইছি আপনার বাবায় কাকায় আনিয়া খাওয়া?
0: এটা 2 কেজি,
1: 2 কেজি। ওখান তো এটা স্বপ্ন
0: না,
1: এটা আমরা এখানে পাওয়াই যেত না, এই সমস্ত দীঘা বা ওই সমস্ত অঞ্চলে পাওয়া যাইলেও যাইতে পারে, বা যে সমস্ত
0: না পাওয়া যায় না এটা
1: সমুদ্র উপকূলে পাওয়া যেতে পারে। এই যে মাছ নাই নদীতে আগের মতো মাছ নাই, এটার কারণটা কিটা বলি আপনার মনে?
0: এটার কারণ আরো আছে, এটার কারণ দেখো ওই যে নদীতে মাছ থাকে না, অনেক সময় দেখবা নদীর মেঝে বিষ মারি দেয়, তো বিষ মারলে তো ওইটা ডিম সো নষ্ট
1: হয়ে
0: যায়।
1: তো আরেকটা জিনিসও কিন্তু আছে, আমরা যে ধান খেতে বা রামাইশ খেতে বা জিঙ্গা খেতে বা শিম শিম শিম খেতে বা বিভিন্ন ফল ফসলে যে রাসায়নিক ওষুধ দিই, এটাও কিন্তু এটা দিয়া দিয়া দিয়া নদীত পরে নদীত কিন্তু মাছ মারা যায় বা আমরা বিভিন্নভাবে
0: ক্ষতি, এটা মারা যায় না,
1: মাছের ক্ষতি করে,
0: ক্ষতি করতে পারে,
1: ক্ষতি করে। আগে আপনি ধান

0: ক্ষেতের মধ্যে আপনি যখন আউশ লাগাইতা বৈশাখ মাসে, যখন আপনি আল বাইতা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, যখন আল বাইতা আল বাইলে সময় কই মিলতো, লাঠি মিলতো, লাঠির ফোনা মিলতো, মাগুর মিলতো, যেটা ছোটো ছোটো ওইটা ওখানে একবারে নিঃশ্বাস এটা কিছুই নাই। এবং ওখানে অনেকে বাস্কর মধ্যে ফলাই, এটা তো বাস্কর মধ্যে এটা মাছ
1: খাইয়া
0: এটা খাওয়া না খাওয়া প্রায় সমান হয়ে যায়। সবশেষে আপনার কাছে আমি জানতাম চাইমু যে এই যে অত্যধিক পরিমাণে মানুষ বাড়ে, আমরা বেশি বেশি উৎপাদনের দিকে আগাইয়া যাইয়া, এর পরিণতিটা কিটা হইতে পারে?
1: কারণ
0: ওখানে এই যে সময়টা চলে ভাদ্র মাসে গরম লাগে ঠিক আছে, কিন্তু এইরকম বিভৎস গরম মানে এইরকম একটা কিরকম মানে সহ্য হয় না, সহ্য হয় না গরম কিন্তু আমরা অনুভব করি
1: গরম। দেখুন তখন গাছ গাছালিটা কমে গেছে কি, গাছ গাছালির একটা বাতাস আছে এটা আলাদা।
0: আচ্ছা, গাছ গাছালি হইতে কই আপনার বাড়ির আশপাশে নিম গাছ আছে?
1: নিম গাছ আছে আমরা এখানে একটা
0: একটা আছে, আরো
1: আমার বাড়ির এখানেও একটা আছে
0: আছে। তো নিমের নিচে বইলে পরে যেরকম
1: নিমের বাতাসটা ভালো
0: ভালো, কিন্তু আপনি যে এই যে ফলি দিনের টুকরা টাঙ্গাইয়া যে রইদের মাঝে বইছেন সবজির ইয়ে করার লাগিয়া, এইখানে কিন্তু সেই আরামটা আপনি পাইতেন
1: না?
0: নিম গাছের নিচে বা বট গাছের নিচে,
1: বট গাছের নিচে
0: বইলে যেটা
1: ঠান্ডা
0: ঠান্ডা, এটা কিন্তু এখানে পাওয়া যায় না,
1: পাওয়া যায় না।

0: ঘর গৃহস্থের আসরে শুনলেন রবিবারের রাতটা। আকাশবাণী কৈলাসহর, এখনকার অনুষ্ঠান সীমান্ত থেকে।
1: সীমান্ত থেকে আজ আমরা আপনাদের শোনাব কৈলাসহর সীমান্ত সংলগ্ন কিলরবন্দ এলাকায় বসবাসকারী লোকদের কথা। দাদা, আপনার নামটা বলুন।
2: আব্দুল নূর।
1: আপনা আপনি কি করেন?
2: দেড় দুই খানি ক্ষেতর দিকে আছে পর্যন্ত।
1: তো দেড় দুই খানি জমিতে আপনি ফসল করেন, ধান করেন? তো ধান কিরকম ফসল হয়েছে এবছর?
2: দুই আড়াই একটু দর হলে।
1: আপনি কি বিক্রি করেন?
2: খাইয়া কিছু বিক্রি করা যায়, আটু বিশালি।

0: কোথায় বিক্রি করেন?
1: এটা গ্রাম, এটা আপনার বাইরে
0: গ্রামে তো আপনাদের এই গ্রামের মধ্যে তো বেশিরভাগই কৃষক, সবারই তো ধান আছে।
1: এ গ্রাম না হইলেও ইরানির মন্দগীতা আছে, একজনে একাটু নিত, আটফাল্লি নিত, ও তার কাছে বিক্রি করলে
0: তো বিক্রি করে আপনার মোটামুটি লাভ হয়।
1: ও তো অর্থ চলছে।
0: আচ্ছা, তো আপনি এই কৃষিকাজ ছাড়া আর কি করেন?
1: ওখান তো বৃদ্ধ অবস্থা, আগে ধার কাম করতাম, খাঁচা ঘরের কাম করতাম, ওখান তো বৃদ্ধ অবস্থা, ওখান পারি না,
0: বয়স হয়েছে, এখন আপনার কাজ করতে সমস্যা হয়। তো কৃষি কাজ করেন তো আপনি? নিজে করেন না?
1: নিজেরই কাজ নিজে করি।
0: আচ্ছা,
1: লগে আরো একা দেখানি একানি ফাইলে ওখানোর লগে যোগাযোগ করি আর কি,
0: মানে নিজেই করেন?
1: নিজেই করি।
0: আচ্ছা,
1: ফুলা এগু আছে, হে খাদ কাম করে অন্যভাবে থাকে।
0: তো সরকারি সুযোগ সুবিধা কি পান কৃষিকাজে? যে যে সরকারি সুযোগ সুবিধাগুলি আছে সেগুলি পেয়েছেন আপনি?
1: কিষান ভাতা ভাই, আমার গরু ভাই,
0: মানে 2000 টাকা,
1: 2000 টাকা।
0: আর কি সুযোগ সুবিধা পান?
1: আর কি দা ভাইতাম বাবা, ভাতা ভাই 2000 টাকা, বয়স্ক ভাতা,
0: বয়স্ক ভাতা,
1: হ্যাঁ, ওটা দিয়ে এমনি বেড়াই ঘুরিয়ে চলতাম।
0: মানে কিষান ভাতা আর বয়স্ক ভাতা মিলে আপনার 4000 টাকার মতো?
1: আমরা দুইজনে আমরা অনলাইন তো বেড়াই ঘুরিয়ে চলে যাই।
0: আপনার পরিবারে কতজন লোক, কতজন?
1: আমরা ওখান আছি ফুলার গরো 5 জন, আর আমরা 2 জন, 7 জন।
0: মানে আর রোজগার করেন আপনি আপনার ছেলে রোজগার?
1: আমার তো রোজগার হইত আপনারে কইলাম,
0: ঠিক আছে,
1: আর ফুলা তো আলাদা, তার 5 জন লিয়াই আলাদা থাকে।
0: আচ্ছা, মানে আপনার যে সরকারি যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা আপনি পাননি ধান ছাড়া? আপনি তো কিষান ভাতা পান?
1: কিষান ভাতা,
0: হ্যাঁ, কিষান ভাতা ছাড়া আপনি আর কি সুযোগ সুবিধা পেয়েছেন?
1: 10 কেজি ধান পাইছি এবার, আর 5 কেজি 10 কেজি চার মিল গিয়ে লাইমলা ধান দেওয়ার সময় আইছে সার গেছে কি, এরপরে আইছে সার পাইছি বন্ধ হয়েছে,
0: পেয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনো ঘর পেয়েছেন?
1: হ্যাঁ, একটা পাইছি।
0: কতদিন হলো?
1: 2.5-3 বছর গেছে, লটো রাগল লটো পাইছি।
0: আচ্ছা, তো ঘর ঘর হয়েছে আপনার?
1: হ্যাঁ, হয়ে গেছে।
0: তো যে টাকা পেয়েছেন সেই টাকা দিয়ে কি ঘর হয়েছে আপনার?
1: না না চাষা, গরর অর্ধেক হয়েছে না, বাকিদার তো তো গাবার লাগিয়া অর্ধেক হয়েছে না, এটাও আরান বারান করি এমনি এমনি করি পুরা করছি, ঘরটা পুরা করি আছি।
0: মানে যে টাকাটা আপনি মানে পেয়েছেন সেই টাকা দিয়ে আপনার ঘরটা তৈরি হয়নি, আপনার আরো টাকা খরচা করতে হয়েছে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো কৃষি কৃষিকাজ ছাড়া, হ্যাঁ, এই এলাকাতে আর বেশিরভাগ লোকই তো কৃষিকাজ করে না এলাকার?
1: সব গ্রামের কৃষি,
0: চাকরিয়ান নেই,
1: চাকরিয়ান খুব কম, দুই সাইড তো নাচই না নাই।
0: আচ্ছা, মানে সুযোগ সুবিধাতে আপনারা মানে আপনি যে সুযোগ সুবিধাগুলি পাওয়ার কথা সেগুলি পাননি তাই না?
1: ওই তো হইলাম আপনারে 6000 টাকা গড় একটা পাইছি, 1,30,000 টাকা, তার আরে 6000 টাকা আমার দেখুন লাগছে।
0: টাকাটা কাকে দিয়েছেন?
1: এটা পঞ্চায়েত দিয়েছে,
0: দিতে হয়েছে। এমনিতে আপনাদের আপনি তো বয়স্ক ভাতা পান, আর এই এছাড়া আপনাদের এই এলাকাতে রাস্তাঘাটের অবস্থা কিরকম?
1: রাস্তাঘাট এই যে দেখলাম লান, ইদার আরো খারাপ, ইটোর সলিং আছে, এখান তো দেখরা ফিস আছে, ওই সামনে গেলেও ভাইবা এটা সলিং রাস্তা, আর ফিস নাই,
0: মানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ
1: খারাপ।
0: আর এমনিতে আপনাদের এলাকাতে বিদ্যুতের অবস্থা ভালো?
1: বিদ্যুৎ ভালো আছে, মোটামুটি খারাপ না, মেঘ তুফান দিলে একটু সাদা করে আর নাইলে ওখান কুতো ভালো, বিদ্যুৎ
0: সমস্যা হয় না,
1: এমনি সমস্যা হয় না।
0: আচ্ছা, আপনাদের এই এলাকাতে যারা রেশন, আপনাদের যে রেশন দেওয়া হয় এই রেশনগুলি সবসময় পান আপনারা রেশন দোকান থেকে?
1: না, রেশন পাই আর,
0: আপনাদের এখানে তো রেশন নেই, রেশনের দোকান নেই,
1: টিলাবাজার,
0: টিলাবাজার থেকে আনতে হয়, মানে সবসময় পান আপনারা?
1: সবসময় পাই আর।
0: আচ্ছা, আপনি তো বিপিএল ভুক্ত?
1: এডক।
0: আচ্ছা, 2 টাকা ধরে চাল?
1: হ্যাঁ।
0: আচ্ছা, মানে 2 টাকা ধরে চাল কিনে আনতে হয় আপনার?
1: আনা লাগে।
0: আর অন্য অন্য যে খরচা মোটামুটি আপনার তো, আপনি তো ভাতা পান, এইভাবে
1: ওইভাবে চলে যায়।
0: ধান বিক্রি বিক্রি তো করেন না?
1: ওই তো কইলাম 1-1.5 আটু বেশি রে বাবা বাবা আমার।

0: আপনি কি রেগার কাজ করেন?
1: রেগা তো আজ কয়েক মাস ধরে রেগা উগা বন্ধ। আগে আইলে যাইতাম দাউগা লইয়া গিয়ে তারার লগে বই রইলে নামটা উড়ত, ওখান তো ওটাও নাই,
0: মানে রেগার কাজে হয় না এখন
1: না, একবারে টোটাল বন্ধ।
0: পঞ্চায়েত থেকে তো সুপারির চারা নারিকেলের চারা এগুলি দেওয়া হয়, তো এগুলি পেয়েছেন আপনি?
1: ইটা সবে পায় না, আগে আইয়া তারা তারা যে বড় গুণ গেল গিয়া, আর হেসে এটা টেংরা ভরি রইলে দুই চারটা, এনে ন দুইটা হিন্নও চারটা, এইরকম মিলে।
0: আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। দাদা আপনার নামটা বলুন।
2: আমার নাম সমসমিয়া।
0: আপনি তো কৃষি কাজ করেন,
2: কৃষি কাজ
0: আপনার মতো আরো অনেকেই কৃষি
2: করে, কৃষি কাজ
0: তো আপনার নিজস্ব জমি আছে? তো
2: অল্প জমিন আছে নিজস্ব, কি আর দেখা, অল্প জমিন আছে আমার নিজস্ব, আর সব বাগিয়ে ক্ষেত করি।
0: আচ্ছা, কি করেন ফসল?
2: ধান ক্ষেত ফসল করি।
0: আর শীতের ফসল?
2: শীতের ফসল আমার জায়গা নাই, অল্প জায়গা আছে, এটা এমনি অল্প তুড়া তুড়ি আছে, এটা তো আর ধরা নাই, নিজের কানের বুঝছি।
0: আচ্ছা, তো কৃষি কাজ করেন, তো পঞ্চায়েত থেকে কি কি সুযোগ সুবিধা পান? কৃষি কৃষকদের তো সুবিধা দেওয়া হয়,
2: ও তো কৃষক ভাতা 2000 টাকা পায় তিন মাস পর পর,
0: এটা সব এরা কেন্দ্রীয় সরকার,
2: কেন্দ্রীয়
0: সরকার দেয়,
2: আর কিছু পাই না।
0: পিএম কিষাণ, পিএম কিষাণ, এই টাকাটা পান আপনি?
2: হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।
0: আচ্ছা, তো আপনি তো কৃষি কাজ করেন, তো আপনার কৃষি কাজ করতে আপনার কি অসুবিধা কি হয়?
2: সকল নমুনা অসুবিধা স্যার, সারও তো সময় মতো পাইলাম না, এবার সারও লাগে ধান খেত বিনাশ গেল, সার না দিলে তো ধান হইতো নাই, ঔষধও দিলাম আনিয়া কিনিয়া 500-600 টাকার ঔষধ ফুকে সারলো না।
0: আচ্ছা,
2: ঔষধও পাইলাম না, সার তো পাইলামও না, সার বেলেগে কিনে আনলাম 20-25 টাকা করে কেজি আনিয়া দিলাম, সময় মতো তো সার পাইলাম না, সময় দিয়া ধান নষ্ট হইল, পুরা ধান পাইলাম না।
0: না, এমনি তো পঞ্চায়েত থেকে তো সার দেওয়া হয় না,
2: না
0: বিনা পয়সা সার দেওয়া হয়?
2: বিনা পয়সা না, 5 টাকা মূল্য দেওয়া হয়, 5 টাকা 5.5 টাকা মূল্য দেওয়া হয়। এই এই বছর আনতে পারছে না, এ সার সময় মতো আনছে না, সিজন শেষ হয়ে গেছে এরপরে সার আনছে, আগে সার পাওয়া গেছে না সময় মতো, এও বলকো আনছে না, আমরাও দিতে পারছে না।
0: তো এই আপনাদের যে সময় সারের দরকার সেই সময় যদি সার না পান, তাহলে তো আপনার এই সারটার কোনো কাজে লাগবে না?
2: কাজও লাগবে না, অন তারা কাজও লাগাইল না, না লাগাইল কেউ তো আর আনাত গেছে না, ধরার দান যে সময় তুর হইল এ সময় যদি সার মারা যায় না, তো তো আর দান হইতো নাই, তুর পরে দান বারো ইয়ে আসছে, এর বাদে সার আনছে, তখন তো আর সার কে দিবা, কিছু দেওয়ার তো দরকার নাই।
0: তো আপনি কৃষি কাজ কি একাই করেন?
2: আমার ফুলা ফলাই না, তাহলে
0: মানে সবাই মিলে করেন। তো পরিবারে কতজন লোক আছে?
2: আমার পরিবারে 7 জন লোক আছে স্যার।
0: 4 জন?
2: 7 জন।
0: 7 জন?
2: 7 জন।
0: 7 জনের মধ্যে আপনি একাই রোজগার করেন?
2: আমি একাই রোজগার করি।
0: কৃষি কাজ ছাড়া আপনি আর কি কাজ করেন?
2: কৃষি কাজ ছাড়া এমনি মাংসর ক্ষেত্র ইয়র বেড়ার কাজ করি, ধান গরর কাজ করি।
0: আচ্ছা,
2: ও দুই 4-5 দিন ধরে একজনের কাজও যাই, আর ফরায়ও কাজও যাই, আমি কাজ করে খাই, কাজ করে সংসার চলে আমার।
0: মানে কৃষি কাজ করে আপনার কি লাভ হয়?
2: না স্যার, এটা লাভও হয় না,
0: মানে খুব একটা লাভ নেই,
2: খুব একটা লাভ নাই স্যার।
0: এমনি তো রেশন থেকে চাল পান?
2: হ্যাঁ, রেশন থেকে চাল পাই।
0: আপনি কি বিপিএল ভুক্ত?
2: আমি এই পরিবারটা চালাইয়া যাইতাম পারি না, খুব একটা অভাব। আর গত ইয়তে আমার গড়টা দিছে না, আমার নামটা গড় আইছে না, সব মানুষে যারা পাইতো না গড় এরাও পাইছে, যারা পাওয়ার না এরাও পাইছে, কিন্তু আমার গড়টা তো পাইছে না।
0: মানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘর দেওয়া হয় সেই ঘরটা আপনি পাননি?
2: আমি পাই নাই, আমি পাই নাই।
0: তো একজন বলছিল যে শুনছিলাম যে ঘর ঘর যাদের দেওয়া হবে তাদের কার নাকি টাকা দিতে হয়।
2: এটা আমি কইতাম পারতাম না স্যার, আমার তো ঘর দিছে না, আমি তো এই লাইনও যাইতাম পারছি না।
0: আচ্ছা,
2: এ খুঁজেও যাইতাম পারি না।
0: আপনাকে ঘর দেওয়া হবে, আপনার কাছে কি কেউ কোনোদিন টাকা চেয়েছে?
2: না, টাকা চাইছে না,
0: মানে ঘর আপনি পাননি। তো আপনার এই এলাকাতে যারা ঘর পেয়েছে, হ্যাঁ, মানে গরিব বংশের লোকরাই পেয়েছে?
2: খুব পাইছে স্যার, বহুত মানুষে পাইছে, গরিবেও পাইছে, ধনীও পাইছে, ফবেলা সব কিছু পাইছে, কিন্তু আমরা এই এলাকাত খেতিগ্রস্ত বেশি, ফলাটে খেতিগ্রস্ত মানুষের করিলে ঘর, ও ঘরটা মনে করো কেউ আপনি বালা দেখরা, পলাটাইলে তো নষ্ট হয়ে যায়।

0: রোগিয়া পাইছে, খুব মানুষে পাইছে স্যার, আমরা ধন্যবাদ, তারা পাইছে যে আরো পাইত গড় আইছে পাইছে, কিন্তু গলিব অংশর মানুষে পায় না, এরারে পঞ্চায়েতে দিতে ইয়ে করে
1: মানাবা। এমনিতে তো রেগার কাজ হয়,
0: রেগার কাজ হয় স্যার, আজ তো তিন চার মাস ধরে তারা রেগার কাজটা করায় না, এর আগে অন্য কারণ করাইলে স্যার আমরা একটা অংশ দেয়, আর যেন করায় তারা তারার অংশ নেয়,
1: মানে আপনাদের কাজ না করেও টাকা পাই দেওয়া হয়,
0: দেওয়া হয় কম বেশ দেওয়া হয় স্যার।
1: একশো দিনের কাজ আপনারা পান বছরে?
0: পাই স্যার, আগে তো পাইতাম একশো দিনের কাজও, এখন তো আর পাই না, এখন তো কাজ তারা করায় না আমরাও পাই না, আগে তো কাজ করাইছে পাইছে, মিশা কথা কইয়া লাভ নাই, মনে করো একটা হয়তো তাই নয় যে ফিশারি করছে, এখানেও আপনার একটা বেনিফিট দিয়ে আপনার কার্ড নিচে গিয়া পাঁচশো দেউক আর এক হাজার দেউক দুই হাজার দেউক আপনার কার্ডটা নিয়ে তারা এন্ট্রি করাইয়া মালিকরে বুঝ দিলাইছে, ডলারে বুঝ দিলাইছে, ওই রকম আর কি স্যার।
1: এমনিতে আপনাদের যে এখানে কৃষি কাজ করেন, সেচের জলের কি ব্যবস্থা আছে?
0: সেচের জলের তো স্যার আমরা এদিকে কৃষি কাজ করলে জলের অভাব নাই,
1: জলের অভাব নাই,
0: জলের অভাব নাই,
1: এই যে এই যে জায়গার জমিগুলি তো এখনো জলে ভর্তি, এগুলি তো ব্যক্তি মালিকানা,
0: ব্যক্তি মালিকানা,
1: ব্যক্তি যার যে মালিক তার এখানে কি তাহলে ফসল হয়?
0: ফসল হয় স্যার, ফসল হয়, ফসল হয়, পানি এই ইয়েতে আগে রেগার খাজ দিয়ে পানি ছাড়িত, এখন তো আর রেগার খাজ নাই, পানি ছাড়ছে না।
1: আচ্ছা, তো আপনাদের এই এলাকাতে রাস্তাঘাটের অবস্থা কিরকম?
0: খুব খারাপ স্যার, রাস্তাঘাট খুব খারাপ, রাস্তাঘাটের কোনো মেরামত করতে পারেন না সরকারে।
1: আচ্ছা,
0: আমরা রাস্তাঘাট দিয়ে খুব দুর্বল, রাস্তাঘাট করলে তো আমরা মনে করো তিন বেলার জায়গায় দুই বেলাও খাইয়া আমরা রাস্তা বাই চলা ফিরা করতাম পারতাম, তিন বেলার জায়গায় দুই বেলাও খাইয়া রাস্তা বাই চলা ফিরা করতাম, রাস্তাঘাটের অবস্থা আমরা খুব খারাপ,
1: রাস্তা মেরামত হয় না,
0: মেরামত হয় না স্যার, রাস্তা মেরামত হয় না।
1: মানে তাহলে আপনারা কি পঞ্চায়েতে যোগাযোগ করেন?
0: পঞ্চায়েতে যোগাযোগ করলে তারা কইব ইয়ে থাকি দেয় না, ঘুরে থাকি দেয় না।
1: তা আপনাদের এই এলাকাতে একজন তো নিশ্চয়ই মেম্বার আছে,
0: মেম্বার আছে,
1: তো মেম্বারও কি কোনো উদ্যোগ নেয় না?
0: উদ্যোগ নিলে স্যার, এটা পঞ্চায়েতে উদ্যোগ নিলে সরকার থেকে দেয় না, তারা কেমনি উদ্যোগ করবো?
1: তো
0: আপনি তো আমার কাছে একটা রিপোর্ট নেরা, রিপোর্ট নিয়ে অন্য কানও দিবা, হেরা যদি দেয় না আপনি আপনার দিতে পারবা নি, তারা ওই উত্তর দেয় পঞ্চায়েতে আমরা করতাম পারবো নি, সরকার থেকে দেয় না, সরকার থেকে দিলে না আমরা করতাম
1: না। আপনাদের এখানে তো আপনি বলছিলেন যে আপনাদের যারা কৃষক, হ্যাঁ, আপনার কৃষকদের তো সময় মতো সার পৌঁছে দেওয়ার,
0: সময় মতো
1: আপনারা সার
0: পাই না স্যার।
1: যেমন আমরা জানি যে অনেকে যেমন সার যেমন দেওয়া হয় সেমন ফলের বীজও দেওয়া হয়, যেমন ধানের বীজ বা বিভিন্ন ফলের বীজ, তারপরে সবজির বীজ, এগুলি দেওয়া হয়, কিন্তু
0: দেওয়া হয় স্যার, দেওয়া হইলে তো আমরা পাই না, দান আইলে স্যার দশ কেজি পনেরো কেজি বিশ কেজি করিয়া দিব, দিয়া কইবার নাই, আমরা আনিয়া দিমু, দশ কেজি পনেরো কেজি করি দে, দশ কেজি করি দে, দশ কেজি করি দে, দশ কেজি হয় না স্যার, আমারও তো লাগে তোমার ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি, আমরা কিনতে হয় বা গড়ের রোজন আগর দান আছে ও দান থেকে আমরা ফেলাই।
1: আর সার, সার কি আপনারা কিনতে হয়?
0: সার সার কিনতে হয় তো বলক থেকে সার দেয় পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা, এই বছর তো আর আইসে না,
1: আপনি তো বললেন যে সময় মতো
0: সার দেন,
1: তাহলে তো আপনার কিনতে হয়েছে,
0: কিনতে হয় স্যার।
1: আচ্ছা, তো অনেক সময় তো পোকা মাকড়ের আক্রমণ হয়,
0: আক্রমণ হয় স্যার, এটা তো ঔষধ আমরা কিনে আনতে হয়,
1: সেটা ওষুধ
0: না, সেটা বলক থেকে আমরা দেয় না,
1: কৃষি দপ্তর থেকে দেওয়া হয় তো
0: না, না কৃষি দপ্তর থেকে দেওয়া,
1: কৃষি দপ্তরের মানে যারা অফিসাররা আছেন তারা কি আসে?
0: আয় স্যার কোনোদিন আইলে তো আমরা হইলে আয় আইলে তো আমরা লাগ পাই না, তারা আইয়া খাল লোকে মাতিয়া যায় তো আমরা তো আর যোগাযোগ করতে পারি না।
1: আচ্ছা,
0: আমরা তো আর যোগাযোগ করতে হতো, আপনি আইসেন ধন্যবাদ, আমরা আর পাইছেন, আমরা মারতাম পারছি, কিন্তু কোনে খায় আইয়া খাল লোকে মাতিয়া যায় কি তা গ্রামে দিয়ে ঢুকে না।
1: আপনাদের সমস্যা, আপনাদের যদি সমস্যা থাকে এই সমস্যাগুলি তো তুলে ধরা দরকার
0: স্যার,
1: যেহেতু আমাদের এই দেশটাই কৃষি প্রধান দেশ,
0: কৃষকদের
1: সুযোগ সুবিধা তো দেওয়া দরকার প্রথম। তো আপনি তো যে বললেন যে কোনো সুযোগ সুবিধাই আপনি পাচ্ছেন না,
0: না স্যার,
1: আপনাকে যে সার দেওয়ার কথা সেটা আপনি পাননি, বীজ ধানের বীজ বা ফলের বীজ,
0: তো ধানের বীজ পাইছি স্যার দশ কেজি, লিস্টি আছে পঞ্চায়েতে, লিস্টি পাঠাইব দশ কেজি দশ কেজি দশ কেজি, তো হয় না স্যার, একজনের লাগে পঞ্চাশ ষাট সত্তর এক কুইন্টেলও লাগে বাজে, তার তো দশ কেজি করে পাই, সবে পায় না, মনে করুক একশো জনে পাওয়ার কথা পাইব পঞ্চাশজনে না ষাটজনে, তো এইটা আমার তো দেখিয়ে ব্যাপার নাই, আমি তো আমার দশ কেজি পাই বা অন্য বিশু চাইলে ঔষধ ঔষধ আইলে এটা আমরা পাই না, এটা আমরা দেও না পাইও না, গিয়া খোঁজ করলে হইব না না তোমরা ইয়ে কিনিয়া আনিলা ঔষধ কিনিয়া আনিয়া মারি দাও।

0: এখন ধান খাইলেরা ফুকায়, এখন কিনি আনলাম, আনি মারলাম, ঔষধে ধরল না। এবার স্যার আমার বহুত জায়গা নষ্ট হয়ে গেছে গিয়া, খালি সারও লাগিয়া আর ঔষধের লাগিয়া।
1: আপনি তো গরিব, আপনি নিজেই বলছেন আপনি বিপিএল ভুক্ত, হ্যাঁ, সুতরাং আপনার পক্ষে তো সব কিছু কিনে এনে প্রয়োগ করা সম্ভব নয়।
0: না স্যার,
1: সার কিনে আনবেন তাহলে তো আপনার একটা টাকা খরচা হবে।
0: ওকাশ তো এই আনছি স্যার, বৃষ্টি হলে ওকাশ তাই গিয়ে আনছি, গিয়া 25 কেজি পয়লা আনলাম, বাদে আনছি আরো 25 কেজি 50 কেজি স্যার, ওকাশ তাই কিনে আনছি। তো আমি বৃষ্টি হলে কিনে আনছি, এও দেয় না, সুরাই বাজারে কিনে আনা লাগে, যে জিনও পাইছে কিনে আনছে, এই গ্রামের ফরা লোকে মানে কিনে আনছে।
1: কি সার কিনে আনতে হয় আপনাদের?
0: উলিয়া সার।
1: আচ্ছা, মানে এটা
0: এটা ফসলও দিলে আর কি দানটা লাম পাওয়া দৌড়ে বেশি।
1: না তা সত্যি, কিন্তু সেটা কি দোকানে বিক্রি হয়?
0: এটা দোকানও বিক্রি হয় নি স্যার, এটা লুকাইয়া সুরাই বাজারে বিক্রি হয়েছে।
1: যেখানে সরকার থেকে দেওয়া হয়,
0: সরকার থেকে দেওয়া হয়, তো একজনে নিব কি 10 বস্তা 20 বস্তা 50 বস্তা নিয়া হে তার লুকাইয়া বেচবো এইরকম। তখন খেয়ে নিছে, খেয়ে আনছে, এটা তো আমরা দিনমজুরি মানুষে গিয়ে তুকাইয়ে পাই দই তো নাই।
1: আপনি তো কৃষক, কৃষি কাজ করেন, আপনার যে কৃষি কাজে যে সহযোগিতাগুলি আপনার দরকার, সরকারি যে সহযোগিতাগুলি দরকার,
0: সেই
1: সহযোগিতাগুলি আপনারা পান না। কারণ সরকারি সহযোগিতা যদি না থাকে তাহলে একটা কৃষকের পক্ষে সম্ভব নয় সব কিছু করা। সব কিছু যদি আপনাদের নিজে কিনে আনতে হয়, হ্যাঁ, সেগুলি কিনে খুব একটা লাভ আপনাদের হবে না।
0: না স্যার,
1: এবছর ধান করে কি লাভ হয়েছে আপনার?
0: না স্যার, মোটামুটি খাওয়ার বুঝই গেছে গিয়া, খাওয়ানোর বুঝই গেছে গিয়া, বেচতাম পারতাম না। অন্য বছর বেচতাম পারছি 4-5-6 এইরকম, এবার কু সারল লাগিয়া ধানটা নষ্ট হয়ে গেছে।
1: সরকার তো ধান কিনে নেয়,
0: সরকার কিনে।
1: আপনি কি কখনো বিক্রি করেছেন ধান?
0: না, আমি কি বিক্রি করেছি?
1: ধানটা কোথায় বিক্রি করতেন?
0: না, আমার খাওয়ানোর বুঝ বিক্রি হয়, বা এমনি গ্রামে খেউ 1-2 উঠানে গিয়ে এইরকম। আমি তো আর স্যার দিন মজুরি খই যাইমু বেশি, আমরা গ্রামের মানুষ নিয়ে বেচছে গত বছর, এই বছর মনে কেউ ব্যস্ত পারছে না, কারণ সারল লাগি ধানটা নষ্ট হয়ে গেছে। এই অঞ্চলের ধান সারল লাগি নষ্ট হয়ে গেছে, সময় মতো সার দিতে পারছে না, বলকে সময় মতো।
1: এবছর কিন্তু ফসল ভালো হয়েছে,
0: ফসল ভালো হয়েছে, সময় মতো সারটা দিতে পারছে না, বলকে আনিয়া হে খুব মাথা মারছে, গেছে সারল লাগিও নো গিয়া দিছে না, ফয়লা ইচ্ছে মনে কয় 20 বস্তা না 40 বস্তা, কেউরে 10 কেজি 15 কেজি ওই রকম দিয়া একদিনও শেষ। এখানে মাইন মার্কা করিয়া মানুষ কেছে গিয়া সার আনতে পারছে না, বলক তা গিয়া
1: মানে সমস্যা হয়েছে,
0: সমস্যা হয়েছে।
1: আপনি রেশনের জিনিস পান তো সবসময়?
0: পাই স্যার, রেশনের
1: সবসময় পান,
0: সবসময় রেশনের জিনিস সবসময় পাই।
1: এমনিতে আপনাদের এখানে বিদ্যুতের অবস্থা ভালো?
0: বিদ্যুতের অবস্থা ভালো।
1: আর খাওয়ার জল তো?
0: খাওয়ার জল আছে, প্রত্যেক বাড়ি বাড়ি খাওয়ার জল আছে, সরকারি না ট্যাপ দিয়ে দিছে প্রত্যেক বাড়ি বাড়িয়ে, কোনো অসুবিধা হয় না। আর ওই এক টাইম ছাড়ে জল, দুই টাইম ছাড়ে না, এটা সত্যি।
1: আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ শুনলাম কৈলাসহর সীমান্ত সংলগ্ন কিলরবন্দ এলাকায় বসবাসকারী লোকদের কথা। সীমান্ত থেকে আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: শুনবেন সীমান্তবর্তী অঞ্চল থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সীমান্ত থেকে। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন দেবাশিস দেব। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

0: ังก็ทำไมเราใช้ตรงทางแก้ชิตาคำเลเท่านักสารนะค่ะ
1: ก็คนได้ทากูมั่งละ
0: ทากูหาวักนึงมาทาสิกิชะมั่งละ
2: มานูตามมาอย่างนั้นบ่หนูบ่าอามานูมุตัยเลยมาดินกับบินคงหนูบ่าชานานีนุกไลจ้า
0: อาวนึงมาทาสิริ
2: อาวอายเจจบดิอานูคุมบาร์ชาตูชุบเลยไลชาร์ไปดิ
1: คนดีแค่ทากู
2: আমার সঙ্গে তার মা তিনি মনুষ্য নি ইয়ানি ডালে বগরা টানানি মুসুং গই তাই তিনি মনুষ্য সমাজ নি হামক্রায় চাকরাই নি বাগই তিনি পুঠি মাও অঙ্কনা মুসুং যাক বন খাবে ডালির খাইতে তিনি হামক্রায় চাকরাই তাই বিয়াল বিপদ কাক নাই বন মানি নাই তাই বনি মহমা না ওয়াই খাই নাই আমতে ব্রিমে মাথানি কগনো না তা উনর ন সাইখ না ওয়ানা অ ব্রিমানি বুমুং খা কমলাপতি দনপতি সদাগর আজানি বসাজ সালতা খে
1: ও সম্পারি ও ফাইগ্রালা জানো মহারানে থাঙ্গে দাইজন খে ফাইগ্রা দে কমলানি কো সদাই গর থাঙ্গা নাইছিয়া বুফন গানো তঙ্গে তাবু গালো নাইছে মানে রকসে দস ফনাইগনে ও বয়া মহারানে ও মে পতে দ বুপুর গো ফলাইতে পাতে ব্লে ফলাইতে বুফালো জি সদাই ব্যাপার থাঙ্গা নে জালো তঙ্খা আও আবো হিলো থাঙ্গে দাতি থাঙ্গা দে দাইজনে সেরেক সেরেকে ফাইগ্রা দি ও মরা জমানো বাহিকে তোর বই বুঝিন খুব পারখে মানে কাছি দ নাচলে রং মতে ফুল পরীক্ষা তোলে কোন দিন হান খাইয়া বুঝি বসা তাই নিজে বসা অংশি
3: আও মহারানী আগল কক সজা
1: আও আগুনে বাগে খাও থাঙ্গে ডাকি থাঙ্গা দে বহুয়াই বসা জমা দাউতি যার সকালে তোর মাঙ্গা এখানে ঠুসি মুক্তি থাঙ্গলাকা
0: ও কমলা কমলা আনি মা কমলা বিয়াং থাঙ্গে
1: তামা সামনে নং থাকো
0: ওহো রানী দা ফাইদি জানাও ফাইদি তিনি কমলা না নমানি তো তা নাইজি আং তো সদাই ব্যাপার থানাই নাইখা যে নিবি কথা গঙ্গ থাংমাছে ইয়া ফাং সবাই চামাং তামাং তানা থিলাই বেখা মিয়া না আং পাত্র মিত্র দাসি দামা দেই সিপাই সান্ত্রি রং না থাই দং মাইখা তে রং খুং সিনি বনাই থক সাগ দং দি নি খাবাই খে
1: আও থাবর আও তো থানানি সামু ন আসো কই চা খেবা মাই হাপলো মুই হাপলো সবাই থাঙ্গু নু গেদা
0: আও ইছরি আগলন মা ছাতা তিনি দি পরন আংব লাম রিছিয়ান তাং খে জেরাই খা ছিয়া ক্লিক ফালাক বা কমলা নং নি কি ছাতা লাফি মা খাই জানাই চা
1: আবো নং আরো থা মাই থাগো তাম আং বাই জেরাই নি পেকাম নাই ছিয়া দা বাই থিমেন ইয়া গলো আংব বন আছ তোর উই তুবি ইয়া দা বাই নি বসাবো আনি বসানো আনি বসাবো বাই নি বসানো নংখা সরগনে সরাই দেবা থাং দি থাগো মানে কমলা পতিনি কোন অযত্ন হংলা
0: আও ইছরি বিনে কংলো আনছগুই না আংব ন নক মাত ফিরক ছিও বিন নক নাকে হানং পিনাং ছাতো ভিদ ফাই জাগা নে নই আগনি বাগে নে আং প্রাং জক ন নক ফিরক ছিয়া নে নই ন ন নক মানা ছিউ নিয়া দে ইয়াং লে মাইয়া নি মানজা মানি আমা সঙ্গ ড্রামা ছুরি হই
1: আব বাং মে শেরা থাগো এ ওয়াইছ ওয়াইছ বাই কর ন মুতে মান্ত্রং কে কুকু বই ন বখান মুক্তি ছ কলাই নু গেদা মা কমলা ন ব নাইছ নাইছ গই খাসি ইয়ফতারু
0: দ রানি থাং দে মা কমলা নং হরগা দি থানানি জরাং খা মালাই লাংরা না
1: বদের তংছি ও দিলে থাকলাই রবছে থংমান থাংকনা থাই হিনে নাং লে দাসি রং নদিং মা কারিছে আং সাগবা থিছে জিরি খগ খরং মে জিরি তংখা
0: ও ভাই কে মালাই এই থানা খাসা ইয়াং লে বিছি বুসো গজানি তংলং না নাং নাং না জানি
1: দয়া কন তম তম ক গজালাং না তং সাইকলং নি তম ব ফাইগাং সাতগন তম নু আনো পুজি থেনে থাগো
0: ও জান কুছো নঙাবো তাও হিমা ককলা ন পুইতো থাই একে ছাউনো পুইতো থাং থিনানে কমলালে আনি জান সিমিছে নিনলে হানবো থানসা জানবো থানসা নং বা ছাব বোয়া ছাব দং খা একে আং নাম দিছো আনি ইসরি কুছো
1: দ থাগো ফাইদা কোন কিসা খুলুমগ্রা না
0: দ দ জান কুছো আং জে বুইনি দেছ দং খাং নিনি কক আনি বুখা বিছিংও তাতি জং মা হাইজং ই দংানো
4: আইও আশা মিলো গি ও নানা আনো মিলো খাইছে ও বাবু বাবু ই কোন ম ও ম ম বাবু না বাবু পর থা
1: উ তো খাই তো বাবু খাই পাতা বাত তো রেছ না না কই ব্যাং খানা নিয়ে তং তো মা মুকে তা মনু গেছা জাতিনি ব্যবসা ব্যাং খানা নিয়ে সদে দেব থা তো মা বুকন খাইদা কি যাও নাই দি আনি ব্যক্তিরা বুকর যাওছে সেবা নর মাছ খাইছা
4: বাবু বানো সায়সা কোনো জায়গা থাঙ্গেবলা ভাইকে তিনি বানা খানারে ওই থাঙ্গাসা মই বাবু থাঙ্গেছি আনো তো আমি খাইছি।

0: এখন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: আমার সমত্র আমার নাম মোতায়রুল আহমেদ দিন।

0: bekah male kugunya hamil ante britang mani saya kano nukunggo doku birman kagya ngo taiwale chuglai bo kagya dasa santa bu nangsa ngo tongo ante dasano dong poti sadagoni nukunggo hai hapai laha ante doku birman no kar na baginyo sangsa ni buma ama sangatra mabo chini borong muni shuno tu joli tongza wo bongkha phul bon no kata bon no phul bon bigra no khurumpui khurumpui ne bigra khala iman khenta no bukhrum nai thangso gyan no shogru nai bo komra poti ni dukhun no goi bin borom birman kaar nani phaila ha komra poti no tai bo kaham ke chen nyanin bagai bo punmurma jagao phai sok pai kha brima masha bini shak bak sangai bo hain no gorom kahama angai bin gana o phai basa phai kha তাই বাবানু মারে খালাই যা কমলা বলং বিশিঙ্গ টংনান লগি মান যা লগি মানই মারখান হামজা খা অ দিন খে বুমার যে কতাল ভাই থাক নাইলাইতে নাইলাইতে সানজাঙি থাঙ্গা ইয়াং খেবা
1: ও মরা জুমা আর সাথাং থাকা তো সবাই বাইজাঙাই জুমা বাইজাঙাই মিস নাইতে তো তা বস বারক ওই জানি মালাম জালাই দিনি লা হজং সপাইছি ও নং না খাল তং থানি থাকি ব কোনা কুয়া হকে বা খাল থাঙ্গি তুম খাতাম খ
2: এ ও পেলো কথা নুয়াই গরে তুমি তুই তং খা ও বা তোমা সপাইছি নি নগর নার নার মানে জানি ই মোর তোমার সুন কথা কি নাই হ্যাঁ মোর তোমা
1: প্রভু কো দি মোর
2: কো দে নং কো দে
1: খাল তং থানি
2: মোর দে তো প্রফে পড়া দিরে
1: খাল থানি খাল তুমি নিছি
2: কে তাম লো
0: তাই দিন গ কমলাপতি আগিনি দিন রখাই নুনমুরুঙানি থাঙ্গা যাও ফিয়া অ দিন খে আগিনি হাই অবুমার জিং মুতাইব দই সকলিয়ে কমলাপতি ব মারে বা তামসুগলের খা মারে বা তামসুগলের খা নি মারখানো নাইটুক খা তাই নাম না সিংকা ইয়াংলে গণ চেন্দাইনানি সে বুমার জিং মুতাই বন হর খাইতন হাল থানো ন গভাগে ফাই থাইনানি লগি সানপাইকা ইয়াং বুমার জিং কংনকে খিবি মানিয়াবা থা নাজাক যাও খাতা নাজাক তো উলখা মুক্তি থানকা উলখা আসুন সিজাউই নাইবা।

응하 사가니 저도 버럭노 누쿠비리만 크리크라이 동안 무슨 자고 꼼라포티버 아무노 부집하는데 빙비리만 까리만 가는 흥이 한째서 크라이 동자다 운 그만하니 많이 한거이 탈탈치니 허르포치니 한거이 탄가 보롱고 마망 이니 러비바 타유까봐 아마 성어드라마노 부인한 딘흥이 복합이신거 무슨 만자카 앞으로께 보롱 비신거노 কোনো ফানো মানে ইমান ঠগিয়া ফানো তবে তাই নিয়া টংজাও আমার বুঝি যাখা বুয়া হামগ্রাঞ্জ ফাটে খাইয়ে হাসিং থানো কতই থালি খামই খাবাই ফুকবাই আমার নুঙ্গই ছোয়াই দুই সাজাব জগালু খাই ক্রম যাখা ইয়াং কুবু কুবু ব্যাং নি জানিব বিনে কুন্দ মেমা মামা পুঙে খাইবে কে আমার নুঙ্গ কমলাপতি খাব হামজাকা তাই কাপ কাপ খা 弄不明白。我那个单子呢？

আশুক জরা থুংনক কমলাপতি খনারাজাখা থুংনক ন সৈনাইংখা হরিদাস দেব বর্মা দনপতি সদাগরংখা ফুলিন্দ্র জমাতিয়া কমলাপতি ইংখা শান্তিবালা দেব বর্মা ইশ্রী ইংখা আন্দোলন দেব বর্মা কেরাংকথমা সাউই খনারানাইংখা নিত্যানন্দ দেব বর্মা মাঝি ইংখা মলিন দেব বর্মা তাই দাইজিক ইংখা শম্ভুলক্ষ্মী দেব বর্মা তারপর খানারাজা গানে রেজাবমুং রেজাবমুঙ্গ খরাং রেওয়ানো অরুণ দেব বর্মা।

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এরপরেই ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

খবর। ভারত ও উজবেকিস্তান খনি, আয়ুর্বেদ, পর্যটন, উচ্চশিক্ষা, ওষুধ, তথ্য প্রযুক্তি এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। উজবেকিস্তান সফর শেষ করে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পিএম স্বনিধি যোজনা দেশের লক্ষ লক্ষ মহিলাকে স্বনির্ভর করে তুলেছে। আকাশবাণীতে আজ মন কি বাত অনুষ্ঠানে তিনি স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বলেন, কোনো একটি স্থান পরিচ্ছন্ন রাখা সংকল্প সেই জায়গার পরিচিতিকেই সম্পূর্ণ বদলে দেয়। মাদকমুক্ত যুব সমাজ ও নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। নেপালে হরপাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 768। 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের চতুর্থ বিমান আজ কাঠমান্ডু পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেপালে জরুরি স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে 1,50,000 মার্কিন ডলার বরাদ্দ করেছে। মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত এবং উজবেকিস্তানের মধ্যে সম্পর্ক

0: ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের চতুর্থ বিমান আজ কাঠমান্ডু পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেপালে জরুরি স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে $150,000 বরাদ্দ করেছে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং উজবেকিস্তানের মধ্যে সম্পর্ক সুসংহত, কৌশলগত অংশীদারিত্বে উন্নত হয়েছে। উজবেকিস্তান সফরে সে দেশের রাষ্ট্রপতি শাভকাত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের শুরুতে শ্রী মোদী বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। উভয় দেশ বিরল খনিজ উত্তোলনের স্থানগুলো নিয়ে আলোচনা করতেও সম্মত হয়েছে। উভয় দেশ আজ খনি, শিল্প, আয়ুর্বেদ, পর্যটন, অর্থনৈতিক, সামগ্রিক ও কৌশলগত অংশীদারিত্ব, উচ্চশিক্ষা এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দিশা নির্দেশের জন্য বিদেশমন্ত্রী পর্যায়ে সমন্বয় পর্ষদ বা কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলার ব্যাপারে উভয় দেশ রাজি হয়েছে।
1: हम विदेश मंत्रियों के स्तर पर कोऑर्डिनेशन काउंसिल का गठन करेंगे, जो सहयोग के सभी पहलुओं को करीबी समन्वय से दिशा देगी। हम हमारे ज्वाइंट कमीशन के स्तर को सेक्रेटरी लेवल से बढ़ाते हुए मिनिस्टर लेवल पर लेकर जाएंगे। दोनों पक्ष मिलकर एक बिजनेस समिट का आयोजन करेंगे। यूरेनियम की सप्लाई के लिए दोनों पक्ष लॉन्ग टर्म व्यवस्था बनाएंगे।
0: উজবেকিস্তানের রাষ্ট্রপতি মির্জিওয়েভ বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে ভারত সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আন্তর্জাতিক স্তরে নতুন দিল্লির কণ্ঠস্বর প্রভাব আরও জোরালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
2: Your Excellency, Mr. Modi, I believe that under your leadership, India is achieving remarkable results across all sectors, maintaining high rates of economic growth and implementing major projects. India is making truly outstanding advances in digitalization, information technology, artificial intelligence, space exploration, and many other fields. New Delhi's voice and influence in global affairs have grown even stronger. As your close friends, we are, of course, very pleased to see all these achievements.
0: 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় ৫ গুণ বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। বাণিজ্য, বিনিয়োগ, পরিকাঠামো, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, খনিশিল্প, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উদ্ভাবন, কৃষি, ওষুধ শিল্প, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, UPI সহ ডিজিটাল পরিকাঠামো এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়াশুনো ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জন্য সেখানে যাওয়া তরুণদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। হিন্দি ভাষার জন্য 100টি লালবাহাদুর শাস্ত্রী স্কলারশিপ এবং তাশখান্দ বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যবিদ্যা বিভাগে একটি সংস্কৃত চেয়ার স্থাপনের ঘোষণা করা হয়েছে।
1: दोनों देशों के युवाओं, विशेषकर स्टूडेंट्स और प्रोफेशनल्स के बीच एक्सचेंज को बढ़ावा देना हमारी उच्च प्राथमिकता है। दोनों देशों के बीच टूरिज्म बढ़ाने के लिए आज प्रोग्राम ऑफ कोऑपरेशन पर सहमति बनी है। मुझे खुशी है कि उज्बेकिस्तान में हिंदी भाषा को प्रमोट करने के लिए आज हम स्कॉलरशिप की घोषणा करने जा रहे हैं।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছবেন। বিশকেকে তার দুদিনের সফরে প্রধানমন্ত্রী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সদস্য দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, PM স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর হয়ে উঠেছেন। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি বলেন, দেশজুড়ে প্রায় 35 লক্ষ মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছেন। এ প্রসঙ্গে তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ববিতা শর্মা এবং বেঙ্গালুরুর TS নিনগাম্মার কথা উল্লেখ করেন।
3: লাখো মাতা বহনো কো PM স্বনিধি যোজনা সে নই তাকত মিল রহি হ্যায়। महिला सशक्तिकरण के इस पहलू की उतनी चर्चा नहीं होती जितनी होनी चाहिए। PM स्वनिधि योजना के लाभार्थियों में करीब 46% महिलाएं हैं, यानी देश भर में लगभग 35 लाख महिलाएं इस योजना से जुड़कर अपने कारोबार को आगे बढ़ा रही हैं।
0: আজকের মন কি বাতে শ্রী মোদী স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বলেন, কোনো একটি স্থান পরিচ্ছন্ন রাখা সংকল্প সেই জায়গার পরিচিতিকেই আমূল বদলে দেয়। সম্প্রতি অমরনাথ যাত্রায় 400 মেট্রিক টনের বেশি বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা হয়েছে। উত্তরপ্রদেশের পাটোয়াইতে আকাশ এবং রোহন নামে দুই যুবক নদীঘাট সহ বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে।
3: স্বচ্ছতা কি এক বহুত বড়ি খুবই হতি হ্যায়, জব কিসি জগহ কো স্বচ্ছ রখনে কা সংকল্প वहां के लोगों का अपना संकल्प बन जाता है, तो बदलाव केवल साफ सफाई तक सीमित।

0: नहीं रहता। इससे उस जगह की पूरी पहचान ही बदल जाती है। देश के अलग अलग हिस्सों में स्वच्छता के लिए ऐसे प्रयास हमें निरंतर प्रेरणा देते हैं।
1: বর্তমানে দেশের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তি স্যাটের মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছেন।
0: আজ আমার বেটিয়ো কে স্বপ্ন কি উড়ান ধরতি সে নিকলকর অন্তরিক্ষ তক পৌঁছ রহি হ্যায় আর আপকো ইয়ে জানকর গর্ব হোগা কি ভারত এসে সপনে দেখনে ওয়ালি দুনিয়া কি হাজারো বেটিয়ো কো এক সাথ জোড় রহা হ্যায় ইস প্রয়াস কা নাম হ্যায় মিশন শক্তি সেট ইসকে মাধ্যম সে 108 দেশো কি 12,000 ছাত্রাও কো স্যাটেলাইট টেকনোলজি সিখনে আর ইনোভেশন কে ক্ষেত্র মে আগে বড়নে কা অবসর মিল রহা হ্যায়।
1: দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে বলে শ্রী মোদী জানান। মাদকমুক্ত যুব সমাজ ও নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই অভিযানে বহু মানুষ বিশেষ করে তরুণরা বিপুল সংখ্যায় সামিল হচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 3রা সেপ্টেম্বর কিংবদন্তী মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। উৎসবের মরশুমে আরও একবার দেশে তৈরি পণ্য ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভোকাল ফর লোকালের দৃষ্টিভঙ্গি স্থানীয় পণ্যের বাজারকে প্রসারিত করে। আজকে স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। নেপালে হরপাপানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 768, 2,500-এর বেশি মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ কবলিত জেলাগুলি থেকে 227 জন বিদেশি সহ 8,186 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে আকস্মিক বন্যার বিপর্যয়ের পর এ পর্যন্ত 149 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সমাজ মাধ্যমে বার্তায় জয়সওয়াল জানান, আগে যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না এমন প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। নেপাল সীমান্তের কাছে তিব্বতে হরপাপানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। চীনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বেশ কয়েকজন ভারতীয় সহ 546 জন এখনও নিখোঁজ। এদিকে বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একই সঙ্গে উদ্ধার কাজে সহায়তার জন্য কারিগরি দল, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় সরঞ্জামও পাঠানো হয়েছে। বিদেশ মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমানটি আজই ভারত থেকে নেপাল পৌঁছেছে। হরপাপানে বিধ্বস্ত নেপালের স্বাস্থ্য পরিষেবায় জরুরি সহায়তার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তাদের দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক তহবিল থেকে 1,50,000 মার্কিন ডলার বরাদ্দ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর নীলেশ বুদ্ধা জানিয়েছেন, এই জরুরি তহবিল তাৎক্ষণিক কার্যক্রমের অগ্রাধিকারমূলক বিষয়গুলিতে সহায়তা করবে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ভারত ও উজবেকিস্তান খনি, আয়ুর্বেদ, পর্যটন, উচ্চশিক্ষা, ওষুধ, তথ্য প্রযুক্তি এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম স্বনিধি যোজনা দেশের লক্ষ লক্ষ মহিলাকে স্বনির্ভর করে তুলেছে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককটমা পরিবার সমীর দেববর্মা তিনি ককটমা বুবাক রংখা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী সাকা হাক্তর গনাঙ্গই ফেক মুক্রই শিকলা ফর বিকশিত ভারত সামুং বতং কাহাম খেন বসকাঙ্গই তঙ মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী তিনি উজবেকিস্তান নি যতনি কচুক বসং সকার অর্ডার অব অলি দারাজালি দোস্তলিক রিউই বরম ব্যাপারকা মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক শাহ সাকা সামুং মান ঠগ্রেনানি ব্রিরগনি ফান বাংরিথানি মকলকাই বাইথাং চৌজাকে কাহাম কুক ত্রিপুরা সামনা বাকি হাফাং সামু টাঙ্গি দো দাবো ককটমা শুক্রবৈ মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী সাকা হাক্তর গনাঙ্গই ফেক মুক্রি শিকলা ফর বিকশিত ভারত সামুং বতং কাহাম কেন বসকাঙ্গি দো

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশজুড়ে নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযান দ্রুত এগিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন কর্মসংস্থান সৃষ্টি ও মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। তাস্কন্দে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যভিত্তিক সিনিয়র প্লেট ক্রিকেটে ধর্মনগর কমলপুরকে পরাজিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশজুড়ে নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযান দ্রুত এগিয়ে চলেছে। আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, মাদকমুক্ত যুব সমাজ ও মাদকমুক্ত ভারতের লক্ষ্যে পরিচালিত এই অভিযানটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, কারণ বহু মানুষ বিশেষ করে যুব সমাজ বিপুল সংখ্যায় এতে যোগ দিচ্ছেন। ভারতের যুব সমাজের স্বাস্থ্য, সুখ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য এটি একটি সম্মিলিত সংকল্প। শ্রী মোদী জনগণকে মাদকমুক্ত ভারতের জন্য একটি শক্তিশালী স্লোগান তৈরি করতে এবং তরুণ সঙ্গীত শিল্পীদের মাদকমুক্ত জীবনের বার্তা নিয়ে গান রচনা করার আহ্বান জানান।
1: আমারে দেশ মে বেহতরিন কন্টেন্ট ক্রিয়েটরস কি কমি নেই হ্যায়। মেরা আগ্রহ হ্যায় কি ভে অলগ অলগ ভাষাও মে এসা কন্টেন্ট বানায়ে জিসসে ইস দিশা মে সমাজ কো মদদ মিলে। আপ আপনে প্রয়াসো কো হ্যাশট্যাগ কে সাথ সোশ্যাল মিডিয়া পর ভি জরুর শেয়ার করে। কই বার ক্রিয়েটিভ এফর্ট फॉर्मल कैंपेन से ज्यादा असरदार होते हैं। आइए भारत के युवा को नशे से दूर रखने, नशे से मुक्त रखने इस पवित्र कार्य में हम सब अपनी भूमिका निभाएं।
0: প্রধানমন্ত্রী বলেছেন পিএম স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ নারী নতুন শক্তি ফিরে পাচ্ছেন। এই যোজনার সুবিধাভোগীদের মধ্যে প্রায় 46% নারী। দেশজুড়ে প্রায় 35 লক্ষ নারী এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা প্রসারিত করছেন।
1: লাখো মাতাও বহনকো পিএম স্বনিধি যোজনা সে নই তাকত মিল রহি। মহিলা সশক্তিকরণ কে ইস পহলু কি উতনি চর্চা নই হোতি জিতনি হোনি চাহিয়ে। पीएम स्वनिधि योजना के लाभार्थियों में करीब 46% महिलाएं हैं, यानी देश भर में लगभग 35 लाख महिलाएं इस योजना से जुड़कर अपने कारोबार को आगे बढ़ा रही हैं।
0: আগামী দিনগুলিতে ভারত জন্মাষ্টমী ও বিশ্বকর্মা পূজার মতো আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব উদযাপন করতে চলেছে। কয়েক মাসের মধ্যেই দীপাবলিও আসছে এবং তার প্রস্তুতিও ইতিমধ্যেই ধীরে ধীরে শুরু হয়ে গেছে। এই উৎসবের মরশুমে প্রধানমন্ত্রী জনগণকে ভোকাল ফর লোকালের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভারতে তৈরি পণ্যে গর্ববোধ করার মাধ্যমেই ভারতের আত্মনির্ভরশীলতার পথ প্রশস্ত হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন কর্মসংস্থান সৃষ্টি ও মহিলা ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে স্বনির্ভর এবং উন্নত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। আজ আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে অফার লেটার বিতরণ ও মহিলাদের সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অগ্নি নির্বাপক দপ্তরের ড্রাইভার পদে 16 জনের হাতে নিয়োগপত্র এবং 180 জন মহিলা সুবিধাভোগীর হাতে সেলাই মেশিনও তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান থেকে ভার্চুয়াল মাধ্যমে সাবরুমের মনুবনকুল নবনির্মিত 52তম ফায়ার স্টেশনেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সচিব কিরণ গিত্তে প্রমুখ। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডব্য আজ দিল্লিতে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের 88তম সংস্করণে অংশ নেন। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ব্রিক্সের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সাইকেল চালানোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি শরীরচর্চার একটি অন্যতম মাধ্যম, দূষণমুক্ত পরিবেশ বজায় রাখা এবং যানজট সমস্যার একটি কার্যকরী সমাধান। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির সূচনা করে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় যুবকদের সুস্থ ও সবল থাকতে প্রতিদিন অন্তত 1 ঘন্টা খেলাধুলা ও শরীরচর্চা করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ তাস্কন্দের রাষ্ট্রপতি শাফকাত মির্জিয়েভ উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার অর্ডার অফ ওলি দারাজালি দুস্তলিক দিয়ে ভূষিত করেছেন। প্রধানমন্ত্রী মোদী এই পুরস্কারটি ভারত ও উজবেকিস্তান

পাকিস্তানের মধ্যেকার অটুট সম্পর্কের প্রতি উৎসর্গ করেছেন। এদিকে আজ দুদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়। উভয় দেশ 2030 সালের মধ্যে $5 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণে সম্মত হয়েছে, যা বর্তমান বাণিজ্যের 5 গুণ। জাতীয় আইনসেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ সিপাহীজলা জেলার নলছড়ে অনুষ্ঠিত হয়েছে আইনি পরিষেবা শিবির। নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মামলার ধরন এবং আইনসেবা কর্তৃপক্ষের মাধ্যমে আইনি সুযোগ সুবিধা পাওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন জেলা ও দায়রা বিচারপতি সঞ্জয় ভট্টাচার্য। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে সম্বর্ধনা জানিয়েছে প্রদেশ বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় সহ মন্ত্রিসভার সদস্যরা। এর আগে আগরতলা এমবিপি বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানান দলীয় কর্মকর্তারা। রাজ্যভিত্তিক সিনিয়র প্লেট ক্রিকেটে ধর্মনগর কমলপুরকে 131 রানে পরাজিত করেছে। আজ টিআইটি মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে ধর্মনগর প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে 213 রান তোলে। জবাবে কমলপুর 74 রান তুলতে সক্ষম হয়। দলীপ ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে আজ পূর্বাঞ্চলের বিরুদ্ধে সেন্ট্রাল জোন প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 266 রান তোলে। পূর্বাঞ্চলের হয়ে ত্রিপুরার পেসার অভিজিৎ সরকার 38 রান দিয়ে 3টি উইকেট পেয়েছেন। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় উত্তর জেলা, ধলাই, গোমতী, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা, এখনকার অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা FM পর্যন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর সহ ত্রিপুরার সমস্ত রিলে কেন্দ্র থেকে। এখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা এবং ককবরক রূপান্তর শুনবেন।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। মন কি বাতের এই নতুন পর্বে আজ আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে এটি এমন একটি মঞ্চ যেখানে আমরা নতুন প্রচেষ্টাগুলোকে সামনে নিয়ে আসি, দেশবাসীর উদ্ভাবনী ভাবনা নিয়ে আলোচনা করি। এগুলোর মধ্যে এমন কত ভাবনা রয়েছে যাদের পেছনে মানুষ অক্লান্ত শক্তি ব্যয় করেছেন। বন্ধুরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছিলেন, আষাঢ়ী একাদশীর পবিত্র লগ্নে এটা বলতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে,

যে ইতিহাসকে আকর্ষণীয় করে তোলার নিজস্ব প্রয়াসের শুভারম্ভ করছি। তিনি আরও জানান, এই ভাবনাটি খুবই সরল। এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটি বছর বেছে নিন আপনি। এখানে আপনারা সহজেই জেনে যাবেন যে সেই সময় ভারতের কোন অংশে কার শাসন ছিল। আমার কাছেও বেশ আকর্ষণীয় মনে হয়েছে এটা। আমি ভাবলাম যে এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাক। আমি জানতে পারলাম যে এই কাজটি মুম্বাইতে থাকা শ্রীমান কৃষ্ণা শেষাদ্রিজি করেছেন। মজার বিষয় হল, কৃষ্ণাজি ওয়েবসাইটের নামও খুব সহজ রেখেছেন, www.bharatraja.com। তিনি যে উদ্যোগ নিয়েছেন তার তথ্য আপনাদের কাছেও পৌঁছানো উচিত। তাই আমি ভাবলাম যে সরাসরি শ্রী কৃষ্ণাজির সঙ্গেই কথা বলে নিই। বন্ধুরা, কৃষ্ণাজি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, প্রধানমন্ত্রী। কৃষ্ণাজি নমস্কার। কৃষ্ণা শেষাদ্রি নমস্কার স্যার। নমস্কার প্রধানমন্ত্রী। ভাই, আমি জানতে পেরেছি যে আপনি না প্রযুক্তি দুনিয়ার মানুষ, না আপনি ইতিহাসের শিক্ষক, তবু আপনি প্রযুক্তি ব্যবহার করে ইতিহাসের সাইট বানিয়ে ফেলেছেন। তাই আমি খুব কৌতূহলী, এসব হলো কিভাবে? কৃষ্ণা শেষাদ্রি, ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে কথা বলা আমার খুব বড় সৌভাগ্যের ব্যাপার। তাই স্যার, আমার সম্পর্কে যদি আমি একটু বলি, তাহলে স্যার আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, তারপর আমি MBA করি, তারপর আমি মার্কেটিং ক্ষেত্রে চলে গেলাম। কিন্তু এসব যখন করছি, আমি তখনও ছোটবেলায় পড়া ইতিহাসে খুব আগ্রহ ছিল আমার। তাই আমি সবসময় ইতিহাস নিয়ে কিছু করতে চেয়েছি, কিভাবে এটাকে আকর্ষণীয় করা যায়। এবং এও মনে হতো যে আমরা যেভাবে ইতিহাস শেখাই, তাতে আমরা অনেক উন্নতি করতে পারি, তাতে আমরা অনেক পরিবর্তন আনতে পারি, ইতিহাসকে গল্পের মতো করে পৌঁছে দিতে পারি মানুষের কাছে। প্রধানমন্ত্রী, কৃষ্ণাজি ভারতীয় ইতিহাসের এমন কোন দিক আছে যার সম্পর্কে আপনার মনে হয়েছে যে সেই ব্যাপারে আরও বেশি বেশি করে মানুষের জানা উচিত? কৃষ্ণা শেষাদ্রি, স্যার ভারতীয় ইতিহাস যেভাবে আমাদের স্কুল বা কলেজে শেখানো হয়, যেমনটা দেখেন আপনি, তা কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটি রাজ্যের দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে শেখানো হয়, এবং সেই সাম্রাজ্যগুলোকে অসম গুরুত্ব দেওয়া হয়। এর ফলে বাকি অনেকগুলো সাম্রাজ্য যা আমাদের ছিল, সেই সব মহান সাম্রাজ্য, যেমন চোল পল্লব ছিল, কার্কট বংশ কাশ্মীরে ছিল, অহমরা ছিল, যারা অন্তত 600 বছর অসমে নিজেদের সংস্কৃতি, নিজেদের মূল্যবোধকে বজায় রেখেছিল, এগুলো সম্পর্কে আমরা জানি না। তাই আমি ভাবলাম এমন কোনো সাইট বানানো যাক যা এই সব মহান সাম্রাজ্যকেও পরিচয় করিয়ে দেবে মানুষের সঙ্গে। প্রধানমন্ত্রী, কৃষ্ণাজি আপনি এত পরিশ্রম করছেন, আমি আপনাকে এমনই একটা কাল্পনিক প্রশ্ন করছি। যদি আপনি ভারতীয় ইতিহাসের যে কোনো 3 জন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান, তাহলে আপনি কাদের সঙ্গে কথা বলতে চাইবেন এবং কেন? কৃষ্ণা শেষাদ্রি, হ্যাঁ স্যার, প্রথমে আমি কথা বলবো রাজা রাজা চোল বা রাজেন্দ্র চোলের সঙ্গে। তিনি চোল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে একজন ছিলেন। আমি তার থেকে এটা জানতে চাইব যে তাদের এই ভিশন বা দৃষ্টিভঙ্গি কিভাবে এলো। যেমন তারা বৃহদীশ্বর মন্দির বা গঙ্গাইকুণ্ডা চোলাপুরম, এরকম বড় বড় মন্দির, শিবজির মন্দির নির্মাণ করেছিলেন, সেগুলো এক্সিকিউট করার ভিশন কিভাবে এলো, প্ল্যানিং কিভাবে করলেন, তাদের এই ভাবনাটা কিভাবে এলো যে আমরা এমন কিছু একটা তৈরি করব যা আগামী 1000 বা 2000 বছর ধরে অন্যদের প্রেরণা যোগাবে, সেটা তাদের থেকে আমার জানার ইচ্ছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলবো, তিনি আমার মত অনুযায়ী ভারতের ইতিহাসে একজন অত্যন্ত আন্ডার রেটেড পার্সোনালিটি, স্যার তার নাম হিমু। আমরা তার সম্পর্কে ভারতীয় ইতিহাসে খুব বেশি হলে 2-3 লাইন পড়ি। আমরা এটা জানি না যে হিমু একজন কমন ম্যান, সাধারণ মানুষ ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন, সেখান থেকে উনি একটা সাম্রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সাম্রাজ্যের স্থপতি নন, একজন সমর চিন্তাবিদও ছিলেন, যিনি মিলিটারি জিনিয়াস ছিলেন, নিজের জীবনে 23টি যুদ্ধ লড়েছিলেন, যার মধ্যে 22টিতে জয়লাভ করেন। তার থট প্রসেস কেমন ছিল, তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে এত বড় সম্রাট হয়েছিলেন, এই যে তার যাত্রা, সেটা জানতে আমি অত্যন্ত আগ্রহী স্যার। আর তৃতীয় যিনি, তিনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব, তিনি একজন নারী, ত্রিভুবন মহাদেবী। ওড়িশাতে এক সাম্রাজ্য ছিল যার নাম ছিল ভৌমাকাড়া রাজবংশ, এর কাহিনী অত্যন্ত আগ্রহ উদ্দীপক।

850 খ্রিস্টাব্দের আশেপাশে ওদের রাজ্যের উপর প্রতিবেশী পাল রাজ্য আচমকা আক্রমণ করে, আর তাতে ওর স্বামী যিনি এই রাজ্যের রাজা ছিলেন তিনি শহীদ হন। ফলে তার রাজ্য অনেক ছোট হয়ে যায় এবং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করেন। তখন ত্রিভুবন মহাদেবী নামের মহিলা রাজ্য সামলান এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম স্বাধীন শাসকদের অন্যতম হয়ে ওঠেন। তিনি রাজ্যকে শুধু স্থিতিশীল করেননি, তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে পরবর্তী 100 বছর পর্যন্ত কলিঙ্গ অঞ্চলে তারা সাম্রাজ্য চালিয়ে যান। এই তিনজন ইন্টারেস্টিং ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার। প্রধানমন্ত্রী কৃষ্ণাজি, মনে হচ্ছে আপনি যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছেন, আপনি পুরোপুরি ইতিহাসে ডুবে গেছেন। দেখুন, আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনার সাইট দেখেছি, আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনার সাইটে এমন একটা ট্যাব আছে যেখানে মানুষ কারেকশন এবং সাজেশন দিতে পারেন। এভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্বাগত জানানো, এটা খুব বড় একটা বিষয়। আপনি কি মানুষের কাছ থেকে পরামর্শ পেতে শুরু করেছেন, আর সেগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করছেন? কৃষ্ণা শেষাদ্রি, হ্যাঁ স্যার, মানুষের থেকে অনেক পরামর্শ আসে। পরামর্শগুলো দু ধরনের। একরকম পরামর্শ হয় যাতে তারা কারেকশন সাজেস্ট করেন, অমুক প্রদেশ অমুক সময় অমুক দেশে অমুক রাজা ছিলেন, কিংবা অমুক সময় অমুক যুদ্ধ হয়েছিল, এরকম কিছু সাজেশন আসে। দ্বিতীয় প্রকারের সাজেশন আসে যে আপনি এই ওয়েবসাইটে এই ফিচার দিতে পারেন বা ওই ধরনের ফিচার দিতে পারেন। আমি দু প্রকারের সাজেশনই গ্রহণ করি। যেমন একটা সাজেশন এলো যে এই রাজ্যে এই রাজা অমুক সময়ে রাজ্য শাসন করেছেন, তখন আমি ওই সাজেশন নিই, আমাদের যে সোর্স আছে সেগুলোর সঙ্গে যাচাই করি। যেমন আমাকে একজন সাজেশন দিয়েছিলেন যে আপনি ভারতকে তো দেখিয়েছেন কিন্তু রাজ্যস্তরেও দেখতে পারেন, তাহলে আরও ভালো হবে। আমি সেই ফিচার ইমপ্লিমেন্ট করেছি। তারপর আরেকটা ফিচার এসেছিল যাতে আমরা একটা ট্রাম্প কার্ডের মতো বানিয়েছিলাম সব এম্পায়ারের ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে, যাতে সেগুলো শিশুদের কাছে পৌঁছতে পারে। কেউ একজন সাজেশন দিয়েছিল যে এগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসুন যাতে আমরা সবাই ডাউনলোড করে শেয়ার করতে পারি। আমি সেই ফিচারও ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এটা মাথায় রাখা জরুরি যে আমরা ভুল করতে পারি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নই। আর যেটা মাথায় রেখেই আমি কারেকশানের ট্যাব রেখেছিলাম, কারণ এটা আমাদের সবার সাইট, আর ভবিষ্যতের সমস্ত কন্ট্রিবিউশন মাথায় রেখে আমরা এমন একটা সাইট বানাবো যা আগামী কিছু বছরের মধ্যে ইতিহাসকে এক মনোগ্রাহী আগ্রহদীপক বিষয় করে তুলবে। প্রধানমন্ত্রী কৃষ্ণাজি, আপনি সত্যি অত্যন্ত বড় একটা কাজ করেছেন। আচ্ছা, ইতিহাস ছাড়া আপনার নিশ্চয়ই আরও বেশ কিছু শখ রয়েছে, আর অনেক কিছু কাজ আপনি করেছেন নিশ্চয়ই। কৃষ্ণা শেষাদ্রি, হ্যাঁ না স্যার, আমি একটু বোরিং টাইপের মানুষ স্যার। প্রধানমন্ত্রী, কৃষ্ণা শেষাদ্রি, আপনি টেকনোলজি নিয়ে খুবই আগ্রহী এবং ইতিহাসের বিষয়ে উৎসাহ রয়েছে। এখন যখন টেকনোলজি এবং ইতিহাস মিলেমিশে গেছে, এখন এর মধ্যেই ডুবে থাকি সারাদিন। প্রধানমন্ত্রী, চলুন কৃষ্ণাজি, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি একটা খুবই সুন্দর সূচনা করেছেন এবং আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। তাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, কৃষ্ণাজির এই প্রচেষ্টা শুধু ইতিহাসের শিক্ষার্থীদের জন্যই নয়, এতে আমরা সকলেই নিজেদের অতীতকে চমৎকারভাবে জানার সুযোগ পাব। আপনাদের কাছেও যদি এই ধরনের প্রচেষ্টার বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, নেশামুক্ত যুবা বিকশিত ভারতের জন্য এ অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট, নেশামুক্ত যুব সমাজ বা ড্রাগ ফ্রি ইন্ডিয়া। অনেক মানুষ বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতীয় যুব সমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সামগ্রিক সংকল্প। বন্ধুরা, নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না, এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশামুক্ত ভারতের জন্য আপনারা কোনো পাওয়ারফুল স্লোগান তৈরি করতে পারেন, আমাদের ইয়াং মিউজিশিয়ানরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা

তা থাকবে ছাত্রছাত্রীরা এবং থিয়েটারের দলের লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোনো ছোট নাটিকা লিখতে পারেন, যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথা বলা থাকবে। আমাদের দেশে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কন্টেন্ট তৈরি করেন তাহলে সমাজ এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। কখনো কখনো ক্রিয়েটিভ এফোর্ট ফর্মাল ক্যাম্পেনের থেকে বেশি কার্যকরী হয়। আসুন, ভারতের যুবশক্তিকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশামুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি। আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশামুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, আগস্ট মাসে আমরা চারদিকে দেশভক্তির নানা রং দেখতে পাই। এ সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরও প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরও বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডের মতো দিন প্রত্যেক দেশবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরও মজবুত করে। বন্দে মাতরম দর্শী বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরও বিশেষ হয়ে উঠেছে। এবার 8 কোটিরও বেশি তিরঙ্গা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে। তিরঙ্গা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষে সীমাবদ্ধ থাকেনি। এই বছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের তিরঙ্গা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্যগ্রহণের সঙ্গে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকা সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্টে পতাকা উত্তোলন করা হয়। আপনারা কল্পনা করুন এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমনভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকল সেরকমভাবেই ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকল। এরকম প্রচেষ্টাই সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর হয়। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন। আমার প্রিয় দেশবাসী, আমাদের শহর এবং মফস্বলের রাস্তায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল, কেউ চায়ের দোকান দেন, আবার কেউ ফুল, প্রদীপ এবং পূজার সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লাখ লাখ মা বোনেরা পিএম স্বনিধি যোজনা থেকে নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয় না। পিএম স্বনিধি যোজনার লাভার্থীর মধ্যে প্রায় 46% মহিলা, অর্থাৎ সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, গাজিয়াবাদের ববিতা শর্মাজি হলেন এর এক উত্তম উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর একটি ছোট্ট স্টল চালাতেন। ফুল, প্রদীপ, ধূপকাঠি, নারকেলের মতো সামগ্রী বিক্রি করে তিনি নিজের সংসারে সাহায্য করতেন। অনেক পরিশ্রম করতেন কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির অভাব ছিল। পিএম স্বনিধি থেকে তিনি আর্থিক সাহায্য পেলেন। তিনি নিজের স্টলে সামগ্রী বাড়ালেন, ব্যবসা বিস্তার করলেন, গ্রাহক বাড়ল, উপার্জন বাড়ল, আর ধীরে ধীরে রাস্তার ধারের ছোট্ট স্টলটি একটি দোকানে পরিণত হল। বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গামাম্মা জির উদাহরণ খুব প্রেরণাদায়ক। আবার বলি, বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গাম্বার জির উদাহরণও খুব প্রেরণাদায়ক। নিঙ্গাম্মাজি আর ওনার স্বামী মিলে একটি ইডলি, দোসা আর সাম্বার বিক্রি করার কাজ শুরু করেন। দোকান শুরু করল কিন্তু একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুঁজির প্রয়োজন ছিল। নিঙ্গাম্মাজি ও প্রিয়েম স্বনিধি থেকে সাহায্য পেলেন। তারা নিজের কার্ড আরও উন্নত করলেন, থোকে জিনিসপত্র কিনতে শুরু করলেন আর মেনুতেও কিছু নতুন জিনিস যোগ করলেন। গ্রাহক বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল এবং পরিবারের আর্থিক পরিস্থিতিও উন্নত হল। আজ তারা নিজেদের 3 সন্তানকে আরও ভালো শিক্ষা প্রদানে সক্ষম হয়েছেন। বন্ধুরা, মহিলাদের ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতের অগ্রগতি হয়, বাচ্চাদের শিক্ষার উন্নতি হয়, ঘরের প্রয়োজন পূরণ হয় আর নারীদের ভেতর আত্মবিশ্বাস আরও মজবুত হয়। এটাই তো হলো নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। আমি ফুটপাথের ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত বোনেদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই।

আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতার একটি অনেক বড় গুণ আছে। যখন কোনো জায়গাকে পরিষ্কার রাখা সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়। দেশের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার এই প্রয়াস আমাদের নিরন্তর প্রেরণা দেয়। উত্তরপ্রদেশের রামপুরে পাটুয়াই নামে একটি গ্রাম আছে। ওখানে আকাশ এবং রোহন নামের দুই বন্ধু দেখলেন যে তাদের চারপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। ব্যাস তারপর আর কি, আকাশ এবং গ্রহণ আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আস্তে আস্তে অন্য যুবরাও তাদের সাথে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয় যার নাম হয় ক্লিন আপ পাটুয়াই। এই যুবরা আজ পর্যন্ত 4টি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন, 1 টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এনারা বেশ কয়েকটি পুকুর এবং সার্বজনীন স্থান পরিষ্কার করেছেন। বন্ধুরা, এবার শ্রী অমরনাথজির যাত্রাতে স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী দিবারাত্র সেবা প্রদান করে চলেছেন। এবছর যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ প্রসেস করা হয়েছে। আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে, স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরা অংশীদার হন। 16,000-এরও বেশি যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছেন। 10,000-এরও বেশি যাত্রীদের রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেটও দেওয়া হয়। এখানে একটি অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে, যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকে বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে স্বচ্ছ জ্যোতি প্রজ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বরফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও সেবা ও আস্থার রূপ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গ্রাম হোক বা শহর, আমাদের নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সেই স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো আমাদের এক ক্ষুদ্র শখ জীবনের বড় কোনো সম্ভাবনার রাস্তা খুলে দেয়। নাগাল্যান্ডের ফেক জেলার বিশালি পুরোজির পথ চলাও সেরকম। বেসালুজি কৃষক পরিবারে বড় হয়েছেন। ছোটবেলায় তিনি তার মা বাবাকে চাষ করতে দেখেছিলেন এবং তার নিজেরও ফুলের প্রতি খুব টান ছিল। 2021 সালে তিনি শখ থেকে ছোট্ট স্তরে ফুল উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে এর মধ্যে এক সম্ভাবনা দেখা দিতে থাকে। তিনি লক্ষ্য করেন, বিয়ে বাড়ি হোক বা অন্য উৎসব, ফুলের চাহিদা সবসময় থাকে। বেসালুজি নিজের এই শখকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই সফরে তিনি স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ফুলের বৈজ্ঞানিক চাষের ট্রেনিং নেন এবং তারপর তিনি কেবলমাত্র 1/4 একর জমিতে গ্লেডিলিয়াসের কয়েক হাজার চারা রোপণ করেন। প্রথম প্রচেষ্টাতেই 5,000-এরও বেশি ফুল ফোটে। বন্ধুরা, এই সাফল্য বেসালজির জন্য এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। তিনি ফুলের চাষকে আরও এগিয়ে নিয়ে যান। যে ফুল কখনো স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল, আজ তা নাগাল্যান্ডের সীমানা অতিক্রম করে দিল্লি মুম্বাইয়ের মতো শহরে পৌঁছে যাচ্ছে। বেসালু পুরোজির এই যাত্রা আমাদের বলে যে শখ যখন পরিশ্রম আর সঠিক পথ প্রদর্শনের সাথে যুক্ত হয়, তখন তা নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছেন যারা একটি ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করেন আর দেখতে দেখতে তাদের প্রয়াস অনেক লোকেদের জীবনে পরিবর্তনের রাস্তা তৈরি করে দেয়। ওড়িশার দেবরীগড়ে একটি গ্রাম আছে ধোরকুসুম। কয়েক বছর আগে পর্যন্ত এই গ্রামের মৈথিলি ভুয়েজি প্রায় প্রতিদিন জঙ্গলে যেতেন, কখনো জ্বালানির কাঠ আনতে, কখনো মহুয়া বা কেন্দুপাতা তুলতে, তো কখনো বাঁশের কোপলা এবং অন্যান্য বনজ সামগ্রী আনতে। তার এবং ওখানকার অনেক পরিবারের বহু চাহিদা এই জঙ্গল থেকেই মিটত। কিন্তু তারপর মৈথিলিজি দেবরীগড় ইকোট্যুরিজমের সঙ্গে যুক্ত হন। এখান থেকে জঙ্গলের সাথে ওনার সম্পর্ক এক নতুন মোড় নেয়। এখন জঙ্গলের রক্ষণাবেক্ষণও তার জীবিকার মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, মৈথিলিজির জীবনে আসা এই পরিবর্তন অন্য মহিলাদেরও প্রেরণা দিয়েছে। আজ 60-এরও বেশি মহিলা জঙ্গল সংরক্ষণের কাজে যুক্ত হয়েছেন। কেউ বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কেউ তৃণভূমির বিকাশের সঙ্গে যুক্ত হয়েছেন, আবার কিছু মহিলা ইকোট্যুরিজম অ্যাক্টিভিটিতে যোগদান করেছেন। বন্ধুরা, মৈথিলিজি ও দেবীগড়ের এই বোনেরা দেখিয়েছেন যে প্রকৃতিকে রক্ষা করা যায় আর জীবনের সমৃদ্ধি আনা যায়। এই সমস্ত বোনেদের প্রচেষ্টা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। বন্ধুরা, আজ আমাদের

বিজ্ঞানীদের স্বপ্নের উড়ান পৃথিবী ছড়িয়ে মহাকাশে পৌঁছচ্ছে, এবং আপনারা জেনে গর্বিত হবেন যে ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের হাজার হাজার মেয়েকে এক সুতোয় বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি সাট। এর মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 23 আগস্ট জাতীয় মহাকাশ দিবস, ন্যাশনাল স্পেস ডে, এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয় মিশন শক্তি সেট এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও ভারত থেকে আসা প্রায় 100 জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল। এই গোটা উদ্যোগের লক্ষ্যটি অত্যন্ত বিশেষ। বন্ধুরা, সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনী জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল অ্যাভোকাডো ফলের খুব রমরমা। আগে এই ফলটি হয়তো খুব কম মানুষই চিনতেন, এর চাহিদাও ছিল কম এবং কদরও ছিল কম, কিন্তু আজ ডাইনিং টেবিলে একে প্রায়শই দেখা যাচ্ছে। আজ এটি স্বাস্থ্য সচেতন মানুষ ও প্রিমিয়াম মার্কেটের বিশেষ পছন্দের ফল হয়ে উঠছে। আমাদের কৃষক ভাই বোনেদের জন্য এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের কাডাপার বারেদ রাজ্যের কথাই ধরা যাক, তিনি বহু বছর ধরে নিজের জমিতে টমেটো এবং কলার চাষ করছিলেন। একদিন তিনি বন্ধুদের খামারে অ্যাভোকাডোর ফলন দেখতে পান এবং তিনি ইউটিউব থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পর্যন্ত তিনি প্রায় 4 টন অ্যাভোকাডো উৎপাদন করে ফেলেছেন। আজ তিনি স্থানীয় দোকানগুলিতে সরাসরি এটি সরবরাহ করছেন। নতুন ধরনের ফসল, বৈজ্ঞানিক পরামর্শ এবং সরাসরি বিপণনের মাধ্যমে তার ছোট্ট খামারের আয় সম্পূর্ণ বদলে গেছে। তামিলনাড়ুর কোডাইকানালে কৃষক চন্দ্রশেখরনজি আধা হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন। তিনি এর খুব ভালো দাম পাচ্ছেন এবং তার উপার্জনও বেশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকের চিকমাগলুর বেশ কিছু কৃষক ভাই বন্ত কফি বাগানের মাঝেই অ্যাভোকাডো গাছ লাগিয়েছেন। এর ফলে কফি ও গোলমরিচের পাশাপাশি তারা বাড়তি উপার্জন করতে পারছেন। বন্ধুরা, আমরা শহরের রেস্তোরাঁগুলোতে প্রায়ই অ্যাভোকাডো টোস্টের কথা শুনি, কিন্তু এই অ্যাভোকাডোর মাধ্যমে আমাদের উদ্ভাবনী কৃষকরা আয়ের এক নতুন পথ খুঁজে পাচ্ছেন। অর্থাৎ নিজের দেশের অ্যাভোকাডো দিয়ে আপনার টোস্টের স্বাদও বাড়ল, আবার কৃষকদের আয়ও বেড়ে গেল। আমার প্রিয় দেশবাসী, কিছুদিনের মধ্যেই 3রা সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করব। বন্ধুরা, উত্তম কুমার একজন ভার্সেটাইল অ্যাক্টর ছিলেন। তিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ফিল্ম লাভাররা মানেন যে শ্রী সত্যজিৎ রায় ফিল্ম নায়ক দ্য হিরো পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তার মধ্যে ডিগনিটির সাথে অসাধারণ ইমোশনাল ডেপথ ছিল। চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলান্থ্রফির জন্য পরিচিত ছিলেন। তার জীবন থেকে কখনো হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তার শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন। এরই ফলস্বরূপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন। বন্ধুরা, মনে আছে যখন আমি কলকাতা রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তার একটি ছবি উপহার দিয়েছিলেন। আমি আবার মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে বিরাজ করবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উৎসবগুলি পরম্পরার সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগও দেয়। আসন্ন দিনগুলিতে আমরা আরও কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ উৎসব পালন করতে চলেছি। 4ঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ, সেপ্টেম্বরেই আবার বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময় আমাদের আশেপাশের কারিগরদের, শিল্প কারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলি আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরশুমে আমি আরও একবার আপনাদের ভোকাল ফর লোকালের অনুরোধ করছি। ভোকাল ফর লোকালের অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়, এর ভীষণ খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি, সেটিকে একবার অবশ্যই দেখে নিন যে তা ভারতে তৈরি হয়েছে কিনা। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত

0: বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে বড় ভূমিকা আছে। আমার অনুরোধ, আপনি নিজেও ভোকাল ফর লোকালকে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রাণিত করুন। বন্ধুরা, আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনছেন। আপনি তাদের সম্বন্ধে মন কি বাতে অবশ্যই লিখুন। আপনার পাঠানো অভিজ্ঞতা দেশের কোনো একটি জায়গায় কারোর জন্য নতুন প্রেরণা হয়ে উঠতে পারে। আমি আপনাদের পরামর্শ অভিজ্ঞতার প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
1: আনি খাপাং হা নি লুকরক খুলুমকা মন কি বাত নি অকতাল এপুসিদ নরক যতন আং হাইন হাই লামসগো নরক যতন সাইমানো অব অবহাই কাইসা দাংসা জেও চিংকতাল সাকঠামুং রকন বুসকাঙ্গ তুবু হানি লুকরকনি ইনোভেটিভ আইডিয়া নতই কক সালায়ু অবরকনি বিসঙ্গ বুসক আইডিয়া রক অবহাইতং জে নি উকলুগ লুকরক লাংমানি খাতুংমা ফান ফনাঙ্গই রুও কিচিং সং জরা কিসা সেকাং সোশ্যাল মিডিয়া ও খরকসা শিকা আষার একাদশী টেনি জরাও আং অবনো খনার নানি বেলাইন খাতুংকা লাইবুমাও খনাতক রানী আনি সাকঠার মুংনি চ্যাংমুং কাহাম চ্যাংকা ব অবনী সেকাং সাকা অ আইডিয়া বেলাইন কলাই নং অ ওয়েবসাইটো হাবদি তাই জেসা কাইসা বিসঙ্গ সাইডি আর নং কলাই খেন সাইমানাই অ জরা ভারতনি ব বখাগ সাব হাফাং তৈ দুলৈতং আংব অবনো বেলাইন হামজাকা আংওয়ানসুকা অবনতৈ তাইব কাহামকে সিনানি নাঙ্গ আং সাইমানকা অ সামুং মুম্বাইনি মসাং কৃষ্ণ সশদ্রী খ্লাইতঙ্গ মসামানি ককে অবশ্যই কৃষ্ণাজি ও ওয়েবসাইটনি মুংব বেলাই কলাই খ্লাই রেখা www.bharatrajya.com ও যে সাক্ষারকা অবনি কথমা নরকনি থানিব যে সাকে ফানো সগৈনা নাঙ্গ অবনি বাকে আং ওয়ানসুকা তামনি বাইথাং কৃষ্ণজি বাই কক সায়া তংনাই কিসিং সং কৃষ্ণজি ফুনতৈ চাই গরং হরকা কৃষ্ণজি খুলুমকা
2: খুলুমকা স্যার খুলুমকা
1: তাকুক আং সাইমানকা নং টেক হায়ুংনি বুয়া লাইবুমা ফরংনাই বুয়া হাইফানো নং টেকনোলজি নো সামঙ্গ থেপাই হিস্টোরি নি সাইট সনামুই রেখা আং বেলাইন খনানা মুসুংখা অবরক বাহাইকে ওংখা
2: হামবাই স্যার নং বাই কক মা সামানি আনি বাকি বেলাই কপাল কাহামনি কক হিঙ্কে স্যার আং আনি বাই থাংনি কক নো সানানি হিঙ্কে সানা ক্লায়ো আং খরকসা ইঞ্জিনিয়ার আবুনি উলো MBA খ্লাইখা উলো মার্কেটিং হায়ুঙ্গ হাবখা ফিয়া ও যত খ্লাই তংফ্রু ফানো চেরাইনি সিমিনো আং হিস্ট্রিনি ফাইসিং আনি বেলাই সিনা মুসুংমা তঙ্গ আবুনি বাকি আং জেফ্রু ফানো হিস্ট্রি ন তুই মংসাসক খ্লাইজানি নায়ো বাহাইকে আবনো তাইব খাতুং জাকনাই খ্লাইমান আনি মব মুইটু তঙ্গ চুং জেতিখে হিস্ট্রি পড়ি রুও আরো তাইব কাহাম খ্লাইমানো আরো গবাং মা সলাইমুং তুবুইমানো লাইবুমানো কথমানি বিসিংতৈ লুকরকনি থানি সগিরি মানো
1: কৃষ্ণজি ভারতনি লাইবুমানি ব বখাকনতৈ নিনি ওয়ানসুকমা সখাই তাইব গবাং বরকন সাইমানা নাঙ্গো হনাই
2: স্যার জং তুমুং চিনি স্কুল তৈ কলেজ রগো পরিরমান নাইখে নুগো আবো কাইসা হাক্তর এবা হাস্তিনি নাহার মুংবাই ফরংজাগো তাই ও হাক্তর রকন কথায়া মুচুংমা আচারিও আবখাকতৈ জং চিনি কুবুনি কটর হাক্তর রমদি চুল পল্লব কর্কটা বুগ্রা বসং কাশ্মীরনি আহম রগনি তৈ সাউইমানজা জেরক বিশি দক রানী কবাং রমই

0: borokni hukumu tai gereng regoi tonika. Abuni bagai ang amati kaisa sait senamnani wanchukha abuhai kotor haktor rokbai borok rokno sinirui renani.
1: Krishna ji, neng ase kosta khalaika ang nono kaisa imang hai sengmong sengnani mochungo. Tumong Bharatni lai bomani khoroktham borokbai kok sanani sepmankhe neng sabobai kok sanai tai tangui.
0: Aau sir, hingke puyano ang raja raja chul eba Rendro chulbai kok sanai jerok chullo hakotorni jontoni phanganang tai elem ganangni bisingo tongo. Aburi bagui ang borokno sungnai Brihadishwar mandir eba Gangai Kundu Chullopuram hai kotor sib matainok sanamnani kuchuk wanchukmung borok bahaike mankha bahaike borok khachongkha bahaike borokni a wanchukmung sokpaikha jeung abo haike sanamna nango abo buskangni sa sai eba nei sai bisiromoi kobangma borokno kha basaroi mano abuni bagai ang borokni thani a kokno sungnai tai tai khoroksa borok ungkha ani khakamung tui Bharatni laibumao belai serjak thaya borok sir binimung hemu abuni bagai Bharatni laibumao bonotui botang tangnei tangtham simino ma poribo jeung saimanya hemu khoroksa tongkosong borok koinene borok bo khoroksa baniya khlainai arni simino bo kaisa haktor snamui tisaka tai bo khoroksa haktor snamui tisanai siminoya bo khoroksa sengkrak tai wanchukna kereng bo khoroksa sengkrak wanchuk kereng ngai bini langmao wai nei chi tham choba khlaika arni bising wai nei chi nei kaplai engkha abuni bagai bini tam wanchukmu tai bahaike khoroksa kosong borokni asuk kotor bubagra ngai mankha ang bini orlang mano chai manani belai musungo sir tai khoroksa angkha tribhuvan mahadevi je borokni langma belai buini mokol chotonnai khoroksa burui urishawo bhumkor mungai kaisa bugra bosong tongo borokni kothomabo belai no khana thotok ingya kheno khristo bisi charra bati bisiwo borokni arini pal hakotor borokni hano choprokha borokni bugra bini bosai achobabo thika aburi bagai borokni ha khosorkha tai hani ojomarok bono yakari thangka aburi bagai o burui o hano naikolna poja horkha tai bo Bharatni laibumao puila phiokjak hani naikolnai rokni bisingo khoroksa angi basakha bo hapangno simi thir khlailia phia o hano asukke kra khlaiti saka abo ulni bisi sara romui kolingo tai a amtai no tuidulkha abuni bagai borokungkha a khoroktam borok je rokbai ang imangni wanchuk mungo kok salanya musungo sar
1: krishna ji tabugle mahon chinai nang olai bumani khoroksa bukhak engai kasaka nang abuni bisingo kalugai tongo naidi আংবো বেলাই খাতুঙ্গুইনি সাইটনো নাইকা তাই আনি থানি যতনি খা সতনমানি মানই অংখা নিনি সাইত কাইসা টেতঙ্গ আরো লুকুরক চাফিপমুং তাই ককবিতি রইমানো অবহে কাহাম ককথুম ইয়াসাকনা গছি মানিন কাইসা খুচাজাকনাই চাসারমু নং লুকুরকনি ইয়াকনি ককবিতি মানাদে চেঙ্খা
0: নি স্যার যেন তাবুক লুকরকনি কবাংমা কক বিটি মানো ডাল নেই কক বিটি সকফায়ো ডালসা কক বিটি এংখা চিনি সামুং চাপফিনানি রমদি অ হাস্তে অ জরা অ হাও আ বুবাগ্রা তংমানি এবা অ জরাও আবতৈ চবা এংখা অবহাই কিসাস কক বিটি সকফায়ো কুবুনি কক বিটি রংখা নং অ ওয়েবসাইট ফিচার ন থেপাই মানো হংকে যেন দাল নেই কক বিটি মানো অবহাই কক বিটি মূসা সকমানখে অ হাস্তে ও আবহাই জরাও আবাগ্রাসে তৈফাংকে যেন বিনি কক বিটিন ইয়াসাগো আবুনি বাকি চিনি জে সৈমুক টংমানি

0: রমদি চংনো কেব কক বিটি রেখা নরক অব ভারত ফুনুখা তুমুং হাস্তে বেরাম ফুনুক মানখে তেই হামনাই আবনি বাকি চং আবনব চেংখা আবনি ওল চং তাই খাকসাবখা তুখা জেঠানি চং যত হাক্তরনি ককথুম রক্সাবই ট্রাম্প কার্ড সামকা জেতিখে আব চেরাই রকনি থানি সগৈনাতই খরকসা বড় কক বিটি রেখা লাই থাংজাক ককথুমন গরংসা থায় তনিথাই জেতিখে যতন ডাউনলোড তাই শেয়ার খাই মানাতই আবনি বাকিন যান সুমুন মুখ্রাং খাইখা আবনি বাকি যবন সাইমানা নাঙ যায়া খাইমান যাহাম থাক ইয়াবা তাই আব সাইমানৈন যাফিজাকাই টেপ ন আবাই মানজুখা যেদিকে আ সাইড যতনি বাকি অংনাতই তাই থিনাঙ্গ যতনি গদাল মূলনি সাকাহিমই যাবতৈ কাইসা সাইড সামনায় আব বসকাংনি কিসাসক বিশি রগৈ লাইবুমানো কাইসা মূ নাংজাকনাই খাই তিসানাই
1: কৃষ্ণজি

0: খরকচা বড় কক বিটি রেখা লাই থাংজাক কক থুমন গরং সা থাই তনিথাই জেতিখে যতন ডাউনলোড তাই শেয়ার খাই মাননাতেই আবুনি বাকিন যান সুমুন মুখ্রাং খাইখা আবুনি বাকি যেন অবন সাইমানা নাঙ্গ যেন জায়া খাইমান যেন গাহাম থাক ইয়াবা তাই আবো সাইমানই যেন জাফিজাকাই টেপ ন আবো বাই মানজুখা যেদিকে আ সাইড যতনি বাকি হাতেই তাই থাঙ্গ যতনি গদাল মূলনি সাকাহিমই যেন আবতৈ কাইসা সাইড সামনে আবো বসকাং কিসাসে বিশি রগৈ লাইবুমান কাইসা মু নামজাকাই খাই তিসানাই
1: কৃষ্ণজি নবৈন কাইসা বেলাই সামু কাহাম খাইকা হিস্ট্রি ন কারিব নিতেই কবুনি মুসুকমা টংনা তাই নবংমা সামু ব খাই টংনা
0: আও স্যার আংখে বেলাই সিরিং সরব টংনাই বড় টেকনোলজি তাই হিস্ট্রি ন আং বেলাই হামজাগো তাই তাবুক টেকনোলজি তাই হিস্ট্রি থানসাঙ্গি থাকাবা আং আর গলগি টঙ্গ
1: গাহাম ন কৃষ্ণজি নিনি বাকি আনি রুয়াই টঙ্গ নং বেলাই গাহামকে চেংখা তাই নিনি নাহান মংব অবহাই লুকুরক আরো গদাল নাই অবলে আং সাইমানো নিনি বাকি আনি বুকাকতৈ বেলাই বেলাই হামবাই কিচিং সং কৃষ্ণ জি নি অসাক্তারমা লাইবুমাতৈ সরংনাই রকনি বাকি সিমিয়া যেন যত চিনি লাই থাংজাক জরানতৈ খাতুঙ্গুই সিনানি বাকি জবানাই নিনি থানি তুমং অবতৈ সাক্তার মুংনি ককটুমা তংখে যে সাকে ফেন শেয়ার খাইজাদি খাপাংনি হাক্তনি লুকুরক কিয়কজাক ভারতনি বাকি ফেক মুং কারজাক শিকলা হদা আওয়াই মুং তাবুক হাক্ত গনাঙ্গই কদকে সকাঙ্গই থাঙ্গই তঙ্গ অবনি নাহার মুং সরাইসা ফেক মুং কারজাক শিকলা হদা ফেক মুং কারজাক ভারত গবং মা বরক আলাই দেখে চিনি শিকলা হদা গবং মারি বাইকে আরো গদালখা যত বখাকতৈ ভারতনি শিকলা হদানি সাকাম টংটক মুং তাই থিনাং গসংনি বাকি অব অংকা চিনি পালনি সমাই কিসিং সং ফেকলাইমানি খরকসা বরকনু সিমিন কবলিয়া অবনি হামিয়ামারি নুখুংতাই হদানি যত মানজাগো আং বরকনু হামবাই রা মুচুঙ্গো জেরক ফেক মুং কেবেঙ্গই সিচারি মুং তুবু তাই ফেক মুং কেবেঙ্গই সবা খাইনাই বরক রকনু জবানা সকাঙ্গই ফাইনাই রকনো নরক ফেক মুং কারজাক ভারতনি বাকি গরাক স্লোগান সামুই দেমান চিনি শিকলা রসাব গরং রক অবহাই রসাব মুং রসাবই দেমান ফেক মুং গরই লাগমানি কক তুমা তলাঙ্গই থাই সরংনাই রক থুং নক মশানাই রক অবহাই বখা নাইনাই চিকন থুনক সৈদামান ফেক মুং জঞ্জাল তাই ইয়ক মুংনি লামা ফুনুকনানি চিনি হাও কাহাম কন্টেন্ট ক্রিয়েটারনি বিয়াল গ্রেই আং অবরক্ন জুদা জুদা কক বাই অবহাই কন্টেন্ট সামনানি ককবো হদানো লামা ফুনুকনাই চুবনাই আং বরকন জুদা জুদা কক বাই অবহাই কন্টেন্ট সামনানি কবগো হদানো লামা ফুনুকানি চুবানানি নরবো জেসাকে ফান হ্যাশট্যাগ তৈ সোশ্যাল মিডিয়া তৈ নরকনি সাক্তার মুং ন শেয়ার খাইদি গবংমা জরা চংজাক আওয়াই মুংনি সলাই কথুক সাক্তার মুংনি গবং সামুগ নাঙ্গ ফাইদি যেন যত গথাই ভারতনি শিকলা হদা ন ফেক মুংনি ইয়াকনি চালরুই ফেক মুং গরীখে তরনানি অ সামুং গথারো সাক সাকনি পজা হলাইয়ানো নরক জেসা কেফান হ্যাশট্যাগ ড্রাগ ফ্রি ইয়ট হ্যাশট্যাগ তুই সোশ্যাল মিডিয়া ও নরকনি চাইটুমুং ন জেসা কেফেন শেয়ার খাইদি খাপাংনি হাক্তুনি লুকরক অগস্টাল রুগী যেন যত থায়ন হা ন হামজাকানি জুদা জুদা বমুল নখা অজরা যত বরকন হা হামজাকমানি মারি তাইব গ্রাক অঙ্গো বসং ইয়াক থান্তি সাল তাই ভারত ইয়াকার দি চবানি বিশিংনি পান্দানি সিমি চেঙ্গই হাক হাকমানি সাল কসম মুইতো সাল

তামা গালরো নি কিসিসা হুকবার খাইনাই টাকুক বুকুক সংখে কফি হুকবানি বিশিং বিশিং এভোকাডো কাইখা অববাই বরক কফি তে গোলমরিচ নি লগি আলাই দেখে আজ মুব মানি তঙ্গ কিসিং সং যেন আগুলি রেস্টুরেন্ট রগ এভোকাডো টুস নি ককনো খনাও ফিয়া অব এভোকাডো নি বিশিং তৈ চিনি ইনোভেটিভ হুকবার খাইনাই রক গটাল আজিমুংনি লামা রুতুকুই মানখা ককংখা বাইথাংনি হানি এভোকাডো বাই নিনে টুসনি থকমা জেতুই ফাঞ্চলুকা হুকবার খাইনাই রকনি আজিমুংবো আসংন বাংখা আনি খাপাংনি হাক্তুনি লুকরক সাল কিসানি উলো সেপ্টেম্বর তালনি সালতাম সালমারিও চং মহানায়ক উত্তম কুমারজি নি আসামা সাল পালাইলাইনাই কিসিং সং উত্তম কুমারজি খরকসা বার্সেটাল একটা টমানি বিনে অ্যাক্টিং বাই ব লুকুরকনি বখাও টংরুক থাঙ্কা ফিল্ম লাভার্স রকনি সামাতিখে শ্রীমান সত্যজিৎ রায় ফিল্মস নায়ক দ্য হিরোনি বেবাগ স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারন বখাও তনিউন্য সৈজাকা হই শ্রীমান সত্যজিৎ রায় সালাঙ্খা বিনি থানি ডিগনিটি নি বাই বাক্সা ওয়ানামা সিংসা ইমোশনাল ডিট বটঙ্গ ববিনি অ্যাক্টিং ন মুখঠাং খাই তিসনা বাকি বেলাই ন সাকি সামং খাইলাঙ্কা উত্তম কুমারজি বেলাই সাক সৈনাই তাই ফিলান ট্রফি নি বাকিব সিনে যাগো বিনি লাংমা চন তে কাইসা কতর ফরমুংরব জেফ্রফানো নিনি সামং নাকার তার দি বিনি ফিল্ম রক পুইলাও আশুক চলিয়া তমানি ফিয়া ববিনি সামঙ্গ ফোকাস খাইকা অবন বিনি চা সামংনি সুরাং কিসিং সং আনি মুইতু তঙ্গ জেফ্রো কলকাতাও আংরুৎসুক খাইও আফ্রো উত্তম কুমারজি নি নগানাতেই লাইমানি আরো খরকসা আন বিনি মাংপিলনো ইয়াফারকা আং উত্তম কুমারজি ন হাইন হাই খুলমং ইয়াফারো বচিনি যতনি বুখাও তংফ্লাইনাই মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন আনি খাপাংনি হাক্তুনি লুকরক চিনি বসং তের তেই শ্রীশি তিনি পালাইমা তের রক চন খরকসা বাই তে খরকসা কৃংনানি সেব খাইরব ফাইনাই সালরগ চাইব নাংকুমানি তের পালাইনা থাঙি দঙ্গ সেপ্টেম্বর তালনি সাল ব্রী সাল গথার জন্মাষ্টমী সাল সেপ্টেম্বর বিশ্বকর্মা মতাইব পালাইলাইনাই অজরা চিনি গানা গিনি মানে সামনাই রবাইফাং মতাই টাকাই রকন তে বিশ্বকর্মা কিসিং সগ্ন বরম রলাইনা নাঙ্গো তাল কিসানি ইয়াগুল দেওয়ালিব ফাই দঙ্গ আবুনি যুগালি মাবো ধরক ধরকে চেংজাগৈ তঙ্গ তে রকনি অজরাব হাই নহয় আং তে ওয়াইসা নরকন বুকাল ফর লোকালনি কখন সাফিরো তাই বুকাল ফর লোকাল ককনি কুকসা হানি চাতি পাইনা সিমিয়া বিনি কত নাহারমু দঙ্গ সঙ্গচিনি নকনি বাকি জেসা মানে ফানো পাইদি অবন ওয়াইসা জরাতেই নাই নাইদি আ মানে চিনি বারত সামজাক মাদা ভারত সামজাক মানৈনতই কং চুকমা বাইন ভারতনি বাইথাং চুকজাকনি লামা ফোয়ারমুং অংসুকনাই অকুমনো গবাং কোক লুকরকনি থানি সগৈর নাবো চিনি যতনি বারজা চিনি ক্রিয়েটিভ ওয়ার্কার নি বায়াবরক ইনফ্লুয়েঞ্জারক তাই সেলিব্রিটি রক নিব অর কত সামং তঙ্গ আং নরকনি থানি কয়জাও সাক সাকব বুকাল ফর লোকাল ন নাদি তাই বুইনব অবনতই খাবাসার দি কিসিং সং নরনি গানা গিনে অব অমহাই গবাংমা বরক তংনা যে বাইথাংনি চিকন চিকন চাইতুমুং বাই হদ কত সেলাইমুং তুবুই তঙ্গ নরক নরংনি ককনো মন কি বাত শেয়ার খালাইদি নরকনি রহরজাক সিমুং রক হাক্তনি জেসাব বেসর তংনাই খরকসা সুখনি খাবাসারুই মানো আং নরকনি ককবিটি তাই সিমুংনি ককরংনো নাসিংনি তঙানো বেলায় বেলায় হামবাই খুলমকা।

0: এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা এবং ককবরক রূপান্তর শুনলেন। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হল আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী আকাশবাণী কৈলাস শহর সহ ত্রিপুরার সমস্ত রিলে কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা
1: Talks during the talks, Prime Minister Modi said a stronger India-Uzbekistan partnership.
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন মন কি বাত অনুষ্ঠানের স্থানীয় ভাষায় রূপান্তর। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

বিভিন্ন বাদ্যযন্ত্রে শুনছেন রবীন্দ্রসঙ্গীতের সুর। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

বিভিন্ন বাদ্যযন্ত্রে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীতের সুর। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে।

আকাশবাণী কুইলা শহর কেন্দ্র থেকে। এবারে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শুনবেন বেহাগ রাগে খেয়াল, শিল্পী উস্তাদ বড়ে গোলাম আলী খাঁ।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ বেহাগ রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন উস্তাদ বড়ে গোলাম আলী খাঁ। আকাশবাণী কৈলাসহর, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর, দুদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। উজবেকিস্তানের রাষ্ট্রপতি শফকত মির্জিয়োয়েভের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাতের 137তম সংস্করণে উত্তম কুমারের জন্মশতবর্ষে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে ভারত। প্রতিরক্ষা শিল্পের পরিকাঠামোয় মৌলিক পরিবর্তন ঘটছে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 781, এখনও নিখোঁজ প্রায় 2500 মানুষ। এ পর্যন্ত উদ্ধার 149 জন ভারতীয় নাগরিক। আসছে বিস্তারিত খবরে। দুদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। দুদিনের সফরে প্রধানমন্ত্রী সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য দেশগুলির নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 1 সেপ্টেম্বর তিনি এসসিওর 26তম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী এই সম্মেলনে ভাষণে নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন। প্রধানমন্ত্রী ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। ভারত ও উজবেকিস্তান খনি শিল্প, আয়ুর্বেদ, পর্যটন, অর্থনৈতিক, সামগ্রিক ও কৌশলগত অংশীদারিত্ব, উচ্চশিক্ষা এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র মৌন স্বাক্ষর করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দিশানির্দেশের জন্য বিদেশমন্ত্রী পর্যায়ে সমন্বয় পর্ষদ বা কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলার বিষয়ে দুই দেশ রাজি হয়েছে। উজবেকিস্তানের রাষ্ট্রপতি শফকত মির্জিয়োয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে

0: দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। দুই দেশ বিরল খনিজ উত্তোলনের স্থানগুলি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে।
1: বিদেশ মন্ত্রী স্তর পর কোঅর্ডিনেশন কাউন্সিল কা গঠন করেঙ্গে জো সহযোগ কে সবই পহলুও কো করিবি সমন্বয় সে দিশা দেগি। হাম হামারে জয়েন্ট কমিশন কে স্তর কো সেক্রেটারি লেভেল সে বড়াতে হুয়ে মিনিস্টার লেভেল পর লেকর জায়েঙ্গে। দোনো পক্ষ মিলকর এক বিজনেস সামিট কা আয়োজন করেঙ্গে। ইউরেনিয়াম কি সাপ্লাই কে লিয়ে দোনো পক্ষ লং টার্ম ব্যবস্থা বানায়েঙ্গে।
0: 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় পাঁচ গুণ বাড়িয়ে $5 বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। বাণিজ্য ও বিনিয়োগ, পরিকাঠামো, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, খনিশিল্প, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উদ্ভাবন, কৃষি, ওষুধ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, UPI সহ ডিজিটাল পরিকাঠামো এবং শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরাল সাগর অঞ্চলে বৃক্ষরোপণের জন্য ভারত $10 লক্ষ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উজবেকিস্তানে মার্চেন্ট পেমেন্ট বা ব্যবসায়িক লেনদেনের সুবিধার্থে ভারতের UPI অ্যাপগুলির মাধ্যমে জাতীয় QR কোড স্ক্যান করার সুযোগ করে দিতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে দুই দেশেরই জিরো টলারেন্স রয়েছে। এই সহযোগিতা কেবল রাজধানীগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, শহর ও রাজ্য পর্যায়ের অংশীদারিত্ব পর্যন্ত বিস্তৃত হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। এদিকে প্রধানমন্ত্রীকে আজ উজবেকিস্তানে বিদেশি নেতাদের জন্য নির্ধারিত সর্বোচ্চ সম্মান ওলি দারাজালি দোসলিকে ভূষিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেছেন, এই সম্মান পেয়ে তিনি আপ্লুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে যুব সমাজ সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম সংস্করণে প্রধানমন্ত্রী বলেন, নেশার প্রতি দুর্নিবার আসক্তি শুধু ব্যক্তিকেই গ্রাস করে না, তার কুফল প্রভাব ফেলে সমগ্র পরিবার ও সমাজের ওপর। এর মোকাবিলায় প্রধানমন্ত্রী লেখক, সঙ্গীতজ্ঞ, নাট্যকর্মী, কন্টেন্ট ক্রিয়েটর সহ সকলকে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
1: नशा मुक्त भारत के लिए क्या आप कोई पावरफुल स्लोगन बना सकते हैं, क्या हमारे यंग म्यूजिशियंस ऐसे सॉन्ग्स बना सकते हैं जिनमें ड्रग फ्री लाइफ का मैसेज हो, क्या स्टूडेंट्स और थिएटर ग्रुप्स दिल को छू लेने वाले शॉर्ट प्लेज लिख सकते हैं जिनमें ड्रग्स के खतरों के साथ साथ उनसे बाहर निकलने का रास्ता भी हो। हमारे देश में बेहतरीन कंटेंट क्रिएटर्स की कमी नहीं है। मेरा आग्रह है कि वे अलग अलग भाषाओं में ऐसा कंटेंट बनाएं जिससे इस दिशा में समाज को मदद मिले।
0: আগামী 3রা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের আসন্ন জন্মশতবর্ষ উপলক্ষে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম করে তিনি বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলতেন। পরিশ্রমের বিকল্প হয় না, কাজের প্রতি নিষ্ঠা থাকলে একদিন সাফল্য আসবেই। উত্তম কুমার তার নিদর্শন, মানুষের হৃদয়ে তাঁর স্থান চিরকালীন।
1: উত্তম কুমারজি এক ভার্সেটাইল অ্যাক্টর থে জো আপনে অভিনয় সে লোগোকে দিলো মে রস বস গয়ে। ফিল্ম লভার্স কা মাননা হ্যায় কি শ্রীমান সত্যজিৎ রে নে ফিল্ম নায়ক দ্য হিরো কি পুরি স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারজি কো ধ্যান মে রখকর লিখি থি। মে একবার ফির মহানায়ক উত্তম কুমারজি কো শ্রদ্ধাঞ্জলি অর্পিত করতা হুঁ। ভি হমেশা হম সবকে দিলো পর রাজ করতে রহেঙ্গে। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সময়ের পরিবর্তনের সঙ্গে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে এবং দেশের প্রতিরক্ষা শিল্পের পরিকাঠামোয় মৌলিক পরিবর্তন ঘটছে। আজ লখনৌয়ে PM সেতু ইন্ডাস্ট্রি কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সরকার দেশীয় প্রযুক্তি ও নকশার উন্নয়ন, দেশে উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বেসরকারি সংস্থা ও ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা MSME এর অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দিচ্ছে।
2: आज हम डिफेंस सेक्टर में पूर्ण आत्मनिर्भरता की ओर तेजी से बढ़ रहे हैं। हमारा डिफेंस प्रोडक्शन लगातार बढ़ रहा है। जब मैं मिनिस्टर बना था तो डिफेंस प्रोडक्शन अप्रॉक्सिमेटली 46,000 करोड़ था। आपको जानकर खुशी होगी अब हम लोग 1,80,000 करोड़ के आसपास। हमारा एक्सपोर्ट 600 करोड़ था, आज हमारा एक्सपोर्ट अप्रॉक्सिमेटली 40,000 करोड़ तक पहुंच गया है। हम इंडिजिनस डिजाइन को भी प्रोत्साहन दे रहे हैं, डोमेस्टिक मैन्युफैक्चरिंग को मजबूत कर रहे हैं और प्राइवेट सेक्टर तथा MSME की भागीदारी बढ़ा रहे हैं।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সেন্ডল AIN নিউজ কলকাতাতে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 781, প্রায় 2,500 মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।

0: ক্ষতিগ্রস্ত আটটি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত জেলাগুলি থেকে 227 জন বিদেশি নাগরিক সহ এ পর্যন্ত 8,186 জনকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, নেপালে বিপর্যয়ের পর এ পর্যন্ত 149 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ করা সম্ভব হয়েছে। 275 জন ভারতীয় নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন। গত দুদিনে 598 জন ভারতীয় নাগরিক চীন থেকে নেপালে প্রবেশ করেছেন বলে জানিয়েছে সেদেশের স্থানীয় প্রশাসন। অন্যদিকে চীন থেকে এখনও বের হতে না পারা 900 জন ভারতীয় নাগরিক নিরাপদে আছেন বলে জানিয়েছেন বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের কর্তারা। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানান, ত্রাণ সামগ্রী এবং উদ্ধার কাজে সহায়তার জন্য প্রয়োজনীয় সামগ্রী ও কারিগরি সরঞ্জাম পাঠানো হয়েছে। ভারত থেকে পাঠানো সুড়ঙ্গের মধ্যে উদ্ধারের কাজে পারদর্শী একটি বিশেষজ্ঞ দল আজ নেপালের চিলিমে ও লাংটাং এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য নেপালি সেনাবাহিনীর দলের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের আপৎকালীন স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়া আপৎকালীন স্বাস্থ্য তহবিল থেকে 150,000 মার্কিন ডলার অর্থ মঞ্জুর করেছে। সাইপ্রাস থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হওয়া একটি যাত্রীবাহী জাহাজ ভূমধ্যসাগরে ডুবে যাওয়ায় অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন। উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী উনাল উস্তিল জানিয়েছেন, জাহাজটি থেকে 237 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ 23 জনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের সামনে জয়ের জন্য 160 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে থাইল্যান্ড প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। 20 ওভারে 9 উইকেট হারিয়ে ভারত 159 রান তোলে। শেফালি ভার্মা 64 রান করেন। থাইল্যান্ডের হয়ে সুলিপন লাওমি 26 রান নিয়ে 3 উইকেট নেন। রান তাড়া করতে নেমে থাইল্যান্ড শেষ পাওয়া খবরে 6 ওভারে 3 উইকেট হারিয়ে 35 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। দুদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাবকাত মির্জিওয়েভের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী, দুদেশের মধ্যে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 781, এখনও নিখোঁজ প্রায় 2,500 মানুষ, এ পর্যন্ত উদ্ধার 149 জন ভারতীয় নাগরিক। খবর শেষ হল। পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ আকাশবাণী কৈলাসহর। এবারে পরিবেশিত হচ্ছে লোকগীতি, শিল্পী লোপামুদ্রা মিত্র।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55, 6:02 অমৃতবাণী অনুষ্ঠান, 6:07 শুনবেন দেশাত্মবোধক গান, 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:00 রয়েছে সুপ্রভাত অনুষ্ঠান, ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন 7:10, 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 7:45, 8:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে, শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন 8:30, 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে, 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, 11:00 রয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা, 12:05 যুব অনুষ্ঠান যুববাণী, আধুনিক গান পরিবেশিত হবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে 12:30, দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, চিত্রমালা অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান পরিবেশিত হবে 1:05, 1:30

মিনিটে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। গজল শুনবেন দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে। দুটোয় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দুপুর দুটো বেজে পনেরো মিনিটে। দুটো বেজে ত্রিশ মিনিটে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বিকেল তিনটে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ। এর অব্যবহিত পরেই আবারও শোনা যাবে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থের আসর। সন্ধ্যে সাতটায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত আটটা বেজে পাঁচ মিনিটে রয়েছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ পরিবেশিত হবে আগামীকাল রাত আটটা বেজে ত্রিশ মিনিটে। রাত নটায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত নটা বেজে পনেরো মিনিটে। নটা বেজে ত্রিশ মিনিটে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত দশটায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। দশটা বেজে দশ মিনিটে শুনবেন দেশাত্মবোধক গান। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ শুনবেন রাত দশটা বেজে কুড়ি মিনিটে। দশটা বেজে ত্রিশ মিনিটে অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত দশটা বেজে চৌত্রিশ মিনিট হয়ে পঁয়তাল্লিশ সেকেন্ড। জয় হিন্দ।